0: হার্টবিটটা ঠিক আছে তো? ওজনটাকে একটু কম, ঠিক মতো খাওয়া পাচ্ছে তো? বাবুর স্কিনটা ঠিক আছে তো?
1: বাবুর স্কিন বড়দের থেকে 5 গুণ বেশি পাতলা হওয়ায় দ্রুত শুষ্ক হয়ে যায়, তাই দরকার মিল্ক অ্যান্ড প্রোবায়োটিক, যা বেবি স্কিনের মাইক্রোবায়োম ব্যালেন্স করে আর্দ্রতা ঠিক রাখে। মেরিল বেবি মিল্ক অ্যান্ড প্রোবায়োটিক লোশন, শুরু থেকেই নাজুক ত্বকের সুরক্ষা।
2: Soul Factory, brought to you, Joy.

Factory, brought to you by Jui.

0: হ্যালো, হ্যাঁ শোনো, জানো তো সব মশলার নাম মনে থাকে না, মাছ রান্নার জন্য কি কি মশলা লাগবে বলো।
1: রাধুনী রেডি মিক্স আর লাগবে, ও হ্যাঁ রাধুনী রেডি মিক্স।
0: মজা করছো, শুধু রাধুনী রেডি মিক্স?
1: হ্যাঁ, কারণ এতে সব উপাদান ঠিকঠাক মাপে থাকে, সব মশলা মনে রাখার দরকারই নেই।
2: রাধুনী রেডি মিক্স, ঝটপট দারুন রান্না।

0: কি দারুণ ঘ্রাণ, পোলাও নাকি?
1: হ্যাঁ পোলাও,
0: কিন্তু আজ হঠাৎ স্পেশাল কিছু আছে নাকি?
1: চাষি চিনি গুঁড়া চাল থাকলে দিনটা স্পেশাল হয়ে যায়।
0: ঠিক তোমার মতোই, পাশে থাকলে স্পেশাল।
2: চাষি সুগন্ধি চিনি গুঁড়া চাল, ঝরঝরে আর স্বাদে ঘ্রাণে দারুণ।
3: দুর্যোগকালীন সময়ে অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ও স্বাস্থ্য সচেতনতায় নানা রকম স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। জরুরি সকল ওষুধ নিরাপদ ও পানিরোধক ব্যাগে সংরক্ষণ করতে হবে। প্রেসক্রিপশন যত্ন সহকারে সাথে রাখতে হবে। খাবার পরিমিত পরিমাণে গ্রহণ করতে হবে। বিশুদ্ধ পানি পান করতে হবে। তাপ প্রবাহজনিত অসুস্থতা হিটস্ট্রোক প্রতিরোধে পর্যাপ্ত পানি পান করতে হবে। অপ্রয়োজনে রোদে বের হওয়া থেকে বিরত থাকতে হবে এবং হালকা পোশাক পরিধান করতে হবে। হাঁপানি, অ্যাজমা রোগীদের ক্ষেত্রে ইনহেলার ও প্রয়োজনীয় ওষুধ সবসময় সঙ্গে রাখতে হবে। আতঙ্কিত না হয়ে পরিবারের সদস্য ও প্রতিবেশীদের সাথে যোগাযোগ রাখতে হবে। অতিরিক্ত দুশ্চিন্তা করা থেকে বিরত থাকতে হবে এবং মন শান্ত রেখে একে অপরকে সাহস যোগাতে হবে। সর্বোপরি সকলে মিলে পরিস্থিতি মোকাবেলা করতে হবে।
4: এক ঘন্টায় গেস্টরা চলে আসবে, এর মধ্যে রান্না শেষ হবে?
5: অবশ্যই হবে।
4: বাজার ঘুরে সব রকম মশলা কিনতেই তো কমসে কম 2 ঘন্টা।
5: 2 সেকেন্ড
4: কি বলো?
5: দোকানে গিয়ে রাধুনী রেডি মিক্স দিন, বলতে 2 সেকেন্ডই তো লাগে।
4: রাধুনী রেডি মিক্সে সব হয়?
5: সব উপাদান ঠিকঠাক মাপে থাকে, তাই স্বাদও দারুণ হয়।
2: রাধুনী রেডি মিক্স, ঝটপট দারুণ রান্না।
6: সোল ফ্যাক্টরি, ব্রট টু ইউ বাই জুই।

0: একই সঙ্গে শুরু হয়ে গেল সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার আনুষ্ঠানিক ক্ষণগণনা। মহালয়া উপলক্ষে ভোরে রাজধানী ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে শুরু হয় চণ্ডীপাঠের মাধ্যমে দেবী দুর্গাকে মর্ত্যে আহ্বান।
1: মহালয়া তিথিতে আমরা পিতৃপক্ষের শেষ হয় এবং মাতৃপক্ষের শোষণ হয়। আমাদের পূর্বপুরুষ

0: থেকে জল ভরার জন্য ধরাধামে আসেন। সেজন্যই অসংখ্য ভদ্র যে সন্তানরা আজ জল গ্রহণ করার জন্য এখানে উপস্থিত হয়েছেন।
1: লাজ্জিত হয়ে সব অসুরকে বধ করছে। এই 15 দিনটি যেন আমাদের ভালো কাটো সেটাই মায়ের কাছে আশা করি। আমাদের দেবী পক্ষের এই আগমনের দিন থেকেই কিন্তু আমাদের সারা বছরের

নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলার ফ্যামিলি কার্ড কর্মসূচি।

0: আমরা সবাই একত্রিতভাবে আমাদের এলাকার উন্নয়নের কাজ, ময়লা নিরাসন, ডেঙ্গু প্রতিরোধ, এডিস মশা প্রতিরোধ, আইন শৃঙ্খলা, এই সব কিছুতে আমাদের অবদান রাখতে হবে।
1: বিগত বছরগুলোর তুলনায় উত্তর সিটি কর্পোরেশনে এবার রোগীর সংখ্যা কম বলে দাবি করেন প্রশাসক।
2: ময়লা আবর্জনা বেশি থাকবে, সেখান থেকে মশা উৎপাদন হয়। আমরা একইভাবে দুই জায়গায় কাজ করার চেষ্টা করছি। গত 9 বছরের তুলনায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ডেঙ্গুর যে বর্তমান রোগীর যে সংখ্যা, সেই সংখ্যাগুলো অনেক কম।
1: অন্যদিকে

0: বিরোধে প্রতি সপ্তাহে নিজ বাড়ির আঙিনা পরিচ্ছন্ন রাখার আহ্বান জানান।
1: সেটা ব্যক্তিগত পর্যায় থেকেও সবাইকে এই রীতিতে মেনে নিতে হবে।

সরকার, অথচ এসব উদ্যোগের সম্প্রসারণ বাড়াতে পারে উৎপাদন আয় ও কর্মসংস্থান। এই বাধা দূর করতে ক্ষুদ্র ঋণের প্রচলিত ধারণা থেকে বেরিয়ে অন্তর্ভুক্তিমূলক অর্থায়ন এবং ক্ষুদ্র উদ্যোগের বিকাশে গুরুত্ব দিচ্ছে পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন পিকেএসএফ। পিকেএসএফ এর ব্যবস্থাপনা পরিচালক ফজলুল কাদের।

পণ্য উৎপাদনকারী ক্ষুদ্র উদ্যোগের জন্য 2 কোটি টাকা পর্যন্ত অর্থায়নের পরিকল্পনা রয়েছে। সম্প্রতি সরকারের কাছ থেকে বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে পাওয়া 5,000 কোটি টাকার তহবিল এক্ষেত্রে নতুন সুযোগ তৈরি করেছে। একই সঙ্গে সুদের

তবে বড় অঙ্কের ঋণের সঙ্গে বাড়ে ঝুঁকিও। তাই উদ্যোক্তা ও অর্থায়নকারী প্রতিষ্ঠানগুলোর ঝুঁকি ব্যবস্থাপনার সক্ষমতা বাড়াতে প্রশিক্ষণ দিচ্ছে পিকেএসএফ। পিকেএসএফ এর প্রত্যাশা, এতে ক্ষুদ্র উদ্যোগের সম্প্রসারণের পাশাপাশি নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে এবং উদ্যোক্তাদের নিজস্ব পুঁজি

সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রী তারেক রহমান হয়েছে। দেশে চাহিদার তুলনায় পর্যাপ্ত মজুদ থাকায় আগামী রমজানে খাদ্যপণ্য সরবরাহের সংকট হবে না আশাবাদ খাদ্যমন্ত্রী। এবং সংযুক্ত আরব আমিরাতে একমাত্র দেশটির প্রথম ইনিংসে আফগানিস্তান 211 রান নিয়ে আজ দ্বিতীয় দিনের খেলা শুরু করবে। বাংলাদেশ 135 রানে

0: এখন সময় সকাল ৮টা।
1: শুনছেন দিন রাত রেডিও, দিন রাত রেডিও, দিন রাত 93.6 FM।

গুড মর্নিং এভরিওয়ান, ঘড়ির কাঁটা একেবারে সকাল 8টা বেজে গিয়েছে আর সকাল সকাল রাইজিং যখন তাজরিন চলে আসে তখনই চমৎকার একটি আড্ডা হয় না? 8টা থেকে 12টা পর্যন্ত থাকে তাজরিন তোমাদের সাথে রাইজিং সানে, ঠিক রবিবার দিন। এক্স্যাক্টলি, সো রবিবার দিন বলে কথা, আজ হচ্ছে 11ই অক্টোবর 2026, 26শে আশ্বিন 1433 এবং 29শে রবিউসানি 1448। এক্স্যাক্টলি, সো আজকের ডেটসগুলো না মানে আমার কাছে বেশ ভালোই লাগছে, 11, 26 এবং 29, ঠিক আছে? একটা 10-এর ঘরে আর দুটি হচ্ছে 20-এর ঘরে। সো যাই হোক, দুটি শেষের দিকে হলেও সমস্যা নাই, অক্টোবর মাস মাত্র শুরু হলো। সো শুরুর দিকটাতে আসলে আমাদের প্ল্যানিং একটু বেশি থাকে, বিকজ আমাদের হাতে টাকা পয়সা থাকে, স্যালারি থাকে। সো আজকের সকালটা তুমি আসলে কিভাবে শুরু করছো, হ্যাঁ, বা আজকে কি অন্যান্য কোনো প্ল্যানিং আছে কি না, সকালটা ছাড়াও অন্যান্য কোনো কাজের প্ল্যানিং আছে না কি না, যে তুমি ঘুরতে যাবা বা বেড়াতে যাবা বা এটা ওটা, সো সমস্ত কিছু সকাল সকাল প্ল্যান ফেলাই ভালো। সো প্ল্যান করো এবং তাজরিনের সাথে থাকো ফ্রিকোয়েন্সিতে 93.6 মেগাহার্টজ। এছাড়াও গুগল প্লে স্টোর, অ্যাপল স্টোর থেকেও রেডিও দিনরাতের অ্যাপ নামিয়ে সরাসরি তুমি আমাকে শুনতে পারো। এছাড়াও www.radiodinrat.fm, যেটা কিনা আমাদের লাইভ স্ট্রিম, সেখানেও কিন্তু সরাসরি এই মুহূর্তে তুমি আমাকে টিউন করে ফেলতে পারো। সো এই তিনটি প্ল্যাটফর্মের মধ্যে যেটা তোমার পছন্দ হচ্ছে সেটাতেই কানেক্টেড থাকো। পাশাপাশি বলে ফেলো গিয়ে আজকে সকালটা তোমার কিভাবে শুরু হলো, হোয়াটসঅ্যাপে জানিয়ে দিতে পারো নাম্বারটির মাধ্যমে 01777077769, 01777077769। পাশাপাশি ভিজিট করো আমাদের ফেসবুক অফিসিয়াল ফ্যান পেজ রেডিও দিন রাত 93.6 FM, যেখানে ভিজিট করলেই তুমি একটা লেটেস্ট পোস্ট দেখতে পাবা রাইজিং সানের। এবং ইতিমধ্যে আমি দেখতে পাচ্ছি অনেকেই অলরেডি জয়েন করে ফেলছো আমার সাথে। সো আরও বেশি বন্ধুরা জয়েন করতে থাকো এবং ফেসবুকে পোস্ট রে কমেন্ট সেকশনে কমেন্ট করতে থাকো। কমেন্ট করতে করতে চলো শুনে ফেলি কিছু চমৎকার গান, এবং চমৎকার গান শুনে ফিরে আসি কিছুক্ষণের মধ্যে। আবারও স্টে।

Welcome back once again. Phire ashlam ekebare ghorir kata jokhon bole dichi 8:23 minute tazrin tomader sathe achi ei muhurte ebong ei shomoy tate ektu khanik bole felte chai sokal ta chomotkar bhabe jodi tumi shuru korte chao tahole ki korte paro thake na je dekho samne kintu winter season ashte jacche ekhon winter season ashar age theke amaderke winter er prostuti nite hobe sokal sokal ghum theke uthe ki tumi eto early office পারবা মানে পারবা হয়তো বাট তোমার আলসেমি লাগবে না তোমার ঠান্ডা লাগবে না তুমি যে কাজটা করতে পারো সকালবেলা ঘুম থেকে উঠে রোদে যাওয়ার একটা প্র্যাকটিস করে ফেলতে পারো হাফ অ্যান আওয়ার অথবা 15 মিনিটস যতটুকু সময় আছে তোমার হাতে অ্যাকচুয়ালি ঠিক আছে 15 থেকে 20 বা 25 বা 30 মিনিট যদি তুমি সকাল সকাল রোদ লাগিয়ে হ্যাঁ মানে শরীরে রোদ লাগিয়ে তারপর তুমি অফিসে যাও তারপর তুমি ক্লাসে যাও তারপর তুমি তোমার যে কোনো কাজে যাও তখন দেখবা যে তোমার বডিটাও ওয়ার্ম থাকছে পাশাপাশি তুমি ভিটামিন ডিও পাচ্ছ একই সাথে যে কাজটা হবে আমরা জানি আমরা যত বেশি সানলাইটে যাব তত বেশি কিন্তু আমাদের ডিপ্রেশন কাটে এটা তোমরা জানো নাকি জানো না আমি জানি না বাট যত বেশি তুমি সানলাইটে যাবা তত বেশি তোমার লাইফে তোমার বডিতে যত রকমের যত ডিপ্রেশনের হরমোন আছে সেটা কিন্তু একটু রিল্যাক্স থাকে সো যেটা হয় যে তোমার যত ডিপ্রেশন কাজ করছে এই মুহূর্তে সেগুলো সব দূর হয়ে যাবে সো ডেফিনেটলি সকাল সকাল আমরা একটা ঠান্ডা মন মেজাজে সকালটা শুরু করতে চাই সো ঠান্ডার পাশাপাশি একটু ওয়ার্ম জিনিসও দরকার আছে ঠিক আছে সূর্যের আলোও দরকার আছে অনেকদিন পর বলছি যে আসলে ভিটামিন ডি আমাদের শরীরে প্রচুর পরিমাণে দরকার আমাদের ইমিউনিটি বুস্ট করার জন্য ভিটামিন ডি ইজ ভেরি এফেক্টিভ সো যে যে যাই করো না কেন অবশ্যই সকালটা শুরু করবে রোদে গিয়ে তাহলে দেখবা যে তোমার দিনটা অনেক ভালো কাটছে সো ডেফিনেটলি আমি তো এটা ফলো করার ট্রাই করি তোমরাও ফলো করো আর যারা যারা আজকে হাতে সময় আছে আজকে হয়তো বা তোমার কোনো ক্লাস বা হয়তো বা অফিস নেই তোমাদেরকে বলতে চাই ইয়েস ডেফিনেটলি জাস্ট স্টার্ট ইউর ডে উইথ গেটিং সানলাইট ওকে সো এখন সানলাইটের মধ্যে চলে যাও ঝটপট করে এবং ইয়া তোমার বডিতে সানলাইট লাগবে তোমার ডিপ্রেশনও কাটবে ইমিউনিটিও বাড়বে সব কিছুই ভালো হবে হোপফুলি অ্যান্ড অন দ্যাট নোট আবারও চলে যাচ্ছে কিছু চমকের গানে ফিরে আসছে কিছুক্ষণের মধ্যে আবারও স্টে টিউনস

0: এক্সপিরিয়েন্স করুন মেরিল মিল্ক সোপার। এর মিল্ক লোশন প্রতিবার গোসলের পর আমার ত্বক রাখে নরম ও মসৃণ। মেরিল মিল্ক সোপার, দুধ দিয়ে গোসল হোক প্রতিদিন।
1: হার্টবিটটা ঠিক আছে তো? ওজনটাকে একটু কম, ঠিক মতো খাওয়া পাচ্ছে তো? বাবুর স্কিনটা ঠিক আছে তো?
2: বাবুর স্কিন বড়দের থেকে 5 গুণ বেশি পাতলা হওয়ায় দ্রুত শুষ্ক হয়ে যায়, তাই দরকার মিল্ক অ্যান্ড প্রোবায়োটিক, যা বেবি স্কিনের মাইক্রোবায়োম ব্যালেন্স করে আর্দ্রতা ঠিক রাখে। মেরিল বেবি মিল্ক অ্যান্ড প্রোবায়োটিক লোশন, শুরু থেকেই নাজুক ত্বকের সুরক্ষা।
3: Radio Dinrat 93.6 FM. Two, light up.

ওয়েল ফিরে আসলাম 8:46 রাইজিং সানের প্রথম ঘন্টা শেষ প্রান্তে। বাট এই মুহূর্তে ট্রাফিক আপডেটটা না জানলেই নয়, বিকজ অনেকেই হয়তো বা রাস্তা থেকে আমাকে শুনছো কোনো না কোনো ট্রান্সপোর্ট সিস্টেমে বসে, হয়তো বা তুমি চিন্তা করলে যে তাজরিনকে একটু শোনা যাক, রাইট? এক্স্যাক্টলি। সো এই মুহূর্তে তোমাদের জন্য ট্রাফিক আপডেটটা বলে দিতে চাই। যারা বসুন্ধরা রেসিডেন্সিয়াল এরিয়াতে আছো, মাঝারি থেকে ভারী রকমের জ্যাম দেখা যাচ্ছে, বাট সেটা বেশিক্ষণ থাকার সম্ভাবনা নেই, বিকজ যখন শেষের দিকে কোনো সিগন্যালের মধ্যে আসলে আমরা আটকে থাকি, বসে থাকি, সিগন্যালটা আসলে বেশিক্ষণ থাকে না। সো সিগন্যালে যেহেতু জ্যাম দেখা যাচ্ছে, মনে হচ্ছে যে এই সিগন্যাল তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। সেই পাশাপাশি দেখতে পাচ্ছি প্রগতি সরণি হয়ে যারা নতুন বাজার মোড়ের দিকে এগিয়ে যাচ্ছ, নতুন বাজার মোড়ে খানিকটা জ্যাম থাকলেও প্রগতি সরণি পুরো লেনটাতে কোনো রকমের কোনো জ্যাম নেই। ফেলানি এভিনিউ হয়ে যদি তুমি চলে যাও গুলশান এভিনিউর দিকে, তাহলে কিন্তু ফেলানি এভিনিউর দিকে তুমি জ্যামের মুখোমুখি হবা, গুলশান এভিনিউতে কোনো রকমের কোনো জ্যাম দেখা যাচ্ছে না। সেই পাশাপাশি যদি তুমি চলে যাও হচ্ছে গিয়ে একেবারে বীর উত্তম একে খন্দকার রোডের দিকে, তাহলে কিন্তু তোমাকে মাঝারি রকমের জ্যামের মুখোমুখি হতে হচ্ছে। কামাল আতাতুর্ক এভিনিউতেও খুব একটা বেশি জ্যাম দেখা যাচ্ছে না, বাট এদিকে যারা কিনা আছো শহীদ সোহরাওয়ার্দী উদ্যানের দিকে, তোমাদেরকে কিন্তু আসলে জ্যাম ফেস করতেই হবে, ভালো রকমের জ্যাম ফেস করতে হবে। এদিকটাতে যারা কিনা আছো মিরপুর রোডের দিকে, অন্যান্য দিনের তুলনায় আজকে কিন্তু মিরপুর রোডে খুব একটা জ্যাম তো নেই, পাশাপাশি একেবারেই জ্যাম দেখা যাচ্ছে না মিরপুর রোডের দিকে। সো যারা যারা মিরপুর রোড হয়ে বিভিন্ন জায়গায় যেতে যাচ্ছ, তারা কিন্তু নির্দ্বিধায় একেবারে দুশ্চিন্তা মুক্ত হয়ে চলে যাবো। এবং সেই পাশাপাশি যারা কিনা মিরপুরের দিকে আছো, মিরপুর রোড নয়, মিরপুর 10 নম্বর অথবা মিরপুর 2 নম্বর বা মিরপুর 11 নম্বরের দিকে আছো, তোমাদেরকে বলতে চাই যে মিরপুর 10 নম্বর 11 নম্বর বা মিরপুর 2 নম্বর সবগুলো মিরপুর রোডই কিন্তু আজকের দিনটাতে ফাঁকা দেখা যাচ্ছে। সেই পাশাপাশি যারা কিনা আছো এদিকটাতে, মানে আছো গিয়ে হচ্ছে গিয়ে সদরঘাটের দিকে, সদরঘাট গাবতলি হয়ে যারা কিনা একেবারে বসিলার দিকে চলে যাচ্ছ, তোমাদেরকে বলতে চাই সদরঘাট বা গাবতলির দিকে, সদরঘাট গাবতলি বসিলা রোড, এই রোডগুলোতে খুব একটা বেশি জ্যাম না থাকলেও আসাদ এভিনিউর দিকে তোমাকে কিন্তু ভালো রকমের জ্যাম ফেস করতে হবে। পাশাপাশি তুমি যদি আসাদ গেট হয়ে চলে যাও মানিক মিয়া এভিনিউর দিকে, এবং মানিক মিয়া এভিনিউ হয়ে চলে যাও হচ্ছে গিয়ে বিজয় সরণির দিকে, ফার্ম গেটের দিকে এবং কার্বন বাজারের দিকে, তাহলে কিন্তু ভালো রকমের তোমাকে একটা সময় অতিবাহিত করতে হবে ফার্ম গেট, কার্বন বাজার এবং বিজয় সরণিতে। এবং সেই পাশাপাশি যারা কিনা আছো ধানমন্ডির দিকে, ধানমন্ডি হয়ে সাত মসজিদ রোড হয়ে ধানমন্ডি 2 নম্বরের দিকে চলে যাচ্ছ, নিউ এলিফ্যান্ট রোডের দিকে চলে যাচ্ছ, এলিফ্যান্ট রোডের দিকে জ্যাম থাকলেও ধানমন্ডির দিকে কোনো রকমের কোনো জ্যাম নেই। শাহবাগ মোড়ে তোমাকে সিগন্যাল ফেস করতে হবে, বাট খুব একটা বেশি সময় সেখানে পার করতে হবে না। সো এই ছিল ট্রাফিক আপডেট। এখন আবারও গানে চলে যাব, রেখে যাব পপ বাংলা জনরা থেকে একটি চমৎকার গান, আর ফিরে আসবো নতুন একটি ঘন্টায়। সে পর্যন্ত সাথে থাকো, শুনতে থাকো রেডিও দিন রাত FM 93.6।

0: ঘড়ির কাঁটা।
1: এখন সময় সকাল 9টা।
2: শুনছেন দিন রাত রেডিও, দিন রাত রেডিও, দিন রাত 93.6 FM।
1: এই হচ্ছে এখনকার শৈশব, ভয়, বিভৎসতা, যুদ্ধ আর ধ্বংসের ক্ষতিকর স্বাদে ভরপুর। শৈশবটা কাটুক রূপকথার গল্পে, থাকুক না প্রকৃতির সৌন্দর্য যুদ্ধের খেলনা নয়, থাকুক রং তুলির প্রতিভা। ঠিক যেমন ওদের নুডলসের সাথে টেস্টিং সল্ট নয়, থাকুক স্বাস্থ্যকর স্বাদ যা রয়েছে স্কোয়ারের চপস্টিকে, যার টেস্ট মেকারে MSG বা টেস্টিং সল্ট তো নেই, আছে ক্যালসিয়াম, মিনারেল, আয়রন ও প্রোটিন। ওদের জন্য সুস্থ সুন্দর শৈশব আমরা তো চাইলেই দিতে পারি।
3: ব্রেকফাস্ট আওয়ার প্রেজেন্টেড বাই রুচি জ্যাম। দিন শুরু হোক তাজা ফলের ভালোবাসায়।

অলরাইট, ঘড়ির কাঁটা একেবারে যখন বলে দিচ্ছে 9:01, রাইজিং সানের দ্বিতীয় ঘন্টা সবাইকে ওয়েলকাম করছি। দাজরিনা আবারও শুরু হয়ে গিয়েছে তোমাদের ফেভারিট রুচি জ্যাম প্রেজেন্টস ব্রেকফাস্ট আওয়ার। সো ব্রেকফাস্ট আওয়ারে যেহেতু চলেই আসছি, আজকে যে রেসিপিটা শেয়ার করব তোমাদের সাথে সেটা কি হতে যাচ্ছে, ইয়াস, আর দেরি না করে বা গেস করার সেই সময়টা না দিয়ে আমি বলে দেই যে আজকে যেই রেসিপিটা নিয়ে তোমাদের সাথে শেয়ার করব, কথা বলবো, সেটা হচ্ছে গিয়ে প্যানকেক রেসিপি। অ্যান্ড প্যানকেক নাম শুনতে তো খুব ইজি লাগে, ঠিক আছে, এবং বানানোও খুবই সোজা। বাট তাজরিন যখন কোনো না কোনো কিছু খায় বা কোনো না কোনো কিছু বানায়, সেটার মধ্যে ইউনিক কিছু না কিছু থাকতেই হয়, বিকজ লাইফে আসলে প্রতিটা জিনিসই আমাদের নিজেদের মতো করে আসলে বানানো উচিত, নিজেদের মতো করে আসলে সেটাকে গ্রহণ করা উচিত বা সবাইকে প্রেজেন্ট করা উচিত, বিকজ তুমি তোমার মতো এবং তোমার মতো করেই সব কিছু করো, সেটাই আমি চাইবো এবং সেটাই আমি বিলিভ করা উচিত। অ্যান্ড সেই জন্যই তুমি যদি প্যানকেক রেসিপি জানতে চাও আমার সাথে থাকতে পারো ফ্রিকোয়েন্সিতে 93.6 FM, এছাড়াও গুগল প্লে স্টোর, অ্যাপল স্টোর থেকেও রেডিও দিনরাতের অ্যাপ নামিয়ে সরাসরি তুমি আমাকে শুনতে পারো। এছাড়াও www.radiodinrat.fm, যেটা কিনা আমাদের অফিসিয়াল ওয়েবসাইট, সেখানেও কিন্তু সরাসরি এই মুহূর্তে তুমি আমাকে শুনতে পারো। সো এই তিনটি প্ল্যাটফর্মের মধ্যে যেটা তোমার পছন্দ হচ্ছে সেটাতেই সাথে থাকো তুমি আমার, এবং একই সাথে বলে ফেলো গিয়ে যে আসলে তোমার কোন কোন কোন রেসিপিটা আজকের দিনে করতে ইচ্ছে করছে, মানে বানাতে ইচ্ছে করছে আর কি অ্যাকচুয়ালি, এবং কোন আইটেমটা তোমার খেতে ইচ্ছে করছে, হোয়াটসঅ্যাপ আর ফেসবুকের মাধ্যমে জানিয়ে দাও। হোয়াটসঅ্যাপ নাম্বারটি হচ্ছে 01777077769, 01777077769। পাশাপাশি ভিজিট করো আমাদের ফেসবুক অফিসিয়াল ফ্যান পেজ রেডিও দিনরাত 93.6 FM, যেখানে ভিজিট করলেই তুমি একটা লেটেস্ট পোস্ট দেখতে পাবা রাইজিং সানের, এবং সেই পোস্টে কমেন্ট সেকশনে কমেন্ট করে ফেললে আমিও দেখতে পাবো তুমি কি বলছো না বলছো। রাইট, ঝটপট কানেক্ট হতে হতে চলো শুনে ফেলি পপ বাংলা জনরা থেকে, ফোক বাংলা জনরা থেকে, এবং কান্ট্রি নাম্বারস থেকে কিছু চমৎকার গান। এনজয়।

0: Radio Dinrat 93.6 FM, your ultimate folk station.
1: এই হচ্ছে এখনকার শৈশব। ভয়, বিভৎসতা, যুদ্ধ আর ধ্বংসের ক্ষতিকর স্বাদে ভরপুর শৈশবটা কাটুক রূপকথার গল্পে। থাকুক না প্রকৃতির সৌন্দর্য, যুদ্ধের খেলনা নয়, থাকুক রং তুলির প্রতিভা। ঠিক যেমন ওদের নুডলসের সাথে টেস্টিং নয়, থাকুক স্বাস্থ্যকর স্বাদ যা রয়েছে স্কোয়ারের চপস্টিকে, যার টেস্ট মেকারে MSG বা টেস্টিং সল তো নেই, আছে ক্যালসিয়াম, মিনারেল, আয়রন ও প্রোটিন। ওদের জন্য সুস্থ সুন্দর শৈশব আমরা তো চাইলেই দিতে পারি।
2: ব্রেকফাস্ট আওয়ার প্রেজেন্টেড বাই রুচি জ্যাম। দিন শুরু হোক তাজা ফলের ভালোবাসায়।

Well, ফিরে আসলাম নটা বেজে 22 মিনিটে। ইয়াস, সো 22 মিনিটে যখন চলে আসছি, নটা বেজে 22 মিনিট, বুঝতেই পারছো কি নিয়ে হাজির হয়ে গিয়েছে তাজরিন। এক্স্যাক্টলি, দ্য রেসিপি অফ প্যানকেক। বিকজ আজকে শুরুতে বলেছিলাম যে প্যানকেক রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করে ফেলবো। সো প্যানকেক মূলত বানাতে কি কি লাগে? আমাদের ময়দা লাগে, তারপর ডিম লাগে, দুধ লাগে, আর কিছু না, পানি লাগে, চিনি লাগে, ঠিক আছে? ভেরি সিম্পল। সো তুমি যে কাজটা করবা, তুমি যে কটা আসলে প্যানকেক বানাতে চাও, সেটার জন্য তুমি প্রথমে একটা বাটি করে পরিমাণ মতো ময়দা নিবা, ময়দার সাথে দুটো ডিম দিবা, অথবা একটাও দিতে পারো যদি তুমি ডিম খুব একটা বেশি পছন্দ না করো। তারপর তুমি হচ্ছে লিকুইড মিল্কও দিতে পারো, এক কাপ, অথবা এক কাপ যদি বেশি হয়ে যায় হাফ কাপও দিতে পারো। আর লিকুইড মিল্ক যদি বেশি পরিমাণে দিয়ে দাও তাহলে তোমার এক্সট্রা করে পানি দিতে হবে না, তুমি শুধুমাত্র এক কাপ লিকুইড মিল্ক যদি দিয়ে দাও তাহলেই হবে। মানে 300 ml দিতে পারো, বা এর থেকে একটু কমও দিতে পারো, বা এর থেকে একটু বেশিও দিতে পারো পরিমাণ মতো। তারপর তুমি অল্প করে একটুখানি তেল দিবে যেন প্যানকেকটা একেবারে সফট হয়। তেল দিলে সফট হয়, না হলে কিন্তু একটু দেখা যায় যে ড্রাই হয়ে যাচ্ছে। এরপর পর তুমি পরিমাণ মতো চিনি দিবা, তুমি যতটুকু চিনি খেতে চাও বেশি খেলে বেশি দিতে পারো, আর যদি তুমি কম খাও তাহলে কম দিবে। দেওয়ার পরে তুমি জাস্ট একটা ফ্রাই প্যানের মধ্যে সুন্দরভাবে জাস্ট এটাকে স্প্রেড করে দিবা, দেখবা যে প্যানকেক সুন্দরভাবে হয়ে গিয়েছে। এপিট ওপিট করে সেটাকে ফ্রাই করে নেবা। এখন খাবার পালা, এখন খাওয়ার জন্য তুমি কী দিয়ে খেতে পারো? সো হতে পারে তুমি চকলেট সিরাপ দিয়ে খাচ্ছো, হতে পারে তুমি স্ট্রবেরি সিরাপ দিয়ে খাচ্ছো, হতে পারে তুমি আইসক্রিম দিয়ে খাচ্ছো, হতে পারে তুমি আসলে কোনো না কোনো ফ্রুট দিয়ে খাচ্ছো বা জ্যাম দিয়ে খাচ্ছো। ইট ডিপেন্ডস অন ইউ। অ্যান্ড আমাকে যদি জিজ্ঞেস করো, আমি মূলত চকলেট সিরাপ দিয়ে খেতে খুবই পছন্দ করি, চকলেট সস দিয়ে খেতে অনেক বেশি পছন্দ করি। সো আমাকে যদি প্যানকেক খেতে দেওয়া হয় আমি ম্যাক্সিমাম টাইম চকলেট সস দিয়ে খাই। সো তোমার বাসায় যদি চকলেট সস থেকে থাকে, চকলেট সস দিয়ে তুমি খেয়ে ফেলতে পারো, আর যদি তুমি চকলেট সস না পছন্দ করো, তোমার যেটা ভালো লাগে, তোমার যদি ঝাল কোনো কিছু দিয়ে খেতে ইচ্ছে করে তাহলে তুমি ঝাল কোনো কিছু দিয়ে খেতে পারো, বাট এটা একটুখানি ডিফারেন্ট হয়ে যাবে। যেহেতু প্যানকেকটা হচ্ছে মিষ্টি আর হচ্ছে তুমি ঝাল কিছু দিয়ে খাচ্ছ, তাহলে ঝাল মিষ্টি একসাথে হয়ে যাবে। বাট আই উড সে তোমার যদি ভালো লাগে, ইউ ক্যান ট্রাই ইট আউট। অ্যান্ড ভেরি সিম্পল অ্যান্ড ইজি প্যানকেক রেসিপি। অ্যান্ড সেই সাথে সাথে যারা কিনা এখন পর্যন্ত ব্রেকফাস্ট করোনি, এই ব্রেকফাস্ট রেসিপিটা বানাতে বানাতে শুনে ভালো চপস্টিক, ইনস্ট্যান্ট নুডলস, প্রেজেন্টস, বাংলা হ্যাট্রিক, এই দারুণ সেগমেন্ট, যার মধ্যে এই সেগমেন্টের মধ্যে রয়েছে তোমাদের জন্য তিনটি ফোক বাংলা জনর থেকে গান। প্রথম গানটি হচ্ছে পরগা ইস্কুলে, দ্বিতীয় গানটি হচ্ছে এই পৃথিবী যেমন আছে, এবং তৃতীয় গানটি হচ্ছে কেমনে ভুলিব আমি। সো তিনটি দারুণ ট্র্যাক শুনে কিছুক্ষণের মধ্যে চলে আসবো তাজরিন। সেই পর্যন্ত সাথেই থাকো, শুনতে থাকো রেডিও দিন 93.9।

0: আমরাও চাই শুধু ভালোর সাথেই কাটুক ওদের শৈশব, যে ভালোটা নিশ্চিত করেছে স্কোয়ারের চপস্টিক ইনস্ট্যান্ট নুডলস। এতে টেস্টিং সল্ট নেই, স্বাদেও দারুণ। চপস্টিক ইনস্ট্যান্ট নুডলস, স্বাদ ও পুষ্টির আস্থা।
1: রেডিও দিন রাতের পরিবেশনায় বাংলা হ্যাট্রিক, নিবেদক চপস্টিক নুডলস, স্বাদ ও পুষ্টির আস্থা।
2: এখন শুনবেন প্রথম গান।

আমরাও চাই শুধু ভালোর সাথেই কাটুক ওদের শৈশব, যে ভালোটা নিশ্চিত করেছে স্কোয়ারের চপস্টিক ইনস্ট্যান্ট নুডলস। এতে টেস্টিং সল্ট নেই, স্বাদেও দারুণ। চপস্টিক ইনস্ট্যান্ট নুডলস, স্বাদ ও পুষ্টির আস্থা।

0: XFM.
1: সড়ক দুর্ঘটনা এড়াতে ট্রাফিক আইন মেনে চলার কোনো বিকল্প নেই। ওভার স্পিডিং বা অতিরিক্ত গতিতে গাড়ি কিংবা মোটরসাইকেল চালানো, মোড় ঘোরানোর সময় ওভারটেকিং করা এবং লেন পরিবর্তনের সময় ইন্ডিকেটর লাইটে না জ্বালানো, এখান থেকে হতে পারে কোনো গুরুতর সড়ক দুর্ঘটনা। ট্রাফিক আইন মেনে কমে আসে দুর্ঘটনার সম্ভাবনা। আসুন ট্রাফিক আইন মেনে চলি, সুস্থ থাকি, সুন্দর থাকি, নিরাপদ থাকি। জনস্বার্থে রেডিও দিনরাত 93.6 FM।
2: বেড়েই চলেছে ডেঙ্গুর প্রকোপ, সময় হয়েছে আরও বেশি সচেতন হবার। জ্বর হওয়া, অতিরিক্ত মাথা ব্যথা, চোখের চারপাশে ব্যথা, পেশিতে ও হাড়ের গিটে ব্যথা, বমি বমি ভাব, ত্বকে লাল ছোপ ছোপ দাগ, নাক থেকে রক্তপাত, এসবই ডেঙ্গু জ্বরে আক্রান্ত হবার লক্ষণ। যদি এই লক্ষণগুলো 7 থেকে 10 দিনের মধ্যে দেখা যায়, তাহলে দেরি না করে চিকিৎসকের পরামর্শ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা উচিত। জনস্বার্থে রেডিও দিনরাত 93.6 FM। প্রতিকারের চেয়ে প্রতিরোধী উত্তম। ডেঙ্গু জ্বরে যেন আক্রান্ত না হই, সেজন্য আমাদের উচিত কিছু জরুরি বিষয় সম্পর্কে জেনে রাখা। জনবসতিপূর্ণ এলাকায় না থাকা, ঘুমানোর সময় মশারি ব্যবহার করা, মশা তাড়ানোর ঔষধ ব্যবহার করা, বাইরে যাওয়ার সময় ফুলহাতা জামা ব্যবহার করা, মোজা পরা, জানালায় নেট লাগানো অথবা দরজা জানালা বন্ধ করে রাখা। জেনে রাখা ভালো, দিনের বেলা ও সন্ধ্যার সময় ডেঙ্গু মশা কামড়ায়। জনস্বার্থে রেডিও দিনরাত 93.6 FM। গাড়ি বা মোটরসাইকেল চালানোর সময় মোবাইল ফোনে কথা বলা থেকে বিরত থাকুন। আপনার এক মুহূর্তের অসতর্কতা থেকেই হতে পারে কোনো গুরুতর সড়ক দুর্ঘটনা। মনে রাখবেন, সড়ক দুর্ঘটনা এড়াতে সতর্কতার কোনো বিকল্প নেই। জনস্বার্থে রেডিও দিনরাত 93.6 FM।
3: সারা বিশ্বে প্রধান অসংক্রামক রোগগুলোর মধ্যে রয়েছে হৃদরোগ, ডায়াবেটিস, দীর্ঘমেয়াদী শ্বাসতন্ত্রের রোগ, ক্যান্সার এবং মানসিক সমস্যা। বিশ্বের 80% অকাল মৃত্যু ঘটে এই রোগগুলোর কারণে। উন্নয়নশীল দেশগুলোতে প্রতি 10টি মৃত্যুর মাঝে 7টির কারণ হবে অসংক্রামক রোগ, যার প্রায় অর্ধেক মৃত্যু ঘটবে 70 বছর পূর্ণ হবার আগে। নানা উপায়ে এই অসংক্রামক রোগগুলো প্রতিরোধ করা যায়। নিয়মিত স্বাস্থ্যকর খাদ্য গ্রহণ করুন, অভ্যাসে লবণ ও চিনির পরিমাণ সীমিত করুন, ধূমপান ও তামাকজাত দ্রব্য পরিহার করুন, অ্যালকোহল এবং নেশাজাতীয় দ্রব্য থেকে দূরে থাকুন, নিয়মিত শারীরিক পরিশ্রম বা ব্যায়াম করুন, ওজন নিয়ন্ত্রণে রাখুন, নিয়মিত রক্তচাপ পরীক্ষা করুন, অতিরিক্ত দুশ্চিন্তা থেকে দূরে থাকুন, সর্বোপরি নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অভ্যাস গড়ে তুলুন। দুর্যোগকালীন সময়ে অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ও স্বাস্থ্য সচেতনতায় নানা রকম স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। জরুরি সকল ওষুধ নিরাপদ ও পানিরোধক ব্যাগে সংরক্ষণ করতে হবে, প্রেসক্রিপশন যত্ন সহকারে সাথে রাখতে হবে, খাবার পরিমিত পরিমাণে গ্রহণ করতে হবে, বিশুদ্ধ পানি পান করতে হবে, তাপ প্রবাহজনিত অসুস্থতা হিটস্ট্রোক প্রতিরোধে পর্যাপ্ত পানি পান করতে হবে, অপ্রয়োজনে রোদে বের হওয়া থেকে বিরত থাকতে হবে এবং হালকা পোশাক পরিধান করতে হবে। হাঁপানি, অ্যাজমা রোগীদের ক্ষেত্রে ইনহেলার ও প্রয়োজনীয় ওষুধ সবসময় সঙ্গে রাখতে হবে। আতঙ্ক হয়ে পরিবারের সদস্য ও প্রতিবেশীদের সাথে যোগাযোগ রাখতে হবে। অতিরিক্ত দুশ্চিন্তা করা থেকে বিরত থাকতে হবে এবং মন শান্ত রেখে একে অপরকে সাহস যোগাতে হবে। সর্বোপরি সকলে মিলে পরিস্থিতি মোকাবেলা করতে হবে।

0: Radio Dinrat 93.6 FM, your ultimate folk station.
1: এই হচ্ছে এখনকার শৈশব, ভয়, বিভৎসতা, যুদ্ধ আর ধ্বংসের ক্ষতিকর স্বাদে ভরপুর। শৈশবটা কাটুক রূপকথার গল্পে, থাকুক না প্রকৃতির সৌন্দর্য যুদ্ধের খেলনা নয়, থাকুক রং তুলির প্রতিভা। ঠিক যেমন ওদের নুডলসের সাথে টেস্টিং সল্ট নয়, থাকুক স্বাস্থ্যকর স্বাদ যা রয়েছে স্কোয়ারের চপস্টিকে, যার টেস্ট মেকারে MSG বা টেস্টিং সল্ট তো নেই, আছে ক্যালসিয়াম, মিনারেল, আয়রন ও প্রোটিন। ওদের জন্য সুস্থ সুন্দর শৈশব আমরা তো চাইলেই দিতে পারি।

ওয়েল ফিরে আসলাম ঘড়ির কাছে। আজ এখন বলে দিচ্ছে 9:49 দ্বিতীয় ঘন্টার একেবারে শেষ প্রান্তে আছি দ্য স্ট্রিট। অ্যান্ড আই হোপ সো তোমরা কিন্তু তোমাদের ব্রেকফাস্ট সেরে ফেলেছ এই সময়টার মধ্যে। চপস্টিক ইনস্ট্যান্ট নুডলস প্রেজেন্স বাংলা হ্যাট্রিক শুনতে শুনতে, তাই না? ওকে, আর যারা যারা ব্রেকফাস্ট শেষ করো নাই অবশ্যই ঝটপট করে শেষ করে ফেলো, বিকজ সব কিছুরই একটা সময় আছে। সময় মেনটেন করে আমরা যদি কাজ করি লাইফে আসলে কোনো কিছু নিয়ে আর চিন্তা করতে হবে না, লাইফটা স্মুথলি কাটবে আমাদের সবার। ওকে, দেখতে পাচ্ছি আজকে আমার সাথে অনেকেই জয়েন করছো। আমার সাথে ইয়াসিন আহমেদ আরাফাত আছো, বলছো আসসালামু গুড মর্নিং। ওয়ালাইকুম আসসালাম, গুড মর্নিং ইয়াসিন আহমেদ আরাফাত। বলছো গিয়ে কেমন আছো আপু? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। ওয়াও, তুমি ভালো আছো জেনে আমি ভালো হয়ে গিয়েছি। ঠিক আছে, ভালো না থাকলেও যখন সবাই ভালো থাকে তখন আমি ভালো থাকি। ওকে, কমেন্ট করি কিন্তু শুনতে পারি না। শুনতে পারো না কেন? মানে কি হয়েছে তোমার ওখানে? কি আসলে নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে, মানে ফ্রিকোয়েন্সি টিউন হচ্ছে না এমন কোনো কিছু? মানে এরকমটা যদি হয় তাহলে হচ্ছে গিয়ে একটা সময় তো আসলে আমাদের থাকে না যে আমরা একটা কি করতাম, আমরা কিন্তু একটা পারফেক্ট রেডিওর মধ্যে রেডিও শুনতাম, টিউন করতাম। সো অ্যান্টেনা যেটা ছিল সেটাকে একটু বাড়িয়ে কমিয়ে দিলে তখন কিন্তু ঠিক হয়ে যেত। এখন তো আমরা সবাই মোবাইল ফোনের মধ্যে আসলে শুনি, অ্যাপের মধ্যে শুনি, আসলে কেন যে শোনা যায় না সেটা আসলে ইন্টারনালি কোনো প্রবলেম থাকলে এটা আমরা বুঝি যে এটার জন্যই মেবি প্রবলেম হচ্ছে। যদি এমন কিছু হয়ে থাকে যে তুমি অ্যাপে শুনতে পাচ্ছ না বা লাইভ স্ট্রিমে শুনতে পাচ্ছ না তাহলে আমাকে বলে দাও, আর যদি ফ্রিকোয়েন্সিতে না শুনতে পারো তাহলে সেটা আসলে আমার হাতে নাই বা আমি কিছুই করতে পারছি না। বাট এন্ড থেকে যদি লাইভ স্ট্রিম বা অ্যাপের মধ্যে শোনা না যায় তাহলে আমি টেকনিক্যাল টিমকে জানিয়েও দিতে পারি। ঠিক আছে, সো ফ্রিকোয়েন্সিতে তুমি ডেফিনেটলি শুনতে পাবে, চিন্তার কোনো কারণ নাই। মোহাম্মদ ইউরেস লাহারি জয়েন করেছো, লিখেছো গুড মর্নিং, পিস বি আপন ইউ, নাইস শো, গুড মর্নিং মোহাম্মদ ইউরেস লাহারি, অ্যান্ড আ ভেরি গুড মর্নিং টু ইউ টু। ওকে ওকে, জামাল মিয়া এসেছো, বলেছো আসসালামু আলাইকুম মাই ডিয়ার। ওয়ালাইকুম আসসালাম ডিয়ার, কী অবস্থা তোমার? ওকে, এছাড়া আমার সাথে আরও অনেকেই আছো, তাদের কমেন্টসগুলো আগামী ঘন্টায় এসে পড়ে ফেলবো, চিন্তার কোনো কারণ নেই। প্রথমে আগে শুরু করি এবং তোমাদের পছন্দের একজন আর্টিস্টকে নিয়ে কথাবার্তা বলি, তারপরে পরবর্তী ঘন্টায় ডেফিনেটলি তোমাদের কমেন্টসগুলো পড়ে ফেলা হবে। সো চলো আবারও চলে যাই কিছু গানে। মিনার রহমানের কণ্ঠে একটি ট্র্যাক ওয়েট করছে, প্লে করে দিচ্ছি। আরও কিছু চমৎকার গান রেখে ফিরে আসছি নতুন একটি ঘন্টায়। টিল দেন স্টে কানেক্টেড উইথ রেডিও দিন রাত 93.6 FM।

Well, Pire Aslam, ghorir kata ekebare jokhon bole dicche 10ta, right? Sokal 10ta beje giyeche tomader pochonder artist spotlight aure hazir hoye giyeche Arjita Zreen ei muhurte ebong tune kore acho Radio Din Raat 93.6 FM, which is the first folk station of the nation. And ajke je artist ke niye kotha hobe tar kotha shunle tumi nishchoi excited হয়ে যাবা, because এখনকার দিনে অ্যাকচুয়ালি মানে রিসেন্টলি তিনি কিন্তু সবারই একজন হার্ট থ্রব বলতে পারো, বা বলতে পারো সবারই একটা পছন্দের জায়গা করে নিয়েছেন মনের ভিতরে। সো শি ইজ নান আদার দেন জাফর রহমান। সো জাফর রহমানকে নিয়ে আজকে আমরা অনেক কথা বলবো, এবং অনেক কথা যেহেতু তার ব্যাপারে জানার আছে এবং অলরেডি অনেকেই জানো, সো এই ঘন্টায় যদি তার দুটি ট্র্যাক শুনতে চাও এবং জানা অজানা তথ্য তুমি আমি সবাই মিলে যদি তার ব্যাপারে শেয়ার করতে চাই, কথা বলতে চাই, তাহলে ডেফিনেটলি টিউন করে ফেলো 93.6 FM ফ্রিকোয়েন্সিতে, পাশাপাশি গুগল প্লে স্টোর, অ্যাপল স্টোর থেকেও রেডিও দিন রাতের অ্যাপ নামিয়ে সরাসরি তুমি আমাকে শুনতে পারো। এছাড়াও www.radiodinrat.fm, যেটা কিনা আমাদের লাইভ স্ট্রিম, সেখানেও কিন্তু সরাসরি এই মুহূর্তে তুমি আমাকে শুনতে পারো। সো এই তিনটি প্ল্যাটফর্মের মধ্যে যেটা তোমার পছন্দ হচ্ছে সেটাতেই কানেক্টেড হয়ে যাও, এবং পাশাপাশি বলে ফেলো জেফারের কোন ট্র্যাকটি তোমার অনেক বেশি পছন্দ, হোয়াটসঅ্যাপে জানিয়ে দিতে পারো, নাম্বারটি হচ্ছে 01777707769, 01777707769। পাশাপাশি ভিজিট করো আমাদের ফেসবুক অফিসিয়াল ফ্যান পেজ রেডিও দিন রাত 93.6 FM, যেখানে ভিজিট করলেই তুমি একটা পোস্টার দেখতে পাবে রাইজিং সানের, এবং সেই পোস্টারে কমেন্ট সেকশনে কমেন্ট করে ফেললে আমিও দেখতে পাবো যে তুমি কি বলছো এবং জেফারের কোন ট্র্যাকটি তোমার অনেক বেশি প্রিয়। সো চলো আমার যেই পছন্দের ট্র্যাকটি আছে জেফারের কণ্ঠে সেটা শুনে ফেলা যাক। নিয়ে যাবে কি from the movie Dagi. Enjoy the track.

0: হ্যালো, হ্যাঁ শুনো, জানো তো সব মশলার নাম মনে থাকে না, মাছ রান্নার জন্য কি কি মশলা লাগবে বলো।
1: রাধুনি রেডি মিক্স আর লাগবে, ও হ্যাঁ রাধুনি রেডি মিক্স।
0: মজা করছো, শুধু রাধুনি রেডি মিক্স?
1: হ্যাঁ, কারণ এতে সব উপাদান ঠিকঠাক মাপে থাকে, সব মশলা মনে রাখার দরকারই নেই।
2: রাধুনি রেডি মিক্স, ঝটপট দারুণ রান্না।
3: গেস্টরা চলে আসবে, এর মধ্যে রান্না শেষ হবে?
4: অবশ্যই হবে,
3: বাজার ঘুরে সব রকম মশলা কিনতেই তো কমসে কম 2 ঘন্টা।
4: 2 সেকেন্ড
3: কি বলো?
4: দোকানে গিয়ে রাধুনি রেডি মিক্স দিন, বলতে 2 সেকেন্ডই তো লাগে।
3: রাধুনি রেডি মিক্সে সব হয়,
4: সব উপাদান ঠিকঠাক মাপে থাকে, তাই স্বাদও দারুণ হয়।
2: রাধুনি রেডি মিক্স, ঝটপট দারুণ রান্না।
5: রেডিও দিনরাত 93.6 FM, 2 লাইট আপ ইওর ওয়ার্ল্ড।

0: Radio D-Bad 93.6 FM.
1: কি দারুণ ঘ্রাণ, পোলাও নাকি?
2: হ্যাঁ পোলাও,
1: কিন্তু আজ হঠাৎ স্পেশাল কিছু আছে?
2: চাষি চিনিগুড়া চাল থাকলে ঘ্রাণেই দিনটা স্পেশাল হয়ে যায়।
1: ঠিক তোমার মতোই, পাশে থাকলে স্পেশাল।
3: চাষি সুগন্ধি চিনিগুড়া চাল, ঝরঝরে আর স্বাদে ঘ্রাণে দারুণ।
4: এক্সপিরিয়েন্স করুন মেরিল মিল্ক সোপার। এর মিল্ক লোশন প্রতিবার গোসলের পর আমার ত্বক রাখে নরম ও মসৃণ। মেরিল মিল্ক সোপার, দুধ দিয়ে গোসল হোক প্রতিদিন।
5: রেডিও দিন রাত 93.6 FM.

অলরাইট, ঘড়ির কাঁটায় একেবারে 10:15 আর 10:15 দ্বিতীয় ঘন্টা কোয়ার্টার সময়টাতে আবারও ফিরে আসছি অর্জিতা শ্রীন তোমাদের সাথে, এবং সময়টা বলে দিচ্ছি একটুখানি ওয়েদার কি বলছে, আজকে দিনটা কেমন থাকবে সেটা জেনে ফেলা যাক। বিকজ ওয়েদার যদি ভালো থাকে মুডও ভালো থাকে, ওয়েদার যদি খারাপ থাকে মুডও খারাপ থাকে, তাই না আমাদের? এক্স্যাক্টলি। সো আমি চাই না আমার কোনো বন্ধুরই আসলে মুড খারাপ থাকুক। সো মুড যদি ভালো করতেই চাই, অ্যাটলিস্ট এটা জেনে নাও যে ওয়েদারটা কী বলছে। যদি তোমার মুড খারাপ থাকারও ওয়েদার থেকে থাকে বা মুড ভালো থাকারও ওয়েদার থেকে থাকে, অ্যাটলিস্ট তুমি আগে থেকেই জানলা যে কীরকম ওয়েদারটা থাকতে যাচ্ছে আজকের দিনটাতে। সো যাই হোক, আর দেরি না করে দেখে ফেলা যাক টেম্পারেচার কী বলছে। টেম্পারেচার হচ্ছে এই মুহূর্তে 31 ডিগ্রি সেলসিয়াস, এবং হাইয়েস্ট টেম্পারেচার আজকে যেটা উঠবে সেটা হচ্ছে 33 ডিগ্রি সেলসিয়াস, এবং লোয়েস্ট টেম্পারেচার যেটা নামবে সর্বনিম্ন সেটা হচ্ছে 24 ডিগ্রি সেলসিয়াস। সো ইয়াস, 33 and 24 খুব একটা ভ্যারি করছে না, বাট কম যে ভ্যারি করছে তাও না, আপাতত 31 ডিগ্রি সেলসিয়াস আছে। এবং আজকে ওয়েদার একেবারেই মেঘ দেখা যাচ্ছে না, ভেরি সানি সানি ওয়েদার, অ্যান্ড বিকেল 4টার দিকে খানিকটা তুমি মেঘ দেখতে পাবে, আবারও রাতের দিকে মেঘ চলে যাবে। সো ইটস আ গুড থিং ফর সামার লাভার্স, অর যারা কিনা আসলে উইন্টার পছন্দ করো না তাদের জন্য। হিউমিডিটি যদিও বেশি আছে, 64%, অ্যান্ড সেই পাশাপাশি আজকে সানি ওয়েদার আছে, বাট আল্ট্রাভায়োলেট মডারেট। সো খুব একটা চিন্তার কারণ নাই, তারপরেও বলবো সানস্ক্রিন মেখে তুমি বের হবা আজকের দিনটাতে। এবং আজ সূর্য অস্ত যাবে 6:36 সূর্য অস্ত যাবে। সো এই ছিল ওয়েদার আপডেট, আর এখন এনজয় করো তোমাদের জন্য যেই সেগমেন্টে রেখে যাচ্ছি সেটা, সেটা হচ্ছে বাউ রিপাবলিক, যেখানে থাকবে দুটি ফোক বাংলা জর্না থেকে গান। সো দুটি ফোক বাংলা জর্না থেকে গান কী কী থাকছে বলে দিতে চাই। প্রথমটি হচ্ছে রজনী, এবং দ্বিতীয় গানটি হচ্ছে বন্দে মায়া লাগাইছে। সো চলো দুটি দারুণ ট্র্যাক শুনে ফিরে আসি, সেই পর্যন্ত সাথে থাকো, শুনতে থাকো রেডিও দিন রাত FM 93.6।

0: স্কোয়ার ইনোভেশন জুই মাল্টিভিটামিন কোকোনাট অয়েল, এতে নারিকেল তেল ও 14টি হার্বস এর সাথে আছে মাল্টিভিটামিন ক্যাপসুল, চুলের ভিটামিন জুই মাল্টিভিটামিন কোকোনাট অয়েল।
1: দা বাউল রিপাবলিক

ফিরে আসলাম ঘড়ির কাছে, একেবারে যখন বলে দিচ্ছে 30 মিনিট এবং রাইজিং সানের তৃতীয় ঘন্টায় তাজরিন আছে তোমাদের এই সাথে এই মুহূর্তে। এবং আজকে কিন্তু কথা হচ্ছে জেফার রহমানকে নিয়ে, রাইট? জেফার হচ্ছে বাংলাদেশের একজন সিঙ্গার, সং রাইটার, অ্যাক্ট্রেস এবং ইউটিউবারও বলতে পারি। মূলত সে যখন তার ক্যারিয়ার স্টার্ট করে, তোমরা সবাই জানো, সে কিন্তু একদম শুরুর থেকেই ইউটিউবে গান গেত এবং সে কিন্তু ইংরেজি গান গেত। বাংলা গান কিন্তু সে শুরুর দিকে একেবারেই গেত না। সো ইংলিশ যেই গানগুলো আছে, হ্যাঁ, সেই ইংলিশ গানগুলোর মাধ্যমেই সে কিন্তু মূলত ইউটিউবে পপুলারিটি পান। পরবর্তীতে যেটা হয়, আস্তে আস্তে আস্তে আস্তে সে কিন্তু মিডিয়াতেও আসলে একজন নোন ফেস হয় বাই হার সিঙ্গিং। সো গানের জন্যই মূলত তিনি পপুলার। অ্যান্ড রিসেন্ট টাইমসে, মানে খুব খুব অল্প সময় হয়েছে, সে কিন্তু তার অ্যাক্টিং ক্যারিয়ারটাও পার্সিউ করছে। সো ইয়াস, অ্যাক্টিং ক্যারিয়ার তো পার্সিউ করছে, যেটা খুব ভালোই লাগছে আমাদের সবার। হ্যাঁ, তো আসলে ওটিটি প্ল্যাটফর্মের যেই মুভিসগুলো আছে সেগুলোতে বেশ ভালোভাবেই আমরা জেফার রহমান পাচ্ছি। এবং জেফারের বেশ কিছু প্রমিনেন্ট ওয়ার্ক আছে, যেমন হচ্ছে গিয়ে ঝুমকা। ঝুমকার কথা আসলে না বললেই না, ঝুমকা তো আসলে খুব ম্যাসিভ হিট ছিল। অ্যান্ড এটা দেখো, তুমি যত বিয়ে হোক বা যত বার্থডে পার্টি হোক বা ডিজে পার্টি হোক, যেখানেই কোনো পার্টি হচ্ছে সেখানে ঝুমকা গানটা বাজবেই। আর যে কোনো ফেস্টিভ্যালে বা মেলাতে তুমি যদি যাও, সেখানে ঝুমকা গানটা না বাজলে মনে হয় যে মেলাটা আসলে সম্পূর্ণই হইল না বা বিয়েটা আসলে কমপ্লিটই হচ্ছে না, হলুদটা আসলে মজাই লাগছে না, এরকম একটা ডান্স নাম্বার, রাইট? ঝুমকা। এবং

সেই সাথে সাথে শুধুমাত্র ঝুমকাই না, সে যখন ব্যান্ড কিছু ব্যান্ডের সাথে কোলাবোরেশন করেছে, যেমন জেফার, কিন্তু আরেকটা রক ব্যান্ড নামে একটা ব্যান্ড আছে, সেই ব্যান্ডের সাথে যখন দারাজের জন্য আসলে দারাজ প্রেজেন্স এই ট্র্যাকটা, মানে দারাজ আসলে সেটাকে আসলে স্পন্সর করেছে, সো দারাজ প্রেজেন্সে যে ট্র্যাকটা হয়েছিল অজানা, সেটাও কিন্তু সুপার ডুপার হিট ছিল এবং ভেরি বিউটিফুল ট্র্যাক ইট ওয়াজ। আমার তো মানে তার এই ট্র্যাক খুবই পছন্দের। এখন আমরা সেই গানটা শুনবো যেটা খুব ভালো লাগে আমার, আরেকটা ব্যান্ড, আরেকটা রক ব্যান্ডের সাথে তিনি কোলাবোরেট করেছেন, মানে ব্যান্ডটার নামই হচ্ছে আরেকটা রক ব্যান্ড। সো এই ব্যান্ডটার সাথে তিনি যেই কোলাবোরেশনে গানটি গিয়েছে সেটাও কিন্তু আমার কাছে খুব ভালো লেগেছে অ্যাকচুয়ালি, দারাজের সাথে কোলাবোরেট করে এই ট্র্যাকটা করেছে, which is very nice. এবং সে মূলত আসলে সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই উঠে এসেছেন, ঠিক আছে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই তিনি কিন্তু আসলে প্রমিনেন্ট ফেস হন, এবং পাশাপাশি আস্তে আস্তে আস্তে আস্তে তিনি কিন্তু আসলে সব রকমের মুভির জন্য কাজ করেছেন। হ্যাঁ, রিসেন্ট টাইমসে আমরা কিন্তু দেখছি যেই মুভি হোক না কেন, বাংলা মুভি হোক না কেন, সেই মুভির মধ্যেই কিন্তু তার গান থাকছে, বিকজ তার ভয়েস ইজ সো সো সুদিং। যাই হোক, আর কথা না বাড়িয়ে জেফার কণ্ঠে অজানা ট্র্যাকটি শুনবো আর ফিরে আসবো একবারে ঘন্টার শেষ প্রান্তে। সে পর্যন্ত সাথে থাকো, শুনতে থাকো রেডিও দিন রাত 93.6 FM।

ওজনটা ঠিক আছে তো? ওজনটা কি একটু কম? ঠিক মতো খাওয়া পাচ্ছে তো? বাবুর স্কিনটা ঠিক আছে তো? বাবুর স্কিন বড়দের থেকে 5 গুণ বেশি পাতলা হওয়ায় দ্রুত শুষ্ক হয়ে যায়, তাই দরকার মিল্ক অ্যান্ড প্রোবায়োটিক, যা বেবি স্কিনের মাইক্রোবায়োম ব্যালেন্স করে আর্দ্রতা ঠিক রাখে। মেরিল বেবি মিল্ক অ্যান্ড প্রোবায়োটিক লোশন, শুরু থেকেই নাজুক ত্বকের সুরক্ষা। 9.6 FM.

ফিরে আসলাম আবারও ঘড়ির কাছে, যখন বলে দিচ্ছে 10:48 এবং রাইজিং সানের তৃতীয় ঘন্টা প্রায় শেষের দিকে। সো একেবারেই শেষের দিকে বলবো, প্রায় শেষের দিকে বলবো না, একেবারেই শেষের দিকে। সো একেবারে শেষের দিকে যখন তাজরিন চলে আসে তখন কমেন্টসগুলো টেক্সটগুলো দেখে ফেলে। সো করে ঝটপট করে দেখে ফেলতে চাই, বন্ধু আমার কারা কারা আরও কমেন্ট করেছিলে। ওবায়দুল ইসলাম বাচ্চু মিয়া লিখেছ, সুপ্রভাত, শুনছি সংযুক্ত আরব এমিরেটের দুবাই থেকে। সুপ্রভাত বন্ধু, কি অবস্থা তোমার, কেমন আছো ওবায়দুল ইসলাম, কি খবর? আর তোমাদের আরব এমিরেতে আসলে ওয়েদারটা এখন কেমন, খুব গরম নাকি খুব ঠান্ডা নাকি আসলে মডারেট, কোনটা বলো তো? আফ্রিদা ওয়াসিমা আছো, বলছো হাই তাজরিন, কেমন আছো? হ্যালো আফ্রিদা ওয়াসিমা, অনেকদিন পর তোমাকে দেখতে পাচ্ছি। আছি, ভালোই আছি, বুঝছো, ওই যে ভালো মন্দ মিলিয়ে, বুঝছো, মানে থাকে না যে যখন তোমাদের সাথে গল্প করি তখন ভালো থাকি, আবার দেখা যায় কি যখন গল্প আড্ডা শেষ হয়ে যায় তখন আবার মন খারাপ হয়ে যায়, আবার যখন আমি তোমাদের সাথে কথা বলতে আসি তখন মন ভালো হয়ে যায়, তো এরকম একটা সাইকেল চলছে। আচ্ছা রোহিত আলম বলছো, শুভ সকাল ভার্সটাইল আর যে তাজু আপু, ফ্রিকোয়েন্সিতে প্লে করা যাবে ঝুমকা বাই জেফার এন্ড মুজা, আর একটি গান শুনতে চাই, আড়ালে হারালে বাই জেফার। আচ্ছা তুমি কিভাবে বুঝলা আজকে আমি জেফারকে নিয়ে কথা বলবো? আমি কিন্তু স্কুলও তখনও পড়ি নাই। ও মাই গড, হাউ ক্যান ইউ রিড মাই মাইন্ড। হ্যাঁ আজকে আমি জেফারকে নিয়ে আর্টিস্ট স্পটলাইট আওয়ারে কথা বলেছি, তুমি নিশ্চয়ই শুনেছো, যদিও ঝুমকা গানটা প্লে করা হয় নাই এবং আড়ালে হারালে এই দুটো ট্র্যাকের একটাও প্লে করি নাই, বিকজ আমি তখন তোমার কমেন্টসগুলো পড়িই নাই, মানে তখন আসলে পড়ার সেই সুযোগটা হয় নাই, টাইম চলে যাচ্ছিল। বাট তারপরেও আমি দেখলাম যে ও মাই গড, আমি জেফারকে নিয়ে আজকে কথা বলেছি এবং জেফারের দুটি ট্র্যাকই প্লে করে দিয়েছি, মানে দেখো তোমার চয়েস আর আমার চয়েস কতটা মিলে যায়। অ্যান্ড জেফার ইজ অলসো, শি ইজ ভেরি ভেরি ভেরি ভেরি নাইস সিঙ্গার, অ্যান্ড মানে তার ভয়েসটা এত অ্যামেজিং, এত অ্যামেজিং, আমার এত পছন্দের। হ্যাঁ তো তার যে দুটি ট্র্যাক আমি আজকে প্লে করেছি না আর্টিস্ট স্পটলাইট আওয়ারে, মানে এই ঘন্টাটিতে দুটি আমার পছন্দের, এবং ঝুমকা তো পছন্দেরই আছে এবং আড়ালে হারালে সেটাও ভালো, মানে তার ট্র্যাকগুলো এখন সবগুলোই হিট, হিট অ্যান্ড হিটস। সো যাই হোক না কেন, হ্যাঁ যদি সুযোগ হয়ে থাকে তাহলে আমি পরবর্তী ঘন্টাও তোমার জন্য প্লে করে দেওয়ার ট্রাই করবো, কন্টে যদি আরও কিছু ট্র্যাক প্লে করার থাকে বা আমাদের প্লে লিস্টে থাকে। বাট ডেফিনেটলি যে দুটো ট্র্যাক আমি প্লে করে দিচ্ছি সেগুলো নিশ্চয়ই তুমি এনজয় করেছো, অ্যান্ড এনজয় করেছো নাকি করনি সেটাও আমাকে জানিয়ে দাও রোহিত আলম। আর সেই সাথে সাথে এখন আবারও গানে যাবার সময় হয়ে গেছে, বিকজ সময়ের কিন্তু আমাদের স্বল্পতা থাকে, সবসময় যে আসলে কথাই বলতে পারবো ননস্টপ এমনটাও না, আবার সারাক্ষণ যে গান প্লে করতে পারবো এমনটাও না। সো আর কথা না বাড়িয়ে এখন গানে চলে যাচ্ছি, ফিরে আসছি তোমাদের পছন্দের পছন্দের শেষের ঘন্টায়। শেষের ঘন্টাও কিন্তু অনেকের পছন্দ, বিকজ অফ দ্যাট আওয়ার ইজ অলসো স্পেশাল, বিকজ আজকের দিনে কী ঘটেছে না ঘটেছে এবং আজকের দিনের বিশেষ মানুষদেরকে নিয়ে কথাবার্তা হয়ে থাকে আমাদের শেষের ঘন্টায়। সো যতক্ষণ পর্যন্ত না আমি আসছি সেই পর্যন্ত সাথেই থাকো, শুনতে থাকো রেডিও দিনরাত 93.6 FM।

0: এখন সময় সকাল 11টা।
1: রেডিও দিনরাত 93.6।

0: কলকাতায় একেবারে যখন সকাল 11টা বেজে গিয়েছে, রাইজিং সানের সর্বশেষ ঘন্টা শুরু হয়ে গিয়েছে এবং সর্বশেষ ঘন্টায় আবারও ওয়েলকাম করছি তাজরিন তোমাদের সবাইকে। সো সর্বশেষ ঘন্টায় শুরুতে থাকি, তখন তোমাদের জন্য একটি সেগমেন্ট থাকে, যে সেগমেন্টটা হচ্ছে গিয়ে মাটি টানে বাংলা গানে, যেখানে থাকবে দুটি ফোক বাংলা জনর থেকে গান। প্রথমটি হচ্ছে একদিন তোর এবং দ্বিতীয় ট্র্যাকটি হচ্ছে কালের কইও গো মনা। সো দুটি ট্র্যাক এনজয় করতে করতে তোমরা কিন্তু অবশ্যই অবশ্যই আমাকে টেক্সট করে ফেলতে পারো হোয়াটসঅ্যাপ আর ফেসবুকের মাধ্যমে। হোয়াটসঅ্যাপ নাম্বারটি হচ্ছে 01777077769। পাশাপাশি ভিজিট করো আমাদের ফেসবুক অফিসিয়াল ফ্যান পেজ রেডিও দিন রাত 93.6 FM, যেখানে ভিজিট করলেই তুমি একটা লেটেস্ট পোস্ট দেখতে পাবা রাইজিং সানের, এবং সেই পোস্টে কমেন্ট সেকশনে কমেন্ট করে ফেললে আমিও দেখতে পাবো তুমি কি বলছো না বলছো। সো ডেফিনেটলি বলতে থাকো আর টিউন করে থাকো ফ্রিকোয়েন্সিতে 93.6 MHz। এছাড়াও রেডিও দিন রাতের অ্যাপ নামিয়ে সরাসরি তুমি আমাকে শুনতে পারো, এছাড়াও www.radiodinrat.fm, যেটা কিনা আমাদের লাইভ স্ট্রিম, সেখানেও কিন্তু সরাসরি এই মুহূর্তে তুমি আমাকে টিউন করে ফেলতে পারো। সো এই তিনটি প্ল্যাটফর্মে ডেফিনেটলি থাকার পাশাপাশি, ইয়াস, বলে ভালো যে আজকের দিনটা তোমার জন্য বিশেষ কীভাবে, বিকজ আজ 11ই অক্টোবর। সো দিস কুড বি আ ভেরি স্পেশাল ডে ফর ইউ। সো আজকের দিনটা তোমার জন্য বিশেষ কীভাবে, বা কোনো না কোনো ঘটনা ঘটেছে কিনা, বা কোনো না কোনো ইভেন্ট ছিল কিনা আজকের দিনে, এই দিনটাতে অন্য কোনো সালে, সেটা আমাকে ঝটপট করে জানিয়ে দাও। জানাতে জানাতে চলো শুনে ফেলি আরও কিছু চমৎকার গান, যেটা কিনা থাকছে ইয়াস মাটি টানে বাংলা গানে। এই সেগমেন্টের মাধ্যমে দুটি ফোক বাংলা জনর থেকে ট্র্যাক এবং ব্যাক টু ব্যাক গান। কমার্শিয়ালের পর চলে আসছি তাজরিন, এনজয়।
1: বার্গার
2: নিশ্চয়ই প্রতি কামড়েই অদ্ভুত অসাধারণ এক্সোটিক টেস্ট পাচ্ছেন।
1: না অতটা না, বাট
2: অতটা না কিন্তু কেন?
1: বিকজ ইটস জাস্ট আ বার্গার,
2: দেন মেক ইট বেটার।
1: মানে এটা কি রুচি হট টমেটো সস? ওকে লেটস সি। ওয়াও, এটা তো দারুন,
2: সত্যি দারুন। হট স্পাইসি আর তাজা টমেটোর সাথে রুচি হট টমেটো সস খাবারে আনে দ্বিগুণ স্বাদ। রুচি একটি স্কোয়ার পণ্য।
3: মাটির টানে বাংলা গানে, ব্রট টু ইউ বাই ম্যাজিক টুথ পাউডার।

0: মাটির টানে বাংলা গানে ব্রট টু ইউ বাই ম্যাজিক টুথ পাউডার।
1: ফারিয়া কি খাচ্ছেন?
2: বার্গার।
1: নিশ্চয়ই প্রতি কামড়েই অদ্ভুত অসাধারণ এক্সোটিক টেস্ট পাচ্ছেন। সত্যি দারুন হট স্পাইসি আর তাজা টমেটোর স্বাদে রুচি হট টমেটো সস খাবারে আনে দ্বিগুণ স্বাদ। রুচি একটি স্কোয়ার পণ্য।
3: রেডিও দিনরাত 93.6 FM, your ultimate folk station.

Yes, yes, yes. ঘড়ির কাঁটায় একেবারে যখন 11:19 তখনই হাজির হয়ে গিয়েছি তসরিন তোমাদের সাথে আবারও অনেক কিছু বলার জন্য। আর সেই অনেক কিছুগুলো কি সেটা তোমরা আগে থেকেই জানো। ইয়াস, আজকের দিন মানে 11 অক্টোবর পৃথিবীতে কারা কারা এসেছেন, কারা আমাদের মাঝ থেকে আমাদেরকে ছেড়ে চলে গিয়েছেন, তাদেরকে আমরা স্মরণ করে ফেলবো এই সময়টাতে। আজকের দিনে 1921 সালে নীলিমা ইব্রাহিম বাঙালি শিক্ষাবিদ, তিনি কিন্তু পৃথিবীতে আসেন। সো তাকে জানাতে চাই।

জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা। এবং আজকের দিনে যারা আমাদের মাঝ থেকে আমাদেরকে ছেড়ে চলে যান তাদের মধ্যে রয়েছে 1938 সালে নগেন্দ্রনাথ বসু, বাংলা বিশ্বকোষের প্রথম প্রণেতা এবং প্রত্নতাত্ত্বিক ও ইতিহাসবিদ, তিনি আমাদের মাঝ থেকে আমাদেরকে ছেড়ে চলে যান। কিন্তু তার অবভিয়াসলি যত কাজ করে গিয়েছেন তার মাধ্যমে আমরা তাকে ডেফিনেটলি সবসময় স্মরণ করব। 1991 সালে গোলাম সানি কোরাইশি, বাংলাদেশি সাহিত্যিক, গবেষক ও অনুবাদক, নিশ্চয়ই তোমরা তার লেখা পড়েছ, তিনিও আজকের দিনে আমাদের মাঝ থেকে আমাদেরকে ছেড়ে চলে যান। সো দুজনকেই জানাতে চাই গভীর শ্রদ্ধা আজকের দিনটাতে, এবং ভালো করেই আমরা অবশ্যই অবশ্যই তাদেরকে স্মরণ করি। এবং আজকের দিনে একটি ঘটে যাওয়া বিশেষ জিনিস যদি তোমাদের সাথে শেয়ার করি, 1852 সালে অস্ট্রেলিয়ার প্রাচীনতম বিশ্ববিদ্যালয় সিডনি বিশ্ববিদ্যালয় আজকের দিনে উদ্বোধন করা হয়। সো অক্টোবর মাসে আজকের দিনে সিডনি বিশ্ববিদ্যালয় উদ্বোধন করা হয়। তো অনেকেই নিশ্চয়ই সিডনি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করো, তাই না? হ্যাঁ, অনেকেই আছো যারা অস্ট্রেলিয়াতে তো পড়াশোনা করোই, সিডনিতে অনেকেই থাকছো এবং সিডনি বিশ্ববিদ্যালয়তে তোমরা পড়াশোনা করেছো বা করছো, এমনও আছো। যাই হোক, এই ছিল আজকের দিনের জন্মবার্ষিকী, মৃত্যুবার্ষিকী এবং ঘটে যাওয়া ঘটনা। আবারও চলে যাব কিছু গানে এবং ফিরে আসবো ঘন্টানি মাঝামাঝি সময়টাতে। সেই পর্যন্ত সাথেই থাকো, শুনতে থাকো রেডিও দিন রাত FM 93.6।

মর্নিং হাইলাইটস। সো সকাল থেকে যেটা যেটা নিয়ে কথা হয়েছে সেটা তোমাদের সাথে অবভিয়াসলি শেয়ার না করলেই না। প্রথম পর্যায়ে আমরা কথা বলেছি যে আমরা একটু সূর্যের আলোতে গিয়ে সকালটা শুরু করতে পারি। সূর্যের আলোতে গিয়ে তুমি সময়টা পার করবে এবং সময়টা পার করার পরে কিছুক্ষণ পরে দেখবা যে তোমার যত ডিপ্রেশন আছে সব কিছু দূর হয়ে যাচ্ছে। এবং আমরা জানি সূর্যের আলোতে আছে ভিটামিন ডি। ভিটামিন ডি কিন্তু আমাদের ইমিউনিটি অনেক গুণে বাড়িয়ে দেয়, ইমিউন সিস্টেমটাকে স্ট্রং করে। এবং সেই পাশাপাশি আসলে সূর্যের আলো আমাদের দরকার, কারণ সামনে কিন্তু উইন্টার আসছে। এখন থেকে যদি তুমি এই প্র্যাকটিসটা করতে পারো, সকালে একটুখানি একটু রোদ লাগিয়ে তারপর যার যার কাজে চলে গেলে, তাহলে কিন্তু তোমার খুব একটা বেশি ঠান্ডা লাগবে না। হ্যাঁ, ঠান্ডার সিজনেও কিন্তু খুব একটা বেশি ঠান্ডা লাগার পসিবিলিটি থাকবে না। সেই পাশাপাশি আমরা প্রথম ঘন্টায় ট্রাফিক আপডেটটাও শুনে ফেলেছিলাম, বিকজ আজকে রবিবার, আর রবিবার দিন কিন্তু ট্রাফিক জ্যাম সব থেকে বেশি থাকারই কথা, খুবই স্বাভাবিক, সপ্তাহের শুরুর দিন। সো তেমনটাই ছিল রাস্তার অবস্থা। এবং সেই সাথে সাথে সেকেন্ড আওয়ার যেটা কিনা আমাদের রুচি জ্যাম প্রেজেন্স ব্রেকফাস্ট আওয়ারে কথা হয়েছে প্যান কেক রেসিপি নিয়ে, এবং প্যান কেক তোমরা কী কী দিয়ে খেতে পারো সেটারও কথাবার্তা হয়েছে। নিশ্চয়ই আজকের দিনে প্যান কেক বানিয়ে অনেকে খেয়ে ফেলেছ। থার্ড আওয়ার আমাদের পছন্দের আর্টিস্ট স্পটলাইট আওয়ারে আজকে আমরা কথা বলেছি আমাদের প্রিয় সঙ্গীত শিল্পী জেফার রহমানকে নিয়ে, এবং তার দুটি অসাধারণ গানও কিন্তু শুনে ফেলা হয়েছে। এবং সেই সাথে সাথে ওয়েদার আপডেটটাও আমরা অল্প করে গেছি থার্ড আওয়ারে। এবং লাস্ট বাট নট দ্য লিস্ট, ফোর্থ আওয়ারে এই ঘন্টায় আমরা কথা বলেছি আজ 11 অক্টোবর পৃথিবীতে আজকের দিনে কারা কারা এসে পৃথিবীকে রঙিন করেছিলেন, এবং কারা কারা আমাদের মাঝ থেকে আমাদেরকে ছেড়ে চলে গিয়েছেন, কিন্তু তাদের অবদান এই পৃথিবী ভুলতে পারবে না কখনোই। এবং সেই সাথে সাথে একটি অন্যতম ঘটনা, মানে আজকের দিনে সিডনি ইউনিভার্সিটি কিন্তু উদ্বোধন করা হয়েছিল, সেটা নিয়েও কথা হয়েছে এই ঘন্টাটিতে। সো এই ছিল পুরোপুরিভাবে মর্নিং হাইলাইটস। আবারও চলে যাবো কিছু চমৎকার গানে এবং ফিরে আসবো রাইজিং সানে শেষবারের মতো। সেই পর্যন্ত সাথেই থাকো, শুনতে থাকো রেডিও দিন রাত 93.6 FM।

ফিরে আসলাম শেষবারের মতো রাইজিং সানে। এক্স্যাক্টলি ঘড়ির কাঁটায় 11:46 আর রাইজিং সানে সর্বশেষবারের মতো এবং একেবারে ঘন্টার শেষবারের মতো যেহেতু চলেই আসছি, যারা আমার সাথে ছিল আমার বন্ধুরা তাদেরকে আমি কিভাবে না মেনশন করে চলে যাই বলতো? এটা তো আমার মনে হবে যে আমি একটা অন্যায় করে ফেলতেছি। আই নো এটা আসলে অন্যায়ের কোনো কিছুই না, বাট ইয়াস খানিকটা মনে হয় যে তোমাদেরকে কেন আমি আসলে না মেনশন করে চলে গেলাম। তো দেখে পেলি আমার সাথে কে কে ছিলে আজকের দিনটাতে। আমার সাথে ছিলে ইয়াসির আহমেদ আরাফাত, আমার সাথে জামাল মিয়া ছিলা, মোহাম্মদ ইউরেস লহারি ছিলা, আফ্রিদা ওয়াসিমা আমার সাথে ছিলাই এবং রোহিত আলম আমার সাথে যুক্ত ছিলা, এবং সেই সাথে সাথে আমার সাথে ওবায়দুল ইসলাম বাচ্চু মিয়া জয়েন করেছিলে, কমেন্ট করেছিলে, এবং একই সাথে একজন বন্ধু আমার সাথে জয়েন করেছিল হোয়াটসঅ্যাপে। তার কমেন্ট না, অ্যাকচুয়ালি টেক্সট আসলে পড়া হয় নাই, এখনই পড়ে ফেলবো। তাজরিন আপু গুড মর্নিং, কেমন আছো? গুড মর্নিং, গুড মর্নিং। অন্তর দত্ত আমার সাথে জয়েন করেছে, অন্তর দত্ত গুড মর্নিং টু ইউ, ইয়োর ভয়েস ইজ অ্যামেজিং অ্যান্ড মোর টক লেস সং। আসলে এটা যদি নিয়ম হতো যে বেশি বেশি করে কথা বলবো আর গান কম কম করে প্লে করবো, এমনটা ভুল হতো তাহলে ভালো হতো, তাই না? বাট এমনটা আসলে কোনো শোয়েরই রুল না। হ্যাঁ, এখন যদি সেটা স্পেশাল কোনো শো হয় বা লাইভ হয় তাহলে একটা কথা, লাইভে কিন্তু আমরা ননস্টপ কথা বলি। সো তুমি যদি লাইভে আমার সাথে থাকো তাহলে কিন্তু ননস্টপ বকর বকর শুনতে পারবা, ননস্টপ বকর বকর শুনতে পারবা লাইভে। বাট আদার দেন দ্যাট ফ্রিকোয়েন্সিতে যদি তুমি শুনো তাহলে কিন্তু ওই যে কথা কম গান বেশি, ঠিক আছে? আর যাই হোক না কেন, ইয়াস তুমি পরে লিখেছ কি যে মেসেজ পড়েছিলা আপু, এই যে পড়ে দিলাম তোমার মেসেজটা। অন্তর দত্ত আমার সাথে যুক্ত ছিল। সো থ্যাংক ইউ সো মাচ অল অফ ইউ গাইজ ফর জয়নিং উইথ মি। আজকের মতো রাইজিং সান থেকে সাইন অফ করছি তাজরিন, এবং রাইজিং সান থেকে যদিও আজকের দিনে সাইন অফ করছি, বাট আগামীকালকে ঠিক সকাল 8টায় অবশ্যই আবারও তোমার সাথে আমার দেখা হবে, কথা হবে এবং অনেক অনেক ফান হবে। সো দেখা হবে বলতে আসলে কথাবার্তার মাধ্যমেই, কথা যদি ডিপ হয় মনে হয় যে আমার তোমাদের সাথে দেখা হয়ে গেছে, তাই না? সো এক্স্যাক্টলি, সো অন দ্যাট নোট আজকের মতো বিদায়। যেতে যেতে শুনে ফেলবো একটি চমৎকার গান কোক স্টুডিও বাংলা থেকে, পাতার বাঁশুরি বাই সুনিধি নায়ক। এনজয় দ্য ট্র্যাক, এবং বলে ফেলতে চাই জাস্ট টেক কেয়ার অফ ইয়ার সেলফ, বিকজ যত বেশি নিজেকে যত্ন নিবা, নিজের যত বেশি খেয়াল রাখবা তত বেশি পৃথিবীতে ভালো থাকবা। এক্স্যাক্টলি, আল্লাহ হাফিজ, বাবাই, টেক কেয়ার।

এখন সময় দুপুর 12টা।

এক্সপিরিয়েন্স করুন মেরিল মিল্ক সোপার। এর মিল্ক লোশন প্রতিবার গোসলের পর আমার ত্বক রাখে নরম ও মসৃণ। মেরিল মিল্ক সোপার, দুধ দিয়ে গোসল হোক প্রতিদিন। 93.6 FM.

0: হার্টবিটটা ঠিক আছে তো? ওজনটাকে একটু কম, ঠিক মতো খাওয়া পাচ্ছে তো? বাবুর স্কিনটা ঠিক আছে তো? বাবুর স্কিন বড়দের থেকে 5 গুণ বেশি পাতলা হওয়ায় দ্রুত শুষ্ক হয়ে যায়, তাই দরকার মিল্ক অ্যান্ড প্রোবায়োটিক, যা বেবি স্কিনের মাইক্রোবায়োম ব্যালেন্স করে আর্দ্রতা ঠিক রাখে। মেরিল বেবি মিল্ক অ্যান্ড প্রোবায়োটিক লোশন, শুরু থেকেই নাজুক ত্বকের সুরক্ষা।
1: শুনছেন দিন রাত রেডিও, দিন রাত রেডিও, দিন রাত 93.6 FM।

0: কি দারুণ ঘ্রাণ, পোলাও নাকি?
1: হ্যাঁ পোলাও,
0: কিন্তু আজ হঠাৎ স্পেশাল কিছু আছে নাকি?
1: চাষি চিনি গুঁড়া চাল থাকলে ঘ্রাণেই দিনটা স্পেশাল হয়ে যায়।
0: ঠিক তোমার মতোই, পাশে থাকলে স্পেশাল।
2: চাষি সুগন্ধি চিনি গুঁড়া চাল, ঝরঝরে আর স্বাদে ঘ্রাণে দারুণ।
3: স্কোয়ার ইনোভেশন জুই মাল্টিভিটামিন কোকোনাট অয়েল, এতে নারিকেল তেল ও 14টি হার্বস এর সাথে আছে মাল্টিভিটামিন ক্যাপসুল। চুলের ভিটামিন জুই মাল্টিভিটামিন কোকোনাট অয়েল।

0: দারুণ ঘ্রাণ, পোলাও নাকি?
1: হ্যাঁ পোলাও,
0: কিন্তু আজ হঠাৎ স্পেশাল কিছু আছে নাকি?
1: চাষি চিনি গুঁড়া চাল থাকলে ঘ্রাণেই দিনটা স্পেশাল হয়ে যায়।
0: ঠিক তোমার মতোই, পাশে থাকলে স্পেশাল।
2: চাষি সুগন্ধি চিনি গুঁড়া চাল, ঝরঝরে আর স্বাদে ঘ্রাণে দারুণ।
3: স্কোয়ার ইনোভেশন জুই মাল্টিভিটামিন কোকোনাট অয়েল, এতে নারিকেল তেল ও 14টি হার্বস এর সাথে আছে মাল্টিভিটামিন ক্যাপসুল। চুলের ভিটামিন জুই মাল্টিভিটামিন কোকোনাট অয়েল।

হার্টবিটটা ঠিক আছে তো? ওজনটাকে একটু কম, ঠিক মতো খাওয়া পাচ্ছে তো? বাবুর স্কিনটা ঠিক আছে তো? বাবুর স্কিন বড়দের থেকে 5 গুণ বেশি পাতলা হওয়ায় দ্রুত শুষ্ক হয়ে যায়, তাই দরকার মিল্ক অ্যান্ড প্রোবায়োটিক, যা বেবি স্কিনের মাইক্রোবায়োম ব্যালেন্স করে আর্দ্রতা ঠিক রাখে। মেরিল বেবি মিল্ক অ্যান্ড প্রোবায়োটিক লোশন, শুরু থেকেই নাজুক ত্বকের সুরক্ষা।

এক্সপিরিয়েন্স করুন মেরিল মিল্ক সোপার। এর মিল্ক লোশন প্রতিবার গোসলের পর আমার ত্বক রাখে নরম ও মসৃণ। মেরিল মিল্ক সোপার, দুধ দিয়ে গোসল হোক প্রতিদিন।

0: একঘেয়ে মুহূর্ত গুলো জমিয়ে তোলো ভিন্ন স্বাদে। বারবিকিউ ফ্লেভারে রুচি চানাচুর, নতুন যুগ নতুন স্বাদ।
1: সড়ক দুর্ঘটনা এড়াতে ট্রাফিক আইন মেনে চলার কোনো বিকল্প নেই। ওভার স্পিডিং বা অতিরিক্ত গতিতে গাড়ি কিংবা মোটরসাইকেল চালানো, মোড় ঘোরানোর সময় ওভারটেকিং করা এবং লেন পরিবর্তনের সময় ইন্ডিকেটর লাইট না জ্বালানো, এখান থেকে হতে পারে কোনো গুরুতর সড়ক দুর্ঘটনা। ট্রাফিক আইন মেনে চললেই কমে আসে দুর্ঘটনার সম্ভাবনা। আসুন ট্রাফিক আইন মেনে চলি, সুস্থ থাকি, সুন্দর থাকি, নিরাপদ থাকি। জনস্বার্থে রেডিও দিনরাত 93.6 FM।
2: Radio Dinrat 93.6 FM.

0: কি দারুণ ঘ্রাণ, পোলাও নাকি?
1: হ্যাঁ পোলাও,
0: কিন্তু আজ হঠাৎ স্পেশাল কিছু আছে নাকি?
1: চাষি চিনি গুঁড়া চাল থাকলে ঘ্রাণেই দিনটা স্পেশাল হয়ে যায়।
0: ঠিক তোমার মতোই, পাশে থাকলে স্পেশাল।
2: চাষি সুগন্ধি চিনি গুঁড়া চাল, ঝরঝরে আর স্বাদে ঘ্রাণে দারুণ।
3: স্কোয়ার ইনোভেশন জুই মাল্টিভিটামিন কোকোনাট অয়েল, এতে নারিকেল তেল ও 14টি হার্বস এর সাথে আছে মাল্টিভিটামিন ক্যাপসুল। চুলের ভিটামিন জুই মাল্টিভিটামিন কোকোনাট অয়েল।
4: হার্টবিটটা ঠিক আছে তো? ওজনটাকে একটু কম, ঠিক মতো খাওয়া পাচ্ছে তো? বাবুর স্কিনটা ঠিক আছে তো?
5: বাবুর স্কিন বড়দের থেকে 5 গুণ বেশি পাতলা হওয়ায় দ্রুত শুষ্ক হয়ে যায়, তাই দরকার মিল্ক অ্যান্ড প্রোবায়োটিক, যা বেবির মাইক্রোবায়োম ব্যালেন্স করে আর্দ্রতা ঠিক রাখে। মেরিল বেবি মিল্ক অ্যান্ড প্রোবায়োটিক লোশন, শুরু থেকেই নাজুক ত্বকের সুরক্ষা।

0: প্রতিকারের চেয়ে প্রতিরোধী উত্তম। ডেঙ্গু জ্বরে যেন আক্রান্ত না হই সেজন্য আমাদের উচিত কিছু জরুরি বিষয় সম্পর্কে জেনে রাখা। জনবসতিপূর্ণ এলাকায় না থাকা, ঘুমানোর সময় মশারি ব্যবহার করা, মশা তাড়ানোর ঔষধ ব্যবহার করা, বাইরে যাওয়ার সময় ফুলহাতা জামা ব্যবহার করা, মোজা পরা, জানালায় নেট লাগানো অথবা দরজা জানালা বন্ধ করে রাখা। জেনে রাখা ভালো, সাধারণত দিনের বেলা ও সন্ধ্যার সময় ডেঙ্গু মশা কামড়ায়। জনস্বার্থে রেডিও দিনরাত 93.6 FM।
1: রেডিও দিনরাত 93.6 FM।

0: গাড়ি বা মোটরসাইকেল চালানোর সময় মোবাইল ফোনে কথা বলা থেকে বিরত থাকুন। আপনার এক মুহূর্তের অসতর্কতা থেকেই হতে পারে কোনো গুরুতর সড়ক দুর্ঘটনা। মনে রাখবেন, সড়ক দুর্ঘটনা এড়াতে সতর্কতার কোনো বিকল্প নেই। জনস্বার্থে রেডিও দিনরাত 93.6 FM।
1: এক্সপিরিয়েন্স করুন মেরিল মিল্ক সোপার। এর মিল্ক লোশন প্রতিবার গোসলের পর আমার ত্বক রাখে নরম ও মসৃণ।

0: মেরিল মিল্ক সোপার, দুধ দিয়ে গোসল হোক প্রতিদিন।
1: দুর্যোগকালীন সময়ে অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ও স্বাস্থ্য সচেতনতায় নানা রকম স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। জরুরি সকল ওষুধ নিরাপদ ও পানিরোধক ব্যাগে সংরক্ষণ করতে হবে। প্রেসক্রিপশন যত্ন সহকারে সাথে রাখতে হবে। খাবার পরিমিত পরিমাণে গ্রহণ করতে হবে। বিশুদ্ধ পানি পান করতে হবে। তাপ প্রবাহজনিত অসুস্থতা হিটস্ট্রোক প্রতিরোধে পর্যাপ্ত পানি পান করতে হবে। অপ্রয়োজনে রোদে বের হওয়া থেকে বিরত থাকতে হবে এবং হালকা পোশাক পরিধান করতে হবে। হাঁপানি, অ্যাজমা রোগীদের ক্ষেত্রে ইনহেলার ও প্রয়োজনীয় ওষুধ সবসময় সঙ্গে রাখতে হবে। আতঙ্কিত না হয়ে পরিবারের সদস্য ও প্রতিবেশীদের সাথে যোগাযোগ রাখতে হবে। অতিরিক্ত দুশ্চিন্তা করা থেকে বিরত থাকতে হবে এবং মন শান্ত রেখে একে অপরকে সাহস যোগাতে হবে। সর্বোপরি সকলে মিলে পরিস্থিতি মোকাবেলা করতে হবে।

শুনছেন দিন রাত রেডিও দিন রাত রেডিও দিন রাত 93.6 FM 6 FM 6 FM 6 FM

0: এখন সময় দুপুর ৩টা।
1: দিনরাত 93.6 FM, your ultimate folk station. Soul Song, brought to you by Meadow.

0: হ্যালো, হ্যাঁ শোনো, জানো তো সব মশলার নাম মনে থাকে না, মাছ রান্নার জন্য কি কি মশলা লাগবে বলো।
1: রাধুনী আর লাগবে, ও হ্যাঁ রাধুনী রেডিমিক্স।
0: মজা করছো, শুধু রাধুনী রেডিমিক্স?
1: হ্যাঁ, কারণ এতে সব উপাদান ঠিকঠাক মাপে থাকে, সব মশলা মনে রাখার দরকারই নেই।
2: রাধুনী রেডিমিক্স, ঝটপট দারুণ রান্না।
3: এক ঘন্টায় গেস্টরা চলে আসবে, এর মধ্যে রান্না শেষ হবে?
4: অবশ্যই হবে,
3: বাজার ঘুরে সব রকম মশলা কিনতেই তো কমসে কম 2 ঘন্টা।
4: 2 সেকেন্ড
3: কি বলো?
4: দোকানে গিয়ে রাধুনী রেডিমিক্স দিন, বলতে 2 সেকেন্ডই তো লাগে।
3: রাধুনী রেডিমিক্সে সব হয়,
4: সব উপাদান ঠিকঠাক মাপে থাকে, তাই স্বাদও দারুণ হয়।
2: রাধুনী রেডিমিক্স, ঝটপট দারুণ রান্না।
5: শুনছেন দিন রাত রেডিও, দিন রাত রেডিও, দিন রাত 93.6 FM, 6 FM, 6 FM, 6 FM, 6 FM.

0: কি দারুণ ঘ্রাণ, পোলাও নাকি?
1: হ্যাঁ পোলাও,
0: কিন্তু আজ হঠাৎ স্পেশাল কিছু আছে নাকি?
1: চাষি চিনি গুঁড়া চাল থাকলে ঘ্রাণেই দিনটা স্পেশাল হয়ে যায়।
0: ঠিক তোমার মতোই, পাশে থাকলে স্পেশাল।
2: চাষি সুগন্ধি চিনি গুঁড়া চাল, ঝরঝরে আর স্বাদে ঘ্রাণে দারুণ।
3: Radio Dinrat 93.6 FM. 2. Light up your world.

0: স্কোয়ার ইনোভেশন জুই মাল্টিভিটামিন কোকোনাট অয়েল, এতে নারিকেল তেল ও 14টি হার্বসের সাথে আছে মাল্টিভিটামিন ক্যাপসুল, চুলের ভিটামিন জুই মাল্টিভিটামিন কোকোনাট অয়েল।
1: হার্টবিটটা ঠিক আছে তো? ওজনটা কি একটু কম? ঠিক মতো খাওয়া পাচ্ছে তো? বাবুর স্কিনটা ঠিক আছে তো?
2: বাবুর স্কিন বড়দের থেকে 5 গুণ বেশি পাতলা হওয়ায় দ্রুত শুষ্ক হয়ে যায়, তাই দরকার মিল্ক অ্যান্ড প্রোবায়োটিক, যা বেবি স্কিনের মাইক্রোবায়োম ব্যালেন্স করে আর্দ্রতা ঠিক রাখে। মেরিল বেবি মিল্ক অ্যান্ড প্রোবায়োটিক লোশন, শুরু থেকেই নাজুক ত্বকের সুরক্ষা।
3: রেডিও দিনরাত 93.6 FM, 2 লাইট আপ।

0: 聊起 showbiz 有给力。
1: Red Talk FM on 93.6 FM。
2: 缩水。
3: 书泉 Whisper。
4: 93.6 FM。To light up your world。
5: বেড়েই চলেছে ডেঙ্গুর প্রকোপ, সময় হয়েছে আরও বেশি সচেতন হবার। জ্বর হওয়া, অতিরিক্ত মাথা ব্যথা, চোখের চারপাশে ব্যথা, পেশিতে ও হাড়ের গিটে ব্যথা, বমি বমি ভাব, ত্বকে লাল ছোপ ছোপ দাগ, নাক থেকে রক্তপাত, এসবই ডেঙ্গু জ্বরে আক্রান্ত হবার লক্ষণ। যদি এই লক্ষণগুলো 7-10 দিনের মধ্যে দেখা যায়, তাহলে চিকিৎসকের পরামর্শ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা উচিত। জনস্বার্থে রেডিও দিনরাত 93.6 FM।

0: সারা বিশ্বে প্রধান অসংক্রামক রোগগুলোর মধ্যে রয়েছে হৃদরোগ, ডায়াবেটিস, দীর্ঘমেয়াদী শ্বাসতন্ত্রের রোগ, ক্যান্সার এবং মানসিক সমস্যা। বিশ্বের 80% অকাল মৃত্যু ঘটে এই রোগগুলোর কারণে। উন্নয়নশীল দেশগুলোতে প্রতি 10টি মৃত্যুর মাঝে 7টির কারণ হবে অসংক্রামক রোগ, যার প্রায় অর্ধেক মৃত্যু ঘটবে 70 বছর পূর্ণ হবার আগে। নানা উপায়ে এই অসংক্রামক রোগগুলো প্রতিরোধ করা যায়। নিয়মিত স্বাস্থ্যকর খাদ্য গ্রহণ করুন, খাদ্যাভ্যাসে লবণ ও চিনির পরিমাণ সীমিত করুন, ধূমপান ও তামাকজাত দ্রব্য পরিহার করুন, অ্যালকোহল এবং নেশাজাতীয় দ্রব্য থেকে দূরে থাকুন, নিয়মিত শারীরিক পরিশ্রম বা ব্যায়াম করুন, ওজন নিয়ন্ত্রণে রাখুন, নিয়মিত রক্তচাপ পরীক্ষা করুন, অতিরিক্ত দুশ্চিন্তা থেকে দূরে থাকুন, সর্বোপরি নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অভ্যাস করে তুলুন।
1: এক্সপিরিয়েন্স করুন মেরিল মিল্ক সোপার। এর মিল্ক লোশন প্রতিবার গোসলের পর আমার ত্বক রাখে নরম ও মসৃণ। মেরিল মিল্ক সোপার, দুধ দিয়ে গোসল হোক প্রতিদিন।

0: এখন সময় বিকাল চারটা।
1: কথাটা

0: হার্টবিটটা ঠিক আছে তো? ওজনটাকে একটু কম, ঠিক মতো খাওয়া পাচ্ছে তো? বাবুর স্কিনটা ঠিক আছে তো? বাবুর স্কিন বড়দের থেকে 5 গুণ বেশি পাতলা হওয়ায় দ্রুত শুষ্ক হয়ে যায়, তাই দরকার মিল্ক অ্যান্ড প্রোবায়োটিক, যা বেবি স্কিনের মাইক্রোবায়োম ব্যালেন্স করে আর্দ্রতা ঠিক রাখে। মেরিল মিল্ক অ্যান্ড প্রোবায়োটিক লোশন, শুরু থেকেই নাজুক ত্বকের সুরক্ষা।
1: রেডিও দিনরাত 93.6 FM, টু লাইট আপ ইওর ওয়ার্ল্ড।

সারা বিশ্বে প্রধান অসংক্রামক রোগগুলোর মধ্যে রয়েছে হৃদরোগ, ডায়াবেটিস, দীর্ঘমেয়াদী শ্বাসতন্ত্রের রোগ, ক্যান্সার এবং মানসিক সমস্যা। বিশ্বের 80% অকাল মৃত্যু ঘটে এই রোগগুলোর কারণে। উন্নয়নশীল দেশগুলোতে প্রতি 10টি মৃত্যুর মাঝে কারণ হবে অসংক্রামক রোগ, যার প্রায় অর্ধেক মৃত্যু ঘটবে 70 বছর পূর্ণ হবার আগে। নানা উপায়ে এই অসংক্রামক রোগগুলো প্রতিরোধ করা যায়। নিয়মিত স্বাস্থ্যকর খাদ্য গ্রহণ করুন, খাদ্যাভ্যাসে লবণ ও চিনির পরিমাণ সীমিত করুন, ধূমপান ও তামাকজাত দ্রব্য পরিহার করুন, অ্যালকোহল এবং নেশাজাতীয় দ্রব্য থেকে দূরে থাকুন, নিয়মিত শারীরিক পরিশ্রম বা ব্যায়াম করুন, ওজন নিয়ন্ত্রণে রাখুন, নিয়মিত রক্তচাপ পরীক্ষা করুন, অতিরিক্ত দুশ্চিন্তা থেকে

দূরে থাকুন। সর্বোপরি নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অভ্যাস করে তুলুন। দুর্যোগকালীন সময়ে অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ও স্বাস্থ্য সচেতনতায় নানা রকম স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। জরুরি সকল ওষুধ নিরাপদ ও পানিরোধক ব্যাগে সংরক্ষণ করতে হবে। প্রেসক্রিপশন যত্ন সহকারে সাথে রাখতে হবে। খাবার পরিমিত পরিমাণে গ্রহণ করতে হবে। বিশুদ্ধ পানি পান করতে হবে। তাপ প্রবাহজনিত অসুস্থতা হিটস্ট্রোক প্রতিরোধে তো পানি পান করতে হবে। অপ্রয়োজনে রোদে বের হওয়া থেকে বিরত থাকতে হবে এবং হালকা পোশাক পরিধান করতে হবে। হাঁপানি, অ্যাজমা রোগীদের ক্ষেত্রে ইনহেলার ও প্রয়োজনীয় ওষুধ সবসময় সঙ্গে রাখতে হবে। আতঙ্কিত না হয়ে পরিবারের সদস্য ও প্রতিবেশীদের সাথে যোগাযোগ রাখতে হবে। অতিরিক্ত দুশ্চিন্তা করা থেকে বিরত থাকতে হবে এবং মন শান্ত রেখে একে অপরকে সাহস যোগাতে হবে। সর্বোপরি সকলে মিলে পরিস্থিতি মোকাবেলা করতে হবে। রেডিও দিনরাত।

0: কি দারুণ ঘ্রাণ, পোলাও নাকি?
1: হ্যাঁ পোলাও,
0: কিন্তু আজ হঠাৎ স্পেশাল কিছু আছে নাকি?
1: চাষি চিনি গুঁড়া চাল থাকলে ঘ্রাণেই দিনটা স্পেশাল হয়ে যায়।
0: ঠিক তোমার মতোই, পাশে থাকলে স্পেশাল।
2: চাষি সুগন্ধি চিনি গুঁড়া চাল, ঝরঝরে আর স্বাদে ঘ্রাণে দারুণ।
3: এক্সপিরিয়েন্স করুন মেরিল মিল্ক সোপার। এর মিল্ক লোশন প্রতিবার গোসলের পর আমার ত্বক রাখে নরম ও মসৃণ। মেরিল মিল্ক সোপার, দুধ দিয়ে গোসল হোক প্রতিদিন।
4: স্কোয়ার ইনোভেশন জুই মাল্টিভিটামিন কোকোনাট অয়েল, এতে নারিকেল তেল ও 14টি হার্বস মাল্টিভিটামিন ক্যাপসুল। চুলের ভিটামিন জুই মাল্টিভিটামিন কোকোনাট অয়েল।
5: রেডিও দিনরাত 93.6 FM।
6: কথা কও।

0: এখন সময় বিকাল ৫টা।
1: রেডিও দিন রাত 93.6 FM।

0: Welcome everyone, শুনছো রেডিও দিন রাত 93.6 FM, সারিয়া হাজির হয়ে গেলাম ঢাকার সন্ধ্যা নিয়ে, which one is presented by রুচি। সময় বলছে এখন এক্স্যাক্টলি 5:01, রবি থেকে বুধবার 5টা বেজে যাওয়া মানিয়ে হচ্ছে ঢাকার সন্ধ্যার সময় হয়ে যাওয়া, আর সময় করে সাদিয়ারও হাজির হয়ে যাওয়া। আর যে সাদিয়া আছি তোমাদের সাথে গল্প আড্ডার জন্য, আর এই যে বলছি যে গল্প আড্ডার জন্য এখানে আমি হাজির, তোমাকে যেটা করতে হবে আড্ডায় ঝটপট করে যুক্ত হয়ে যেতে হবে, আর সেইটার উপায় খুবই সহজ। চাইলে আমাকে হোয়াটসঅ্যাপে টেক্সট করতে পারছো 01777077769, এই নম্বরে হোয়াটসঅ্যাপে টেক্সট করো, অথবা ফেসবুকের থ্রুতে কানেক্টেড হয়ে যাওয়ার সেটার জন্য যেটা করো, ভিজিট করো আমাদের অফিসিয়াল ফেসবুক ফ্যান পেজ। রেডিও দিন রাত 93.6 FM এর অফিসিয়াল ফেসবুক ফ্যান পেজটি ভিজিট করলে পেয়ে যাবে একটা লেটেস্ট পোস্ট, উইচ ওয়ান ইজ ঢাকার সন্ধ্যা। সেই পোস্টটাতে গিয়ে লাইক এবং কমেন্টের মাধ্যমে সরাসরি কানেক্টেড হয়ে যাও, জানিয়ে দাও তোমার মনের আপডেট। দিয়ে দিচ্ছি দিন তারিখের আপডেটটা, আজ রবিবার 11 অক্টোবর 2026, 26/1433। সো আজকে কিন্তু 10/10 তারিখ না, আজকে 10/11 তারিখ। সো আজকের দিনটা তোমার এরকম করে 10/11 কাটলো কিনা সেটা অবশ্যই জানো, রাতের দিকে কোনো প্ল্যান আছে কিনা সেটাও জানাতে পারো, আর এই যে তোমরা মনের আপডেট জানাতে জানাতে যেটা করছি, তোমাদের জন্য কিছু চমৎকার গান প্লে করে দিচ্ছি রাইট নাও ঢাকার সন্ধ্যার একেবারে শুরুতে। ওয়েট করছি একটা সেগমেন্ট, উইচ ওয়ান ইজ ফ্রেশ সংস অফ দ্য উইক। সো ফ্রেশ সংস অফ দ্য উইকে যেটা করছি, কিছু ফ্রেশ ফ্রেশ গান তোমাদের জন্য প্লে করে দিচ্ছি, কিছু চমৎকার গান আর কমার্শিয়াল শুনে ফিরছি আবারও। সো স্টে টিউন,
1: ফ্রেশ সংস অফ দ্য উইক, সং নাম্বার 1।

এতক্ষণ শুনলেন ফ্রেশ সংস অফ দ্য উইক 93.6 FM. ৯৩.৬ FM.

0: Kenti Showbiz Jogesi.
1: Retro Cafe on 93.6 FM. Sports Beat.
2: Shunshin Whisperer. 93.6 FM. To light up your world. আপনারা শুনছেন রেডিও দিনরাত 93.6 FM।

0: 6FM.
1: হার্টবিটটা ঠিক আছে তো? ওজনটাকে একটু কম, ঠিক মতো খাওয়া পাচ্ছে তো? বাবুর স্কিনটা ঠিক আছে তো? বাবুর স্কিন বড়দের থেকে 5 গুণ বেশি পাতলা হওয়ায় দ্রুত শুষ্ক হয়ে যায়, তাই দরকার মিল্ক অ্যান্ড প্রোবায়োটিক, যা বেবি স্কিনের মাইক্রোবায়োম ব্যালেন্স করে আর্দ্রতা ঠিক রাখে। মেরিল বেবি মিল্ক অ্যান্ড প্রোবায়োটিক লোশন, শুরু থেকেই নাজুক ত্বকের সুরক্ষা।
2: প্রতিকারের চেয়ে প্রতিরোধী উত্তম। ডেঙ্গু জ্বরে যেন আক্রান্ত না হই, সেজন্য আমাদের উচিত কিছু জরুরি বিষয় সম্পর্কে জেনে রাখা। জনবসতিপূর্ণ না থাকা, ঘুমানোর সময় মশারি ব্যবহার করা, মশা তাড়ানোর ঔষধ ব্যবহার করা, বাইরে যাওয়ার সময় ফুলহাতা জামা ব্যবহার করা, মোজা পরা, জানালায় নেট লাগানো অথবা দরজা জানালা বন্ধ করে রাখা। জেনে রাখা ভালো, সাধারণত দিনের বেলা ও সন্ধ্যার সময় ডেঙ্গু মশা কামড়ায়। জনস্বার্থে রেডিও দিনরাত 93.6 FM। বেড়েই চলেছে ডেঙ্গুর প্রকোপ, সময় হয়েছে আরও বেশি সচেতন হবার। জ্বর হওয়া, অতিরিক্ত মাথা ব্যথা, চোখের চারপাশে ব্যথা, পেশিতে ও হাড়ের গিটে ব্যথা, বমি বমি ভাব, ত্বকে লাল ছোপ ছোপ দাগ, নাক থেকে রক্তপাত, এসবই ডেঙ্গু জ্বরে আক্রান্ত হবার লক্ষণ। যদি এই লক্ষণগুলো 7 থেকে 10 দিনের মধ্যে দেখা যায়, তাহলে দেরি না করে চিকিৎসকের পরামর্শ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা উচিত। জনস্বার্থে রেডিও দিনরাত 93.6 FM।

0: গাড়ি বা মোটরসাইকেল চালানোর সময় মোবাইল ফোনে কথা বলা থেকে বিরত থাকুন। আপনার এক মুহূর্তের অসতর্কতা থেকেই হতে পারে কোনো গুরুতর সড়ক দুর্ঘটনা। মনে রাখবেন, সড়ক দুর্ঘটনা এড়াতে সতর্কতার কোনো বিকল্প নেই। জনস্বার্থে রেডিও দিনরাত 93.6 FM।
1: Radio Dinrat 93.6 FM. To light up your world.

সারা বিশ্বে প্রধান অসংক্রামক রোগগুলোর মধ্যে রয়েছে হৃদরোগ, ডায়াবেটিস, দীর্ঘমেয়াদী শ্বাসতন্ত্রের রোগ, ক্যান্সার এবং মানসিক সমস্যা। বিশ্বের 80% অকাল মৃত্যু ঘটে এই রোগগুলোর কারণে। উন্নয়নশীল দেশগুলোতে প্রতি 10টি মৃত্যুর মাঝে 7টির কারণ হবে অসংক্রামক রোগ, যার প্রায় অর্ধেক মৃত্যু ঘটবে 70 বছর পূর্ণ হবার আগে। নানা উপায়ে এই অসংক্রামক রোগগুলো প্রতিরোধ করা যায়। তো স্বাস্থ্যকর খাদ্য গ্রহণ করুন, খাদ্যাভ্যাসে লবণ ও চিনির পরিমাণ সীমিত করুন, ধূমপান ও তামাকজাত দ্রব্য পরিহার করুন, অ্যালকোহল এবং নেশাজাতীয় দ্রব্য থেকে দূরে থাকুন, নিয়মিত শারীরিক পরিশ্রম বা ব্যায়াম করুন, ওজন নিয়ন্ত্রণে রাখুন, নিয়মিত রক্তচাপ পরীক্ষা করুন, অতিরিক্ত দুশ্চিন্তা থেকে দূরে থাকুন, সর্বোপরি নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অভ্যাস করে তুলুন।

রুচি প্রেজেন্স ঢাকার সন্ধে নিয়ে। আর সময় বলছে 5:39, তার মানে কিন্তু আমরা আছি এখন প্রথম ঘন্টায়। অ্যান্ড এই সময়টাতে যেটা হয়, বাসায় ফিরি আমরা, অফিস থেকে বাসায় ফিরি, ক্লাস শেষ করে বাসায় ফিরি। আর যেহেতু বললাম যে আজকে 10/11, আজকে অক্টোবর মাসের 11 তারিখ, সো আজকের দিনটা আসলে তোমার কেমন করে কাটছে সেটা আমি জানতে চেয়েছিলাম। সো এক্ষেত্রে আমার কাছে মনে হয় যে এই যে 10/11 ক্রিয়েট করা, মানে 10-এর মধ্যে যদি আমি বলি যে 11 পাওয়ার মতো একটা দিন ক্রিয়েট করা, আসলে এটা তো আর এমনি এমনি পসিবল না, মাঝে মাঝে এমনি এমনিই হয়ে যায়, বাট মাঝে মাঝে ওগুলো ক্রিয়েট করা লাগে। সো সেক্ষেত্রে যেটা করো, এই যে অফিস শেষ করো, অফিসে যেরকমই সিচুয়েশন থাকুক না কেন অথবা কাজের প্রেশার যেরকমই থাকুক না কেন, এই যে অফিস শেষে যে বাসায় ফিরেছো, এর পরে যেটা করতে পারো, নিজের দিনটাকে একটু আনন্দমুখর করতে পারো, যেন দিনটা তোমার আসলে 10/10 না 10/11 হয়ে যায়। সো এক্ষেত্রে যেটা করতে পারো, প্রিয়জনকে নিয়ে চলে যেতে পারো কাশ বনে। ওয়েল, কাশ ফুলের সিজন চলছে এখন। এই সময়টাতে কিন্তু আমার কাছে সবচেয়ে বেশি মজা লাগে যেটা, যে যখনই যাই, যেখানেই যাই, সেখানেই আসলে দেখা যায় যে কাশফুল দেখা যায়, মানে আশেপাশে প্রায় কাশফুল দেখতে পাচ্ছি। সো এই জিনিসটা আমার তো অনেক ভালো লাগে, বিশেষ করে যখনই কাশফুলের যে পাপড়িগুলো থাকে সেগুলো বাতাসে ভেসে ভেসে আসে, তখন দেখা যায় যে আমি সেগুলোতে উইশ করছি। এটা অনেকেই করে থাকে, সো আমি এটা অনেক এনজয় করি। তো এই যে কাশফুল দেখতে যাও, সেটা এখনও হয়েছে কিনা সেটা আমাকে অবশ্যই জানো, যে শরতের কাশফুল এখনও তুমি দেখতে কোথাও ঘুরতে গিয়েছো কিনা। আর যদি না যেয়ে থাকো, সেক্ষেত্রে তো ডেফিনেটলি বলবো আজকে ক্লোজ কোনো বন্ধুর সাথে অথবা প্রিয়জনের সাথে চলে যেতে পারো কাশফুল দেখতে। এনিওয়েজ, এই মুহূর্তে যেটা করছি, চলে যাচ্ছি গানে, কিছু চমৎকার গান শুনি, ফিরছি ঘন্টার শেষের দিকে। সো স্টে টিউন্ড।

0: ছত্রাক বা ফাঙ্গাসের সংক্রমণ থেকে সুরক্ষিত থাকতে আমাদের যেসব সাবধানতা মেনে চলতে হবে, ত্বক শুষ্ক এবং পরিষ্কার রাখুন, আপনার ব্যবহৃত মোজা ও অন্তর্বাস পরিবর্তন এবং পরিষ্কার করুন, যে কোনো পশু পাখি স্পর্শ করার পরে হাত ভালো করে ধুয়ে নিন, ব্যবহৃত কাপড় সূর্যের আলোতে ভালো করে শুকিয়ে নিন, নিয়মিত গোসল করুন, অন্যের ব্যবহৃত গামছা জুতা চিরুনি ব্যবহার করবেন না, বাথরুমে খালি পায়ে প্রবেশ করবেন না, ঢিলে ঢালা অথবা সুতি কাপড় পরিধান করুন, আক্রান্ত স্থানে নখ কিংবা ধারালো কিছু দিয়ে চুলকাবেন না, ত্বকের যে কোনো সংক্রমণে ডাক্তারের পরামর্শ ব্যতীত কোনো ঔষধ গ্রহণ করবেন না। জনস্বার্থে স্কয়ার ফার্মাসিউটিক্যালস PLC এবং রেডিও দিনরাত 93.6 FM।
1: প্রতিদিন আমাদের চারপাশে চলতে থাকে হাজার রকমের শব্দের তীব্রতা, গাড়ির হর্ন, লাউডস্পিকার, নির্মাণ কাজের আওয়াজ, আরো কত কি, যা কেবল বিরক্তির কারণই নয় ভয়ঙ্কর ক্ষতিরও কারণ। শব্দদূষণ আমাদের শ্রবণ শক্তি হ্রাস করে, ঘুমের সমস্যা তৈরি করে, এমনকি হৃদরোগ আর মানসিক চাপও বাড়ায়, সেই সাথে শিশুর শারীরিক ও মানসিক বিকাশেও ফেলে নেতিবাচক প্রভাব। তাই আসুন সবাই সচেতন হই, অপ্রয়োজনে হর্ন না বাজাই, লাউডস্পিকার সীমিতভাবে ব্যবহার করি, আর শব্দ দূষণ রোধে এগিয়ে আসি। আমাদের অঙ্গীকার হোক শান্ত পরিবেশ, সুস্থ জীবন। জনস্বার্থে রেডিও দিনরাত 93.6 FM।
2: রেডিও দিনরাত 93.6 FM।

ঘন্টার শেষের দিকটাতে ফিরে এলাম আবারও শুনছো রেডিও দিন রাত 93.6 FM, সাদি আছি রুচি প্রেজেন্স ঢাকার সন্ধ্যা নিয়ে। সময় বলছে এখন এক্স্যাক্টলি 5:48, তার মানে কিন্তু আছি প্রথম ঘন্টার শেষের দিকে। প্রথম ঘন্টার শেষের দিকে যেটা করছি, কমেন্ট সেকশনে চলে যাচ্ছি, দেখতে পাচ্ছি রোহিত আলম আমার সাথে কানেক্টেড আছে। গানই রিকোয়েস্ট করেছো, অবশ্যই চেষ্টা করব সেখান থেকে যে কোনো একটা গান প্লে করে দেওয়ার। এছাড়া হচ্ছে এই ঘন্টায় যুক্ত আছে অর্ণব আলী, তাছাড়া আছে আসিফ ইকবাল। সো এরকম করেই কানেক্টেড থাকতে পারছো ফেসবুকের থ্রুতে আর হোয়াটসঅ্যাপে আছি। অ্যান্ড রাইট নাও যেটা করছি ঘন্টার শেষের দিকে, বেশি একটা কথা না বাড়িয়ে চলে যাচ্ছি গানে, কিছু চমৎকার গান শুনি, ফিরছি নতুন ঘন্টা নিয়ে, দ্বিতীয় ঘন্টা নিয়ে।

নতুন ঘন্টা নিয়ে হাজির হয়ে গেলাম আবারও। শুনছো রেডিও দিন রাত 93.6 FM, সাদিয়া আছি রুচি প্রেজেন্স ঢাকার সন্ধ্যা নিয়ে। সময় বলছে 6:01, আছি দ্বিতীয় ঘন্টায়। দ্বিতীয় ঘন্টা শুরুতেই কানেক্টেড হওয়ার নিয়মগুলো জানিয়ে দিচ্ছি আরও একটিবার। চাইলে হোয়াটসঅ্যাপে টেক্সট করতে পারছো 01777077769, এই নম্বরে হোয়াটসঅ্যাপে টেক্সট করো, অথবা ফেসবুকের থ্রুতে কানেক্টেড হয়ে যাওয়ার সেটার জন্য যেটা করো, ভিজিট করো আমাদের অফিসিয়াল ফেসবুক ফ্যান পেজ। রেডিও দিন রাত 93.6 FM এর অফিসিয়াল ফেসবুক ফ্যান পেজটি ভিজিট করলে পেয়ে যাবে একটা লেটেস্ট পোস্ট ঢাকার সন্ধ্যা। সেই পোস্টটাতে গিয়ে লাইক এবং কমেন্টের মাধ্যমে সরাসরি কানেক্টেড হয়ে যাও, জানিয়ে দাও মনের আপডেট। অ্যান্ড আমি জানিয়ে রাখছি যে নতুন ঘন্টা শুরু হয়েছে কিছু চমৎকার গানের থ্রুতে, সেই গানগুলো তোমাদের জন্য প্লে করে দিচ্ছি। কিছু চমৎকার গান আর কমার্শিয়াল শুনিয়ে ফিরছি আবারও, সো স্টে টিউন্ড।

0: হ্যালো, হ্যাঁ শোনো, জানো তো সব মশলার নাম মনে থাকে না, মাছ রান্নার জন্য কি কি মশলা লাগবে বলো।
1: রাধুনী রেডি মিক্স আর লাগবে, ও হ্যাঁ রাধুনী রেডি মিক্স।
0: মজা করছো, শুধু রাধুনী রেডি মিক্স?
1: হ্যাঁ, কারণ এতে সব উপাদান ঠিকঠাক মাপে থাকে, সব মশলা মনে রাখার দরকারই নেই।
2: রাধুনী রেডি মিক্স, ঝটপট দারুণ রান্না।
3: দুর্যোগকালীন সময়ে অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ও স্বাস্থ্য সচেতনতায় নানা রকম স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। জল ওষুধ নিরাপদ ও পানিরোধক ব্যাগে সংরক্ষণ করতে হবে। প্রেসক্রিপশন যত্ন সহকারে সাথে রাখতে হবে। খাবার পরিমিত পরিমাণে গ্রহণ করতে হবে। বিশুদ্ধ পানি পান করতে হবে। তাপ প্রবাহজনিত অসুস্থতা হিটস্ট্রোক প্রতিরোধে পর্যাপ্ত পানি পান করতে হবে। অপ্রয়োজনে রোদে বের হওয়া থেকে বিরত থাকতে হবে এবং হালকা পোশাক পরিধান করতে হবে। হাঁপানি, অ্যাজমা রোগীদের ক্ষেত্রে ইনহেলার ও প্রয়োজনীয় ওষুধ সবসময় সঙ্গে রাখতে হবে। আতঙ্কিত না হয়ে পরিবারের সদস্য ও প্রতিবেশীদের সাথে যোগাযোগ রাখতে হবে। অতিরিক্ত দুশ্চিন্তা করা থেকে বিরত থাকতে হবে এবং মন শান্ত রেখে একে অপরকে সাহস যোগাতে হবে। সর্বোপরি সকলে মিলে পরিস্থিতি মোকাবেলা করতে হবে।
4: এক ঘন্টায় গেস্টরা চলে আসবে, এর মধ্যে রান্না শেষ হবে?
5: অবশ্যই হবে।
4: বাজার ঘুরে সব রকম মশলা কিনতেই তো কমসে কম 2 ঘন্টা।
5: 2 সেকেন্ড
4: কি বলো?
5: দোকানে গিয়ে রাধুনী মিক্স দিন, বলতে 2 সেকেন্ডই তো লাগে।
4: রাধুনী রেডি মিক্সে সব হয়,
5: সব উপাদান ঠিকঠাক মাপে থাকে, তাই স্বাদও দারুণ হয়।
2: রাধুনী রেডি মিক্স, ঝটপট দারুণ রান্না।

এখন সময় বিকাল ৫টা, এখন সময় সন্ধ্যা ৬টা। রেডিও দিনরাত।

ফিরে এলাম আবারও শুনছি রেডিও দিন রাত 93.6 FM সাদিয়ে আছি ঢাকার সন্ধ্যা নিয়ে উইচ ওয়ান ইজ প্রেজেন্টেড বাই রুচি। সময় বলছে 6:30, আছি একেবারে হচ্ছে ঢাকার সন্ধ্যার মাঝামাঝি সময়ে। অ্যান্ড তুমি কি জানো এই যে এই রিসেন্টের মধ্যেই যে একটা জমকালো অ্যাওয়ার্ড ফাংশন হয়ে গিয়েছে, কথা বলছিলাম ব্লেন্ডার্স চয়েস দ্য ডেইলি স্টার ওটিটি ও ডিজিটাল কন্টেন্ট অ্যাওয়ার্ড নিয়ে। অ্যান্ড এখানে কিন্তু জমকালো আয়োজনের থ্রুতে অনেক ভালো ভালো অভিনেতা অভিনেত্রীরা আসলে পুরস্কার নিয়েছেন। লাইক সেরা অভিনেতার পুরস্কার পেয়েছে আফরান নিশো, দেন সেরা অভিনেত্রী এই তালিকায় ছিলেন মেহজাবিন চৌধুরী, তিনি কিন্তু নীল সুখের জন্য অ্যাওয়ার্ড পেয়েছেন। এছাড়াও হচ্ছে সেরা পার্শ্ব অভিনেতার অ্যাওয়ার্ডটা পেয়েছেন মনোজ প্রামাণিক। দেন হচ্ছে অভিনেত্রী হিসেবে, সেরা পার্শ্ব অভিনেত্রী হিসেবে কিন্তু অ্যাওয়ার্ড পেয়েছেন রুনা খান। সো আলটিমেটলি এই অ্যাওয়ার্ড ফাংশনের থ্রুতে কিন্তু অনেকে অনেক অনেক জনপ্রিয় বিভাগে যদি বলি অথবা হচ্ছে সমালোচক পুরস্কার বলি, এরকম করে কিন্তু সঙ্গীত অথবা ব্যক্তিগত কণ্ঠ সব মিলিয়ে কিন্তু অনেক রকমের হচ্ছে অ্যাওয়ার্ডের ব্যবস্থা করা হয়েছিল। আর তার কিন্তু থাকে না যে প্রতিদ্বন্দ্বীদের কম্পিট করে হচ্ছে অ্যাওয়ার্ডটা জিততে পেরেছে। সো যাই হোক, এই অ্যাওয়ার্ড ফাংশনটা আসলে কেমন ছিল সেটা অবশ্যই জানো। অ্যান্ড এই অ্যাওয়ার্ড ফাংশনের কিছু ক্লিপস অনেক ভাইরাল হয়েছে, সো সেটাও তুমি জানো যে সেই ক্লিপসগুলো দেখেছো কিনা। লাইক মেহজাবিন চৌধুরীর একটা ক্লিপস আছে, ক্লিপ ভাইরাল হয়ে গিয়েছে যে তিনি স্টেজে থেকে একজনকে বলছে এদিকে না ওদিকে যাও। সো সেটাই আসলে কি হয়েছিল, এই সব কিছুর ভিডিও এগুলো কি দেখা হয়েছে কিনা সেটা অবশ্যই জানো। অ্যান্ড রাইট নাও যেটা করছি, চলে যাচ্ছি গানে, কিছু চমৎকার গান আর কমার্শিয়াল শুনে ফিরছি আবারও। সো স্টে টিউন্ড।

0: হ্যালো, হ্যাঁ শোনো, জানো তো সব মশলার নাম মনে থাকে না, মাছ রান্নার জন্য কি কি মশলা লাগবে বলো।
1: রাধুনী রেডি মিক্স আর লাগবে, ও হ্যাঁ রাধুনী রেডি মিক্স।
0: মজা করছো, শুধু রাধুনী রেডি মিক্স?
1: হ্যাঁ, কারণ এতে সব উপাদান মাপ থাকে, সব মশলা মনে রাখার দরকারই নেই।
2: রাধুনী রেডি মিক্স, ঝটপট দারুণ রান্না।
3: দুর্যোগকালীন সময়ে অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ও স্বাস্থ্য সচেতনতায় নানা রকম স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। জরুরি সকল ওষুধ নিরাপদ ও পানিরোধক ব্যাগে সংরক্ষণ করতে হবে। প্রেসক্রিপশন যত্ন সহকারে সাথে রাখতে হবে। খাবার পরিমিত পরিমাণে গ্রহণ করতে হবে। বিশুদ্ধ পানি পান করতে হবে। তাপ প্রবাহজনিত অসুস্থতা হিটস্ট্রোক প্রতিরোধে পর্যাপ্ত পানি পান করতে হবে। অপ্রয়োজনে রোদে বের হওয়া থেকে বিরত থাকতে হবে এবং হালকা পোশাক পরিধান করতে হবে। হাঁপানি, অ্যাজমা রোগীদের ক্ষেত্রে ইনহেলার ও প্রয়োজনীয় ওষুধ সবসময় সঙ্গে রাখতে হবে। আতঙ্কিত না হয়ে পরিবারের সদস্য ও প্রতিবেশীদের সাথে যোগাযোগ রাখতে হবে। অতিরিক্ত দুশ্চিন্তা করা থেকে বিরত থাকতে হবে এবং মন শান্ত রেখে একে অপরকে সাহস যোগাতে হবে। সর্বোপরি সকলে মিলে পরিস্থিতি মোকাবেলা করতে হবে।

0: এক ঘন্টায় গেস্টরা চলে আসবে, এর মধ্যে রান্না শেষ হবে?
1: অবশ্যই হবে।
0: বাজার ঘুরে সব রকম মশলা কিনতেই তো কমসে কম 2 ঘন্টা।
1: 2 সেকেন্ড
0: কি বলো?
1: দোকানে গিয়ে রাধুনী রেডি মিক্স দিন, বলতে 2 সেকেন্ডই তো লাগে।
0: রাধুনী রেডি মিক্সে সব হয়,
1: সব উপাদান ঠিকঠাক মাপে থাকে, তাই স্বাদও দারুণ হয়।
2: রাধুনী রেডি মিক্স, ঝটপট দারুণ রান্না।
3: চাষি
2: সুগন্ধি চিনি গুঁড়া চাল, ঝরঝরে আর স্বাদে ঘ্রাণে দারুণ।
4: এর মিল্ক লোশন প্রতিবার গোসলের পর আমার ত্বক রাখে নরম ও মসৃণ। মেরিল মিল্ক সোপার, দুধ দিয়ে গোসল হোক প্রতিদিন।
5: স্কোয়ার ইনোভেশন জুই মাল্টিভিটামিন কোকোনাট অয়েল, এতে নারিকেল তেল ও 14টি হার্বসের সাথে আছে মাল্টিভিটামিন ক্যাপসুল। চুলের ভিটামিন জুই মাল্টিভিটামিন কোকোনাট অয়েল।
6: হার্টবিটটা ঠিক আছে তো? ওজনটাকে একটু কম, ঠিক মতো খাওয়া পাচ্ছে তো? বাবুর স্কিনটা ঠিক আছে তো?
7: বাবুর স্কিন বড়দের থেকে 5 গুণ বেশি পাতলা হওয়ায় দ্রুত শুষ্ক হয়ে যায়, তাই দরকার মিল্ক অ্যান্ড প্রোবায়োটিক, যা বেবি স্কিনের মাইক্রোবায়োম ব্যালেন্স করে আর্দ্রতা ঠিক রাখে। মেরিল বেবি মিল্ক অ্যান্ড প্রোবায়োটিক লোশন, শুরু থেকেই নাজুক ত্বকের সুরক্ষা।
8: সড়ক দুর্ঘটনা এড়াতে ট্রাফিক আইন মেনে চলার কোনো বিকল্প নেই। ওভার স্পিডিং বা অতিরিক্ত গতিতে গাড়ি কিংবা মোটরসাইকেল চালানো, মোড় ঘোরানোর সময় ওভারটেকিং করা এবং লেন পরিবর্তনের সময় ইন্ডিকেটর লাইটে না জ্বালানো, এখান থেকে হতে পারে কোনো গুরুতর সড়ক দুর্ঘটনা। ট্রাফিক আইন মেনে চললেই কমে আসে দুর্ঘটনার সম্ভাবনা। আসুন ট্রাফিক আইন মেনে চলি, সুস্থ থাকি, থাকি নিরাপদ থাকি। জনস্বার্থে রেডিও দিনরাত 93.6 FM।
9: Radio Dinrat 93.6 FM.

ঘন্টার শেষের দিকটাতে ফিরে এলাম আবারও শুনছো রেডিও দিন রাত 93.6 FM, সাদিয়া আছি রুচি প্রেজেন্স ঢাকার সন্ধানী। সময় বলছে এখন এক্স্যাক্টলি 6:51, তার মানে কিন্তু আছি দ্বিতীয় ঘন্টার শেষের দিকে। দ্বিতীয় ঘন্টার শেষের দিকে যেটা করব, আমার কিছু পথ গান তোমাদের জন্য প্লে করে দিব। সো কিছু চমৎকার গান আর গান শুনি যেটা করব, ফিরবো তৃতীয় ঘন্টা নিয়ে ঢাকা সন্ধ্যা সব থেকে ভার্সেটাইল ঘন্টা নিয়ে। সো স্টে টিউন্ড।

0: নতুন ঘন্টা নিয়ে হাজির হয়ে গেলাম আবারও, শুনছো রেডিও দিন রাত 93.6 FM, আদি আছি রুচি প্রেজেন্স ঢাকার সন্ধ্যা নিয়ে। সময় বলছে 7:01, আছি তৃতীয় ঘন্টায়, আছি ঢাকার সন্ধ্যার সব থেকে ভার্সেটাইল ঘন্টায়, যে ঘন্টায় থাকে ব্যাক টু ব্যাক সেগমেন্ট। সো ঘন্টা শুরুতেই কানেক্টেড হওয়ার নিয়মগুলো শেষবারের মতো বলে দিচ্ছি, চাইলে হোয়াটসঅ্যাপে টেক্সট করতে পারছো 01777077769, এই নম্বরে হোয়াটসঅ্যাপে টেক্সট করো অথবা ফেসবুকের থ্রুতে কানেক্টেড হয়ে যাও। আর সেটার জন্য যেটা করো, ভিজিট করো আমাদের অফিসিয়াল ফেসবুক ফ্যান পেজ রেডিও দিন রাত 93.6 FM এর অফিসিয়াল ফেসবুক ফ্যান পেজটি ভিজিট করলে পেয়ে যাবে একটা লেটেস্ট পোস্ট উইচ ওয়ান ইজ ঢাকার সন্ধ্যা, সেই পোস্টটাতে গিয়ে লাইক এবং কমেন্টের মাধ্যমে সরাসরি কানেক্টেড হয়ে যাও, জানিয়ে দাও মনের আপডেট। আমি জানিয়ে রাখছি ঘন্টা শুরু হয়েছে সেগমেন্টের থ্রুতে, উইচ ওয়ান ইজ সোল সংস ব্রট ইউ বাই মেরিল, যেখানে ঢাকা ইন্টারন্যাশনাল ফোক ফেস্ট থেকে একটা লাইভ পারফরমেন্স প্লে করে থাকি। সো আজকে প্লে করে দিচ্ছি একলা নিতাই এই গানটা। এই গানটা সহ আরও কিছু চমৎকার গান আর কমার্শিয়াল শুনে ফিরছি আবারও, সো স্টে টিউন।
1: Soul Song, brought to you by Meryl.

0: Soul Song brought to you by Meadow. ছত্রাক বা ফাঙ্গাসের সংক্রমণ থেকে সুরক্ষিত থাকতে আমাদের যেসব সাবধানতা মেনে চলতে হবে, ত্বক শুষ্ক এবং পরিষ্কার রাখুন, নিয়মিত আপনার ব্যবহৃত মোজা ও অন্তর্বাস পরিবর্তন এবং পরিষ্কার করুন, যে কোনো পশু পাখি স্পর্শ করার পরে হাত ভালো করে ধুয়ে নিন, ব্যবহৃত কাপড় সূর্যের আলোতে ভালো করে শুকিয়ে নিন, নিয়মিত গোসল করুন, অন্যের ব্যবহৃত গামছা জুতা চিরুনি ব্যবহার করবেন না, বাথরুমে খালি পায়ে প্রবেশ করবেন না, ঢিলে ঢালা অথবা সুতি কাপড় পরিধান করুন, আক্রান্ত স্থানে নখ কিংবা ধারালো কিছু দিয়ে চুলকাবেন না, ত্বকের যে কোনো সংক্রমণে ডাক্তারের পরামর্শ ব্যতীত কোনো ঔষধ গ্রহণ করবেন না। জনস্বার্থে স্কয়ার ফার্মাসিউটিক্যালস PLC এবং রেডিও দিনরাত 93.6 FM।
1: প্রতিদিন আমাদের চারপাশে চলতে থাকে হাজার রকমের শব্দের তীব্রতা, গাড়ির হর্ন, লাউড স্পিকার, নির্মাণ কাজের আওয়াজ, আরো কত কি, যা কেবল বিরক্তির কারণই নয় ভয়ঙ্কর ক্ষতিরও কারণ। শব্দদূষণ আমাদের শ্রবণ শক্তি হ্রাস করে, ঘুমের সমস্যা তৈরি করে, এমনকি হৃদরোগ আর মানসিক চাপও বাড়ায়, সেই সাথে শিশুর শারীরিক ও মানসিক বিকাশেও ফেলে নেতিবাচক প্রভাব। তাই আসুন সবাই সচেতন হই, অপ্রয়োজনে হর্ন না বাজাই, লাউড স্পিকার সীমিতভাবে ব্যবহার করি, আর শব্দ দূষণ রোধে এগিয়ে আসি। আমাদের অঙ্গীকার হোক শান্ত পরিবেশ, সুস্থ জীবন। জনস্বার্থে রেডিও দিনরাত 93.6 FM।

0: সারা বিশ্বে প্রধান অসংক্রামক রোগগুলোর মধ্যে রয়েছে হৃদরোগ, ডায়াবেটিস, দীর্ঘমেয়াদী শ্বাসতন্ত্রের রোগ, ক্যান্সার এবং মানসিক সমস্যা। বিশ্বের 80% অকাল মৃত্যু ঘটে এই রোগগুলোর কারণে। এশিয়ার দেশগুলোতে প্রতি 10টি মৃত্যুর মাঝে 7টির কারণ হবে অসংক্রামক রোগ, যার প্রায় অর্ধেক মৃত্যু ঘটবে 70 বছর পূর্ণ হবার আগে। নানা উপায়ে এই অসংক্রামক রোগগুলো প্রতিরোধ করা যায়। নিয়মিত স্বাস্থ্যকর খাদ্য গ্রহণ করুন, খাদ্যাভ্যাসে লবণ ও চিনির পরিমাণ সীমিত করুন, ধূমপান ও তামাকজাত দ্রব্য পরিহার করুন, অ্যালকোহল এবং নেশাজাতীয় দ্রব্য থেকে দূরে থাকুন, নিয়মিত শারীরিক পরিশ্রম বা ব্যায়াম করুন, ওজন নিয়ন্ত্রণে রাখুন, নিয়মিত রক্তচাপ পরীক্ষা করুন, অতিরিক্ত দুশ্চিন্তা থেকে দূরে থাকুন, সর্বোপরি নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অভ্যাস করে তুলুন।
1: এক্সপিরিয়েন্স করুন মেরিল মিল্ক সোপার। এর মিল্ক লোশন প্রতিবার গোসলের পর আমার ত্বক রাখে নরম ও মসৃণ। মেরিল মিল্ক সোপার, দুধ দিয়ে গোসল হোক প্রতিদিন।

শুনছো রেডিও দিন রাত 93.6 FM, সাদিয়া আছি রুচি প্রেজেন্স ঢাকার সন্ধ্যা নিয়ে। সময় বলছে 7:21, আছি তৃতীয় ঘন্টায়, আছি ঢাকার সন্ধ্যার সব থেকে ভার্সেটাইল ঘন্টায়, যে ঘন্টায় থাকে ব্যাক টু ব্যাক সেগমেন্ট। সো ঘন্টার সব থেকে ভার্সেটাইল সেগমেন্টেই এই মুহূর্তে ওয়েট করছে আমাদের জন্য রুচি বারবিকিউ প্রেজেন্স কান্ট্রি কাউন্টার্স, যেখানে পরপর চারটা গান প্লে করে দিব, যার প্রথম দুটো থাকবে এশিয়ান ফোক জনরা থেকে আর পরের দুটো থাকবে কান্ট্রি নাম্বার থেকে। সো প্রথমে যে দুটো গান এশিয়ান ফোক জনরা থেকে প্লে করে দিচ্ছি, সেই দুটো গান হচ্ছে সুন্দরী কমলা অ্যান্ড নেড়ে নেড়ে বাস। এরপরে সরাসরি কান্ট্রি নাম্বারে চলে যাচ্ছি, সেখানে প্রথমে প্লে করে দিচ্ছি ওল্ড টাউন রোড, অ্যান্ড সবশেষে থাকছে Three Cars and the Truth। So এই চারটা গান সহ আরও কিছু চমৎকার গান আর কমার্শিয়াল শুনে ফিরছি একেবারে শেষের দিকটাতে। So stay tuned।

0: একঘেয়ে মুহূর্তগুলো জমিয়ে তোলো ভিন্ন স্বাদে। বারবিকিউ ফ্লেভারে রুচি চানাচুর, নতুন যুগ নতুন স্বাদ।
1: Welcome to the world of folk music. Ruchi Changchu presents Country Counters.

দুর্যোগকালীন সময়ে অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ও স্বাস্থ্য সচেতনতায় নানা রকম স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। জরুরি সকল ওষুধ নিরাপদ ও পানিরোধক ব্যাগে সংরক্ষণ করতে হবে। প্রেসক্রিপশন যত্ন সহকারে সাথে রাখতে হবে। খাবার পরিমিত পরিমাণে গ্রহণ করতে হবে। বিশুদ্ধ পানি পান করতে হবে। তাপ প্রবাহজনিত অসুস্থতা হিটস্ট্রোক প্রতিরোধে পর্যাপ্ত পানি পান করতে হবে। অপ্রয়োজনে রোদে বের হওয়া থেকে বিরত থাকতে হবে এবং হালকা পোশাক পরিধান করতে হবে। হাঁপানি, অ্যাজমা রোগীদের ক্ষেত্রে ইনহেলার ও প্রয়োজনীয় ওষুধ সবসময় সঙ্গে রাখতে হবে। আতঙ্কিত না হয়ে পরিবারের সদস্য ও প্রতিবেশীদের সাথে যোগাযোগ রাখতে হবে। অতিরিক্ত দুশ্চিন্তা করা থেকে বিরত থাকতে হবে এবং মন শান্ত রেখে অপরকে সাহস যোগাতে হবে। সর্বোপরি সকলে মিলে পরিস্থিতি মোকাবেলা করতে হবে।

0: কি দারুণ ঘ্রাণ, পোলাও নাকি?
1: হ্যাঁ পোলাও,
0: কিন্তু আজ হঠাৎ স্পেশাল কিছু আছে নাকি?
1: চাষি চিনি গুঁড়া চাল থাকলে ঘ্রাণেই দিনটা স্পেশাল হয়ে যায়।
0: ঠিক তোমার মতোই, পাশে থাকলে স্পেশাল।
2: চাষি সুগন্ধি চিনি গুঁড়া চাল, ঝরঝরে আর স্বাদে ঘ্রাণে দারুণ।
3: স্কোয়ার ইনোভেশন জুই মাল্টিভিটামিন কোকোনাট অয়েল, এতে নারিকেল তেল ও 14টি হার্বস এর সাথে আছে মাল্টিভিটামিন ক্যাপসুল। চুলের ভিটামিন জুই মাল্টিভিটামিন কোকোনাট অয়েল।
4: রেডিও দিনরাত 93.6 FM.

একদম শেষের দিকটাতে ফিরে এলাম আবারও শুনছো রেডিও দিন রাত 93.6 FM সারিয়া আছি ঢাকার সন্ধ্যা নিয়ে উইচ ওয়ান ইজ প্রেজেন্টেড বাই রুচি আছি আর বলা যাবে না ছিলাম বলতে হবে কারণ সময় তো বলছে 7:48 আর কয়েকটা সেকেন্ড ওয়েট যদি করি তাহলে 7:49 হয়ে যাবে ইয়েস এক্স্যাক্টলি 7:49 সো আজকের মতো যেটা করছি বিদায় নিয়ে নিচ্ছি এখানে আগামীকালকে আমি আবারও রুচি প্রেজেন্স ঢাকার সন্ধ্যা নিয়ে ঠিক ঠিক বিকেল 5টায় হাজির হয়ে যাবো টিল দেন টেক কেয়ার বাই বাই অ্যান্ড অলওয়েজ কিপ লিসনিং টু রেডিও দিন রাত 93.6 FM টু লাইট ইউর ওয়ার্ল্ড

0: হার্টবিটটা ঠিক আছে তো? ওজনটাকে একটু কম, ঠিক মতো খাওয়া পাচ্ছে তো? বাবুর স্কিনটা ঠিক আছে তো? বাবুর স্কিন বড়দের থেকে 5 গুণ বেশি পাতলা হওয়ায় দ্রুত শুষ্ক হয়ে যায়, তাই দরকার মিল্ক অ্যান্ড প্রোবায়োটিক, যা বেবি স্কিনের মাইক্রোবায়োম ব্যালেন্স করে আর্দ্রতা। মেরিল বেবি মিল্ক অ্যান্ড প্রোবায়োটিক লোশন, শুরু থেকেই নাজুক ত্বকের সুরক্ষা।
1: আপনারা শুনছেন রেডিও দিনরাত 93.6 FM।

শুনতে থাকুন রেডিও দিনরাত 93.6 FM. রেডিও দিনরাত 93.6 FM.

আসসালামু আলাইকুম। রাত 8:30 বাংলাদেশ বেতার খবর করছি আজহারুল ইসলাম। শ্রোতেই শিরোনাম, উন্নয়ন প্রকল্পে বরাদ্দকৃত অর্থের প্রতিটি পয়সা দেশ ও জনগণের স্বার্থে ব্যয়ের নির্দেশ প্রধানমন্ত্রী তারেক রহমানের। পেশাগত স্বার্থ ও অধিকার রক্ষায় গণমাধ্যম কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান রাষ্ট্রপতি। শান্তিপূর্ণ ও উৎসব

0: বিপুল পরিবেশে পূজা উদযাপনে প্রতিটি মণ্ডপে নিরাপত্তা যোদ্ধারাও পারদত্ত ও সম্প্রচার প্রতিমূর্তি। দেশে একদিনে হামের উপসর্গে 7 শিশুর মৃত্যু, ডেঙ্গুতে মৃত্যু 4। সৌদি আরবের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে পুতিনের হামলায় 2 বাংলাদেশি নিহত, তীব্র নিন্দা জানালো বাংলাদেশ। ঢাকা থেকে রিয়াদগামী 5টি ফ্লাইট বাতিল। সৌদি আরবের বিমানবন্দর ব্যবহার না করতে সতর্কবার্তা জারি হুথি গোষ্ঠী। ভারতের প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে রাজধানী নয়াদিল্লিতে বিক্ষোভ অব্যাহত। এবং ফয়সালাবাদে অনূর্ধ্ব 19 ত্রিদেশীয় নারী টি টোয়েন্টি ক্রিকেটে পাকিস্তানকে পরাজিত করে ফাইনালে বাংলাদেশ। শুনছিলেন শিরোনাম।
1: মাঠ কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে এনআইডি, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা এনএফএস অ্যাকাউন্ট নম্বর। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
0: এখন শুনুন বিস্তারিত। প্রধানমন্ত্রী তারিক রহমান উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে দেওয়া বরাদ্দ সতর্কতা ও দায়িত্বশীলতার সঙ্গে ব্যয় করতে সরকারি কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন। তিনি আজ সচিবালয়ে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের কার্যক্রম ও বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা সংক্রান্ত এক সভায় এই নির্দেশ দেন। প্রধানমন্ত্রী বলেন, জনগণের অর্থের প্রতিটি পয়সা যাতে সঠিকভাবে দেশের স্বার্থে এবং মানুষের কল্যাণে ব্যয় হয় সে বিষয়ে সকলকে মনোযোগী হতে হবে। সরকারি দায়িত্বকে দেশের মানুষের জন্য কাজ করার বিশেষ সুযোগ হিসেবে দেখার আহ্বান জানিয়ে তিনি বলেন, দেশের সামগ্রিক জনসংখ্যার তুলনায় সরকারি দায়িত্বে থাকা ব্যক্তিরা সুবিধাপ্রাপ্ত অবস্থানে রয়েছেন, তাই যার যতটুকু সুযোগ আছে ততটুকুই আন্তরিকভাবে জনগণের উন্নয়নের জন্য যথাযথভাবে কাজে লাগাতে হবে। সভায় কর্মকর্তাদের আরও সক্রিয়ভাবে মতামত দেওয়ার আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, বিভিন্ন পর্যায়ে কর্মরতদের মাঠ পর্যায়ের অভিজ্ঞতা ও পর্যবেক্ষণ সিদ্ধান্ত গ্রহণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। প্রধানমন্ত্রী তারেক রহমান জাপানের শীর্ষস্থানীয় ব্যবসায়িক প্রতিষ্ঠান মারুবিনি কর্পোরেশনকে বাংলাদেশের তথ্য প্রযুক্তি, সার ও জ্বালানি খাতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানিয়েছেন। আজ সচিবালয়ে মারুবিনি কর্পোরেশনের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা মাসুয়ুকি ওমোটোর নেতৃত্বে একটি প্রতিনিধি দল তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে এলে তিনি এ আহ্বান জানান। প্রধানমন্ত্রী দেশের দ্বিতীয় কর্ণফুলী সার কারখানা বা ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড কাপকো স্থাপন এবং কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক ডেটা সেন্টার প্রতিষ্ঠায়ও মারুবিনি কর্পোরেশনের সহযোগিতা চান। প্রতিষ্ঠানটিও বাংলাদেশে বিনিয়োগ সম্প্রসারণ এবং এদেশের দ্বিতীয় একটি কাপকো স্থাপনের বিষয়ে আগ্রহ প্রকাশ করে। বৈঠকে আগামী এক বছরের মধ্যে বাংলাদেশে একটি কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক ডেটা সেন্টার চালুর পরিকল্পনা নিয়ে আলোচনা এবং এ প্রকল্পে মারুবিনি কর্পোরেশনের বিনিয়োগ ও প্রযুক্তিগত সহযোগিতার সম্ভাবনাও পর্যালোচনা করা হয়। এ সময় প্রধানমন্ত্রী বলেন, দেশের অর্থনৈতিক সম্ভাবনাকে কাজে লাগানো এবং নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে সরকার দেশি বিদেশি বিনিয়োগের অনুকূল পরিবেশ নিশ্চিত করতে হচ্ছে। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর পেশাগত স্বার্থ ও অধিকার রক্ষায় সাংবাদিক ও গণমাধ্যম কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন। আজ ঠাকুরগাঁও সাংবাদিক ফোরাম ঢাকার একটি প্রতিনিধি দল তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে এলে তিনি এই আহ্বান জানান। রাষ্ট্রপতি বলেন, গণমাধ্যম কর্মীদের চাকরির নিরাপত্তা, ন্যায্য বেতন কাঠামো ও অন্যান্য সুযোগ সুবিধা নিশ্চিত করা না গেলে স্বাধীন, নিরপেক্ষ ও দায়িত্বশীল সাংবাদিকতার পরিবেশ গড়ে তোলা কঠিন। তিনি পেশাগত স্বার্থ রক্ষায় সকল বিভাজন করে গণমাধ্যম কর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। এদিকে আজ হেপাটোলজি সোসাইটি ঢাকা বাংলাদেশের সভাপতি ও বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের হেপাটোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডাক্তার মোহাম্মদ শাহিনুল আলমের নেতৃত্বে 7 সদস্যের একটি প্রতিনিধি দল বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করলে রাষ্ট্রপতি পেশাজীবীদের রাজনীতির ঊর্ধ্বে থেকে পেশাগত দায়িত্ব পালনের আহ্বান জানান। দেশে বিশ্বমানের চিকিৎসা ব্যবস্থা রয়েছে উল্লেখ করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, চিকিৎসা সেবার মান সমুন্নত রাখতে পারলে রোগীদের বিদেশে যাওয়ার প্রবণতা কমে আসবে। এদিকে বাংলাদেশ সোসাইটি অফ কোলন রেক্টাল সার্জনসের সভাপতি অধ্যাপক ডাক্তার মোহাম্মদ রাশেদুল ইসলামের নেতৃত্বে অপর একটি প্রতিনিধি দল আজ বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ পায়। এ সময় রাষ্ট্রপতি সমাজসেবা কার্যক্রমে সরকারের পাশাপাশি বিত্তবানদের আরও এগিয়ে আসার আহ্বান জানান। স্পিকার মেজর অবসর

0: অর্থনৈতিক অগ্রযাত্রা ও আন্তর্জাতিক বাণিজ্যের প্রসারকে সামনে রেখে জাতীয় বন্দরের কৌশল হচ্ছে। তিনি আজ রাজধানীতে নৌ পরিবহন মন্ত্রণালয়ে আয়োজিত এক সেমিনারে একথা বলেন। মন্ত্রী বলেন, বাংলাদেশের আমদানি রপ্তানি ও অর্থনৈতিক কর্মকাণ্ডের বড় অংশ সমুদ্র বন্দর, নদী বন্দর ও স্থলবন্দরের ব্যবস্থাপনার সাথে জড়িত। তাই বন্দর ব্যবস্থাপনায় সমন্বয়, দক্ষতা ও কার্যকর কৌশল নিশ্চিত করা এখন সময়ের দাবি। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
1: সমন্বিত বন্দর ব্যবস্থাপনা কৌশলের উদ্যোগ নিতে যাচ্ছে সরকার। দেশের সকল নৌ ও স্থল বন্দরকে এর আওতায় আনা হবে। রোববার রাজধানীর এক পাঁচ তারকা হোটেলে নৌ মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত বাংলাদেশ জাতীয় বন্দর ব্যবস্থাপনা কৌশল শীর্ষক সেমিনারে এই তথ্য জানানো হয়। সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নৌ পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেন, বিশ্বের 80% বন্দর পরিচালনা করে এমন শীর্ষ তিনটি কোম্পানি বাংলাদেশে কাজ করছে। এ সময় নৌ পরিবহন প্রতিমন্ত্রী মোহাম্মদ রাজিব এহসান বলেন, রাষ্ট্র যখন কোন উন্নয়নের দিকে অগ্রসর হয় তখন একটা গোষ্ঠী অশ্ব থেকে পড়ে যায়। সেমিনারে আরো জানানো হয়, প্রথমবারের মতো সম্মিলিত বন্দর ব্যবস্থাপনা কৌশলের এই খসড়া নভেম্বর মাসেই জমা দেওয়া হবে। মহসিন কবির, বাংলাদেশ।
0: স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেছেন, স্বাস্থ্য খাতে বরাদ্দ ক্রমান্বয়ে জিডিপির 5% উন্নীত এবং আগামী কয়েক বছরের মধ্যে 25,000 মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে। তিনি আজ জার্মানির বার্লিনে মিডওয়াইফারি ত্বরান্বিতকরণ ও স্বাস্থ্য নিরাপত্তায় দক্ষিণ দক্ষিণ অংশীদারিত্ব সম্পদ থেকে সহনশীলতার পথে শীর্ষক মন্ত্রী পর্যায়ের গোলটেবিল বৈঠকে এ কথা বলেন। স্বাস্থ্যকর্মী সংকট মোকাবেলায় আঞ্চলিক সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে এলক্ষ্যে বাংলাদেশ নেপাল ও পাকিস্তানের সঙ্গে জ্ঞান বিনিময়, শিক্ষক বিনিময় এবং যৌথ প্রশিক্ষণ কার্যক্রম জোরদার করা হয়েছে। শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ডক্টর মিলন বলেছেন, শিক্ষার প্রকৃত সার্থকতা তখনই প্রকাশ পায় যখন মানুষের কাজের মাধ্যমে অন্যদের জীবন আরও সুন্দর ও সমৃদ্ধ হয়। তিনি আজ গাজীপুরে ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির 38তম সমাবর্তন অনুষ্ঠানে একথা বলেন। শিক্ষামন্ত্রী বলেন, সর্বোচ্চ শাস্ত্রীয় প্রকৌশল সমর্থনের মাধ্যমে মৌলিক সেবা পৌঁছে দেওয়াই প্রকৌশলীদের মূল লক্ষ্য হওয়া উচিত। প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডাক্তার জাহিদ উর রহমান বলেছেন, পলাতক স্বৈরশাসক শেখ হাসিনা ঘুম, খুন এবং দমন পীড়নের মাধ্যমে দেশের সমস্যা সমাধানের চেষ্টা করেছে। তিনি আজ রাজধানীর জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটে বিসিএস তথ্য ক্যাডারের পেশাগত প্রবেশক পাঠ্যধারার উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন। ডাক্তার জাহিনুর রহমান বলেন, বর্তমান বিশ্বের সবচেয়ে বড় কৌশলগত পণ্য তথ্যের বিপণনে দক্ষতা ভিত্তিক জ্ঞানের পাশাপাশি দ্রুততার সাথে প্রচার করা প্রয়োজন, এর জন্য প্রশিক্ষণের বিকল্প নেই। তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরী, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপন নিশ্চিত করতে প্রতিটি পুজো মণ্ডপে নিরাপত্তা জোরদার করার আহ্বান জানিয়েছেন। তিনি আজ কিশোরগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভায় এই আহ্বান জানান। তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী একই সাথে পূজা মণ্ডপগুলোতে সিসিটিভি ক্যামেরা সচল রাখা, ফুটেজ সংরক্ষণ এবং অগ্নি নির্বাপন ব্যবস্থা নিশ্চিত করার বিষয়েও জোর দেন। তিনি বলেন, কোন নিষিদ্ধ সংগঠন বা গোষ্ঠী যাতে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে না পারে সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। এদিকে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের উদ্যোগে চলতি বছরে এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ 5 প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকদের পেশাগত সুযোগ সুবিধা বৃদ্ধি এবং সাধারণ মানুষের বিনোদনের চাহিদা পূরণে দেশের 64 জেলায় তথ্য কমপ্লেক্স নির্মাণ করা হবে। খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
2: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলার ফ্যামিলি কার্ড কর্মসূচির

0: নিরুপা জাহান। দেশব্যাপী আগামীকাল থেকে শুরু হচ্ছে ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় পরিবার ভিত্তিক তথ্য সংগ্রহ কার্যক্রম। এক সরকারি বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ লক্ষ্যে জনসচেতনতা বৃদ্ধিতে দেশের মসজিদ ও অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠান থেকে প্রচারাভিযান পরিচালনার উদ্যোগ নেওয়া হচ্ছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রশিক্ষিত ও পরিচয়পত্রধারী কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে পরিবারের অবস্থা সম্পর্কে তথ্য সংগ্রহ করবেন। এসব তথ্যের ভিত্তিতে কোন পরিবারের সহায়তা বেশি প্রয়োজন তা নির্ধারণ করা হবে। তাই পরিবারগুলোর প্রকৃত আর্থিক সামাজিক অবস্থা তুলে ধরতে সঠিক তথ্য দেওয়ার জন্য সাধারণ মানুষের প্রতি আহ্বান জানানো হয়েছে। পাবনার রূপপুরে দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে পরমাণুবিক্রিয়া সফল হয়েছে। এর ফলে বিদ্যুৎ উৎপাদনের পথে আরেক ধাপ অগ্রগতি হয়েছে বাংলাদেশে। আজ বিজ্ঞান ও প্রযুক্তি সচিব আজহার হোসেন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। আগামী 2-3 মাসের মধ্যে রূপপুরে প্রথম ইউনিট বিদ্যুৎ পাওয়া যাবে। 2টি ইউনিট চালু হলে 2400 মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন হবে। বিস্তারিত শুনুন প্রতিবেদন।
1: রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটে প্রথমবারের মতো নিয়ন্ত্রিত পারমাণবিক বিক্রিয়া শুরু হয়েছে। এর ফলে পাবনার ঈশ্বরদীতে নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের হাত ধরে বিদ্যুৎ খাতে এক নতুন দিগন্ত উন্মোচিত হল। বাংলাদেশ বেতারকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং তথা পারমাণবিক প্রকৌশল বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র চালু হলে জীবাশ্ম জ্বালানির উপর নির্ভরতা কমার পাশাপাশি শিল্পায়ন, বিনিয়োগ ও অর্থনৈতিক কর্মকাণ্ডে গতি সঞ্চার হবে।
2: অক্সিজেনে কিন্তু এটা বেজরোগভাবেই চালানো হয়, যেহেতু এটার আর কোন জ্বালানি দেওয়ার প্রয়োজন পড়ে না। তার মানে অর্থ হল যে বিদ্যুতের বিভিন্ন ধরনের সঞ্চালনা
1: পারমাণবিক জ্বালানি বিশেষজ্ঞ ডক্টর মোহাম্মদ শফিকুল ইসলামের মতে, সবকিছুই নির্ভর করছে অতি স্পর্শকাতরে কেন্দ্রের সুষ্ঠুভাবে পরীক্ষা নিরীক্ষা সম্পন্ন হওয়ার উপর।
2: সত্য একটাই যে এটাতে যদি কোন ত্রুটিবিচ্ছুতি না ঘটে এবং দমগুলো যদি প্রথমবারের মতো সফলতার সহিত সম্পন্ন করা সম্ভব হয়, তাহলেই কিন্তু ডিসেম্বরের মাধ্যমে এই সময়কার পরিক্রমার উপর বিক্ষোভ সম্ভব হতে পারে। সবকিছু ঠিকঠাক হয়ে ডিসেম্বরে যদি প্রাথমিক ভাবে যে জাতীয় গিরে প্রথমবারের মতো এই সময়কার বিদ্যুৎ উৎপাদন করতে পারে, তারপরে কিন্তু পাইলট কমার্শিয়াল অপারেশনে চলে যাবে। তখন কিন্তু এটা 40% স্থায়ী থাকবে না, এটা কিন্তু মানে 100% কিন্তু পরিকল্পিত ভাবে বিদ্যুৎ উৎপাদন।
1: ডক্টর মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, বাণিজ্যিকভাবে এই বিদ্যুৎ কেন্দ্র পুরোপুরি চালু হতে আরো 1.5 বছর সময় লাগতে পারে। অর্থাৎ 2টি ইউনিট চালু হলে জাতীয় গ্রিডে তখন যুক্ত হবে মোট 2400 মেগাওয়াট বিদ্যুৎ, যা দেশের চাহিদার প্রায় 10%। মহসিন কবির, বাংলাদেশ বেতার।
0: আজ সকাল 8টা পর্যন্ত পূর্ববর্তী 24 ঘন্টায় দেশে হামের উপসর্গ নিয়ে আরো 7 শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে হাম ও হামের উপসর্গে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 1162 জন। স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, একই সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে মোট 1273 জন। এদিকে আজ সকাল 8টা পর্যন্ত পূর্ববর্তী 24 ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে 4 জন মারা গেছেন এবং নতুন করে 2193 জন আক্রান্ত হয়েছেন। হুথিদের হামলার পর রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ করে দেয়ায় বাংলাদেশ ও সৌদি আরবগামী 5টি ফ্লাইট বাতিল করা হয়েছে। ফ্লাইট বাতিলের বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ আজ জানায়, 12 অক্টোবর বাংলাদেশ দুপুর 3টা পর্যন্ত রিয়াদ বিমানবন্দর বন্ধ থাকবে। এদিকে গতকাল রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। এই হামলায় 2 বাংলাদেশি নাগরিক সহ 12 জন নিহত হয়েছেন। আহতদের মধ্যে 4 জন বাংলাদেশি বর্তমানে ICU চিকিৎসাধীন রয়েছেন। নিহত আহত ব্যক্তিদের বিস্তারিত তথ্য সংগ্রহ ও প্রয়োজনীয় সহায়তা প্রদানের ব্যবস্থা করতে রিয়াদে অবস্থিত বাংলাদেশ মিশন সৌদি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছে। বাংলাদেশ শোক সন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে এবং আহতদের দ্রুত ও সম্পূর্ণ আরোগ্য কামনা করেছে। সৌদি আরবের প্রতি বাংলাদেশ সংহতি পুনর্ব্যক্ত করে অবিলম্বে শত্রুতা বন্ধ, বেসামরিক নাগরিক এবং বেসামরিক অবকাঠামো সুরক্ষা ও সংলাপ এবং কূটনীতির মাধ্যমে একটি শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানিয়েছে। রাজধানীর সেগুন বাগিচায় শিল্পকলা একাডেমির সামনের দেয়ালে রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে কালি দেওয়ার ঘটনায় আটক চারজনকে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। আজ ডিএনপির শাহবাগ থানার অফিসের ইনচার্জ বাংলাদেশ সংবাদ সংস্থাকে এ তথ্য নিশ্চিত করেছেন।
3: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
0: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
3: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি।
0: এবারে আন্তর্জাতিক সংবাদ। ইয়েমেনের হুতি গোষ্ঠী সফল বিমান সংস্থা যাত্রী বিমানবন্দর কর্মীদের সৌদি আরবের বিমানবন্দর ব্যবহার না করার জন্য নতুন করে হুঁশিয়ারি জারি করেছে। রিয়াদ বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় 12 জন নিহত ও 300 বেশি আহত হওয়ার একদিন পর ইরান সমর্থিত ব্যক্তিদের পক্ষ থেকে এই হুঁশিয়ারি আসলো। এক্সে দেয়া এক পোস্টে হুতিরা সতর্ক করেছে, পবিত্র শহর মক্কা ও মদিনার বিমানবন্দরগুলো ছাড়া সৌদি আরবের অন্যান্য বিমানবন্দর ও আকাশপথ হামলার ঝুঁকিতে রয়েছে। পোস্টে তারা আরো বলেছে, যে কোনো ব্যর্থ প্রতিরোধের দায় সৌদি আরবকে বহন করতে হবে। এদিকে যুক্তরাষ্ট্র, কাতার, মিশর, ওমান সহ বেশ কয়েকটি দেশ ও বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা শনিবার রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার নিন্দা জানিয়েছে। ভোটার তালিকা সংশোধনের বিষয়ে উদ্বেগের জেরে প্রধান নির্বাচন কমিশনার গণেশ কুমারের পদত্যাগের দাবিতে ভারতের রাজধানীতে আজ টানা দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ চলছে। বিক্ষোভকারীরা অভিযোগ করেছেন, এই সংশোধনীগুলো যোগ্য ভোটারদের ক্ষতিগ্রস্ত করতে পারে এবং ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি বিজেপিকে সুবিধা দিতে পারে। নতুন দিল্লি জুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়ার প্রেক্ষাপটে পুলিশ টানা দ্বিতীয় দিন কয়েকশো বিক্ষোভকারীকে আটক করে। সরকার বিরোধী বিক্ষোভের জের ধরে উত্তর পশ্চিমাঞ্চলে আজ জরুরি অবস্থা জারি করেছে পাকিস্তান কর্তৃপক্ষ। জরুরি অবস্থা জারির ফলে কারারুদ্ধ সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তহরিকে ইনসাফ পিটিআই পরিচালিত প্রাদেশিক সরকারের কার্যক্রম কার্যত স্থগিত হয়ে পড়েছে। খেলার খবর। ক্রিকেট। ফয়সালাবাদে আজ ত্রিদেশীয় নারী অনূর্ধ্ব ১৯ ক্রিকেটে বাংলাদেশ 32 রানে স্বাগতিক পাকিস্তানকে পরাজিত করে ফাইনালে উঠেছে। আগামীকাল একই বেলুতে লিগ পর্বের খেলায় স্বাগতিক পাকিস্তান শ্রীলঙ্কা নারী দলের বিপক্ষে খেলবে। বাংলাদেশ সময় বেলা 11টায় খেলা শুরু হবে। এদিকে সংযুক্ত আরব আমিরাতের শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে একমাত্র টেস্টের আজ তৃতীয় দিনে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশ 329 রানে এগিয়ে রয়েছে। আজ তৃতীয় দিন শেষে বাংলাদেশ তাদের দ্বিতীয় ইনিংসে 6 উইকেটে 223 রান করেছে। এ পর্যন্ত রান সংখ্যা বাংলাদেশ 346 ও 6 উইকেটে 223, আফগানিস্তান 240। আগামীকাল বাংলাদেশ সময় বেলা 12টায় চতুর্থ দিনের খেলা শুরু হবে। সবশেষে আবহাওয়া। আজ রাত 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। শেষ করার আগে শিরোনামগুলো আরেকবার। উন্নয়ন প্রকল্পে বরাদ্দকৃত অর্থ প্রতিটি পয়সা দেশ ও জনগণের স্বার্থে ব্যয়ের নির্দেশ প্রধানমন্ত্রী তারেক রহমানের। পেশাগত স্বার্থ ও অধিকার রক্ষায় গণমাধ্যম কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান রাষ্ট্রপতি। শান্তিপূর্ণ উৎসবমুখ পরিবেশে পূজা উদযাপন নিশ্চিত করতে প্রতিটি মণ্ডপে নিরাপত্তা যোদ্ধার আহ্বান তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী। সৌদি আরবের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুতিদের হামলায় দুই বাংলাদেশি নিহত, তীব্র নিন্দা জানাল বাংলাদেশ। ঢাকা থেকে রিয়াদগামী পাঁচটি ফ্লাইট বাতিল এবং সৌদি আরবের বিমানবন্দর ব্যবহার না করতে সতর্কবার্তা জারি হুতি গোষ্ঠী।

0: ক্যাসেট প্লেয়ার 93.6 FM.
1: এক্সপিরিয়েন্স করুন মেরিল মিল্ক সোপার, এর মিল্ক লোশন প্রতিবার গোসলের পর আমার ত্বক রাখে নরম ও মসৃণ। মেরিল মিল্ক সোপার, দুধ দিয়ে গোসল হোক প্রতিদিন।
2: বেড়েই চলেছে ডেঙ্গুর প্রকোপ, সময় হয়েছে আরো বেশি সচেতন হবার। জ্বর হওয়া, অতিরিক্ত মাথা ব্যথা, চোখের চারপাশে ব্যথা, পেশিতে ও হাড়ের গিটে ব্যথা, বমি বমি ভাব, ত্বকে লাল ছোপ ছোপ দাগ, নাক থেকে রক্তপাত, এসবই ডেঙ্গু জ্বরে আক্রান্ত হবার লক্ষণ। যদি এই লক্ষণগুলো 10 দিনের মধ্যে দেখা যায়, তাহলে দেরি না করে চিকিৎসকের পরামর্শ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা উচিত। জনস্বার্থে রেডিও দিনরাত 93.6 FM.
3: Radio Dinrat 93.6 FM.

প্রতিকারের চেয়ে প্রতিরোধী উত্তম। ডেঙ্গু জ্বরে যেন আক্রান্ত না হই সেজন্য আমাদের উচিত কিছু জরুরি বিষয় সম্পর্কে জেনে রাখা। জনবসতিপূর্ণ এলাকায় না থাকা, ঘুমানোর সময় মশারি ব্যবহার করা, মশা তাড়ানোর ঔষধ ব্যবহার করা, বাইরে যাওয়ার সময় ফুলহাতা জামা ব্যবহার করা, মোজা পরা, জানালায় নেট লাগানো অথবা দরজা জানালা বন্ধ করে রাখা। জেনে রাখা ভালো, সাধারণত দিনের বেলা ও সন্ধ্যার সময় ডেঙ্গু মশা কামড়ায়। জনস্বার্থে রেডিও দিনরাত 93.6 FM। গাড়ি বা মোটরসাইকেল চালানোর সময় মোবাইল ফোনে কথা বলা থেকে বিরত থাকুন। আপনার এক মুহূর্তের অসতর্কতা থেকেই হতে পারে কোনো গুরুতর সড়ক দুর্ঘটনা। মনে রাখবেন, সড়ক দুর্ঘটনা এড়াতে সতর্কতার কোনো বিকল্প নেই। জনস্বার্থে রেডিও দিনরাত 93.6 FM।

0: আমরাও চাই শুধু ভালোর সাথেই কাটুক ওদের শৈশব, যে ভালোটা নিশ্চিত করেছে স্কোয়ারের চপস্টিক ইনস্ট্যান্ট নুডলস। এতে টেস্টিং সল্ট নেই, স্বাদেও দারুণ। চপস্টিক ইনস্ট্যান্ট নুডলস, স্বাদ ও পুষ্টির আস্থা।
1: রেডিও দিন রাতের পরিবেশনায় বাংলা হ্যাট্রিক, নিবেদক চপস্টিক নুডলস, স্বাদ ও পুষ্টির আস্থা।
2: এখন শুনবেন প্রথম গান।

0: আমরাও চাই শুধু ভালোর সাথেই কাটুক ওদের শৈশব, যে ভালোটা নিশ্চিত করেছে স্কোয়ারের চপস্টিক ইনস্ট্যান্ট নুডলস। এতে টেস্টিং সল্ট নেই, স্বাদেও দারুণ। চপস্টিক ইনস্ট্যান্ট নুডলস, স্বাদ ও পুষ্টির আস্থা।
1: সারা বিশ্বে প্রধান অসংক্রামক রোগগুলোর মধ্যে রয়েছে হৃদরোগ, ডায়াবেটিস, দীর্ঘমেয়াদী শ্বাসতন্ত্রের রোগ, ক্যান্সার এবং মানসিক সমস্যা। বিশ্বের 80% অকাল মৃত্যু ঘটে এই রোগগুলোর কারণে। উন্নয়নশীল দেশগুলোতে প্রতি 10টি মৃত্যুর মাঝে 7টির কারণ হবে অসংক্রামক রোগ, যার প্রায় অর্ধেক মৃত্যু ঘটবে 70 বছর পূর্ণ হবার আগে। নানা উপায়ে এই অসংক্রামক রোগগুলো প্রতিরোধ করা যায়। নিয়মিত স্বাস্থ্যকর খাদ্য গ্রহণ করুন, খাদ্যাভ্যাসে লবণ ও চিনির পরিমাণ সীমিত করুন, ধূমপান ও তামাকজাত দ্রব্য পরিহার করুন, অ্যালকোহল এবং নেশাজাতীয় দ্রব্য থেকে দূরে থাকুন, নিয়মিত শারীরিক পরিশ্রম বা ব্যায়াম করুন, ওজন নিয়ন্ত্রণে রাখুন, নিয়মিত রক্তচাপ পরীক্ষা করুন, অতিরিক্ত দুশ্চিন্তা থেকে দূরে থাকুন, সর্বোপরি নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অভ্যাস গড়ে তুলুন।
2: হ্যালো, হ্যাঁ শোনো, জানো তো সব মশলার নাম মনে থাকে না, মাছ রান্নার জন্য কি কি মশলা লাগবে বলো।
3: রাধুনি রেডি মিক্স আর লাগবে, ও হ্যাঁ রাধুনি রেডি মিক্স।
2: মজা করছো, শুধু রাধুনি রেডি মিক্স?
3: হ্যাঁ, কারণ এতে সব উপাদান ঠিকঠাক মাপে থাকে, সব মশলা মনে রাখার দরকারই নেই।
4: রাধুনি রেডি মিক্স, ঝটপট দারুণ রান্না।
1: দুর্যোগকালীন সময়ে অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ও স্বাস্থ্য সচেতনতায় নানা রকম স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। জরুরি সকল ওষুধ নিরাপদ ও পানিরোধক ব্যাগে সংরক্ষণ করতে হবে, প্রেসক্রিপশন যত্ন সহকারে সাথে রাখতে হবে, খাবার পরিমিত পরিমাণে গ্রহণ করতে হবে, বিশুদ্ধ পানি পান করতে হবে, তাপ প্রবাহজনিত অসুস্থতা হিটস্ট্রোক প্রতিরোধে পর্যাপ্ত পানি পান করতে হবে, অপ্রয়োজনে রোদে বের হওয়া থেকে বিরত থাকতে হবে এবং হালকা পোশাক পরিধান করতে হবে। হাঁপানি, অ্যাজমা রোগীদের ক্ষেত্রে ইনহেলার ও প্রয়োজনীয় ওষুধ সবসময় সঙ্গে রাখতে হবে। আতঙ্কিত না হয়ে পরিবারের সদস্য ও প্রতিবেশীদের সাথে যোগাযোগ রাখতে হবে, অতিরিক্ত দুশ্চিন্তাকে বিরত থাকতে হবে এবং মন শান্ত রেখে একে অপরকে সাহস যোগাতে হবে। সর্বোপরি সকলে মিলে পরিস্থিতি মোকাবেলা করতে হবে।
5: শুনছেন দিন রাত রেডিও, দিন রাত রেডিও, দিন রাত 93.6 FM, 6 FM, 6 FM, 6 FM, 6 FM.

0: এক ঘন্টায় গেস্টরা চলে আসবে, এর মধ্যে রান্না শেষ হবে?
1: অবশ্যই হবে।
0: বাজার ঘুরে সব রকম মশলা কিনতেই তো কমসে কম 2 ঘন্টা।
1: 2 সেকেন্ড
0: কি বলো?
1: দোকানে গিয়ে রাধুনী রেডি মিক্স দিন, বলতে 2 সেকেন্ডই তো লাগে।
0: রাধুনী রেডি মিক্সে সব হয়?
1: সব উপাদান ঠিকঠাক মাপে থাকে, তাই স্বাদও দারুণ হয়।
2: রাধুনী রেডি মিক্স, ঝটপট দারুণ রান্না।
3: কি দারুণ ঘ্রাণ, পোলাও নাকি?
1: হ্যাঁ পোলাও।
3: কিন্তু আজ হঠাৎ স্পেশাল কিছু আছে নাকি?
1: চাষি চিনি গুঁড়া চাল থাকলে ঘ্রাণেই দিনটা স্পেশাল হয়ে যায়।
3: ঠিক তোমার মতোই, পাশে থাকলে স্পেশাল।
2: চাষি সুগন্ধি চিনি গুঁড়া চাল, ঝরঝরে আর স্বাদে ঘ্রাণে দারুণ।

0: এখন সময় রাত ১০টা।
1: Lamp Post brought to you by Revive.

হয়ে গেল শনি রবি সোম, এই তিন রাতের বিশেষ আয়োজন রিভাইভ প্রেজেন্স ল্যাম্প পোস্ট। ইয়েস ফাহাদ আছি তোমার আজকের এই রবিবার রাতটায় এবং সবাইকে স্বাগত করছি আজকের আয়োজনে। তার পাশাপাশি একদম আয়োজনের শুরুতে সবাইকে যেটা জিজ্ঞেস করতে চাই, কেমন আছো তোমরা সবাই? আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো আর সর্বোপরি এই মুহূর্তে যুক্ত হয়ে গেছো ফাহাদের সঙ্গে এবং থাকবে আজকের রাতের পুরো আড্ডাটা জুড়ে, ঠিক আছে? এবং একই সঙ্গে সবাইকে স্বাগত জানিয়ে যেটা জানাতে চাই সেটা হচ্ছে তুমি কী কীভাবে আমাকে শুনতে পারো, কীভাবে আমার সঙ্গে যুক্ত হতে পারো। সো ডেফিনেটলি ফ্রিকোয়েন্সিতে 93.6 মেগাহার্টজে শুনতে পারো, আর পাশাপাশি আমাদের অফিসিয়াল অ্যাপসটিও তুমি গুগল প্লে স্টোর অথবা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করে শুনতে পারো। তার পাশাপাশি আমাদের অফিসিয়াল ওয়েবসাইট www.radiodinrat.fm, এখানে যে তুমি লাইভ স্ট্রিমে আমাকে শুনতে পারো আর যুক্ত হতে পারো, ঠিক হচ্ছে? তিনটা ভাবে আমাকে ফোন কল করতে পারো, 0208715985 এই নম্বরটাতে, 0208715985 এই নম্বরটাতে। ছাড়া পাবে হোয়াটসঅ্যাপে টেক্সট করতে পারো 01777077769 এই নম্বরটাতে, 01777077769 এই নম্বরটাতে। ছাড়া পেয়ে ফেসবুক আমাদের অফিসিয়াল ফেসবুক ফ্যান পেজ রেডিও দিন রাত 93.6 FM এ গেলেই সেখানে আমার লেটেস্ট পোস্ট পেয়ে যাবেন, সেই পোস্টেও লাইক কমেন্ট করে তুমি আজকের আড্ডায় যুক্ত হতে পারো। সো আমি তোমাকে ওয়েলকাম করছি। অ্যাট দ্য সেম টাইম রাইট নাও ওয়াট আই এম গোনা ডু ইজ ইয়ার ডেফিনেটলি আই এম গোনা প্লে সাম বিউটিফুল সংস, বাট বিফোর দ্যাট আই জাস্ট রিয়েলি ওয়ান্ট টু ডেডিকেট ইউ আ লাভলি সেগমেন্ট হুইচ ইজ কল সোল সংস ব্রট টু ইউ বাই মেরিল, যেখানে এশিয়ান ফোক জনরার চমৎকারী গান থাকছে তোমার জন্য। এবং যে গানটা থাকছে সেটা হচ্ছে দালের মেহেন্দির কুড়িয়া শহর দিয়া না না না রে, চমৎকার সেগমেন্ট। এবং আরও কিছু গান কমার্শিয়ালের পর ফিরে আসছে, আবারও সাথেই থাকো, শুনতে থাকো রেডিও দিন রাত 93.6 FM, দ্য লাইট অফ ইয়োর ওয়ার্ল্ড। সোল সং ব্রট টু ইউ বাই মেরিল।

0: ডিজায়ার ইনোভেশন জুই মাল্টিভিটামিন কোকোনাট অয়েল। এতে নারিকেল তেল ও 14টি হার্বসের সাথে আছে মাল্টিভিটামিন ক্যাপসুল। চুলের ভিটামিন জুই মাল্টিভিটামিন কোকোনাট অয়েল।
1: হার্টবিটটা ঠিক আছে তো? ওজনটা কি একটু কম? ঠিক মতো খাওয়া পাচ্ছে তো? বাবুর স্কিনটা ঠিক আছে তো?
2: বাবুর স্কিন বড়দের থেকে 5 গুণ বেশি পাতলা হওয়ায় দ্রুত শুষ্ক হয়ে যায়, তাই দরকার মিল্ক অ্যান্ড প্রোবায়োটিক, যা বেবি স্কিনের মাইক্রোবায়োম ব্যালেন্স করে আর্দ্রতা ঠিক রাখে। মেরিল বেবি মিল্ক অ্যান্ড প্রোবায়োটিক লোশন, শুরু থেকেই নাজুক ত্বকের সুরক্ষা।
3: Soul Song, brought to you by Meryl.

এক্সপিরিয়েন্স করুন মেরিল মিল্ক সোপার। এর মিল্ক লোশন প্রতিবার গোসলের পর আমার ত্বক রাখে নরম ও মসৃণ। মেরিল মিল্ক সোপার, দুধ দিয়ে গোসল হোক প্রতিদিন।

Alright, welcome back once again. চলছে রেডিও 3.6 FM and চলছে রিভাইভ প্রেজেন্স ল্যাম্প পোস্ট. ফাহাদ আছি তোমার সঙ্গে ঠিক 10:15 মিনিটে এবং সময় হয়ে গেল আমরা এই ঘন্টায় মাগুরা জেলার একটা জায়গা নিয়ে কথা বলতে চাই. ঠিক আছে, আমরা গতকাল মাগুরা জেলার একটা অসাধারণ জায়গা নিয়ে কথা বলেছি এবং আমরা কিন্তু চেষ্টা করব যে এই সপ্তাহটা জুড়ে আমরা মাগুরার বিভিন্ন জায়গাগুলোকে এক্সপ্লোর করা. ঠিক আছে, এবং বিভিন্ন জায়গাগুলোকে এক্সপ্লোর কেন করব, কারণ তার অন্যতম কারণ হচ্ছে আমরা যে বিভিন্ন জায়গাগুলোকে এক্সপ্লোর করি তার একটা নির্দিষ্ট কারণ থাকে. কারণ আমরা প্রত্যেকটা জেলাকে এক্সপ্লোর করার পিছনে অন্যতম কারণ হচ্ছে কারণ আমাদের এত এত শ্রোতা বন্ধু যাদের হচ্ছে বিভিন্ন জায়গাতেই গ্রামের বাড়ি. ঠিক আছে, সো এক একজন এক এক জায়গা থেকে বিলং করে, তো তখন দেখা যায় কি যে প্রত্যেকটা মানুষের জায়গাগুলোকে টাচ করলে যেটা হয় যে সবার আসলে সবার গ্রামের বিভিন্ন জায়গা সম্বন্ধে জানা হয়ে যায়. ঠিক আছে, সো ঠিক এমনই একটা জায়গা নিয়ে আজকে আমরা কথা বলতে চাই, মাগুরার. হ্যাঁ, ওয়েট আ বিট, আমি নিজেই আসলে আমার কাছে মনে হয় যে একটু গুলিয়ে ফেলিয়ে মানে একটু গুলিয়ে পেঁচিয়ে ফেলেছি. তার অন্যতম কারণ হচ্ছে কারণ আমি আসলে যেই জায়গাগুলোকে চেষ্টা করছি সেই জায়গাগুলো আসলে আমার মনের মতো না হলে আমার কাছে মনে হয় যে রিপ্রেজেন্টেশনটা আসলে মনে হয় মনের মতন হয় না. ঠিক আছে, তো সেই জায়গা থেকে আমি আসলে চেষ্টা করি প্রত্যেকটা জেলারই বেস্ট যে জায়গাগুলো সেই বেস্ট জায়গাগুলোকে আসলে চুজ করা. যেমন আজকেও সেই বেস্ট জায়গাটা আমরা চুজ করেছি, সেটা হচ্ছে শ্রীপুর জমিদার বাড়ি এবং নবগঙ্গা নদীর তীর. এটা মাগুরার অন্যতম একটা জায়গা শ্রীপুরে অবস্থিত এবং শ্রীপুরের ঠিক নবগঙ্গা নদীর কোল ঘেঁষেই অবস্থিত হচ্ছে এই সুপ্রাচীন শ্রীপুর জমিদার বাড়িটি. ঠিক আছে, এবং এর আশেপাশের যে ঐতিহাসিক জনপদ প্রত্যেকটা জায়গায় এক একটা ভিজিট করার মতো জায়গা. এবং এই জায়গাটা ব্রিটিশ আমল ও তারও আগের নানান স্থাপত্যের ভগ্নাবশেষ আর নবগঙ্গা নদীর বাঁক যেই সময়টাতেই তুমি যাও না কেন সেই জায়গার যে অপূর্ব থমথমে এবং একই সঙ্গে রহস্যময় একটা আবহ সেটা কিন্তু সবসময় সেখানে বিরাজ করে. এবং নদীর পাড়ের যে শীতল হাওয়া আর চারপাশে যে গ্রামীণ নিস্তব্ধতা এইটা জাস্ট এক নিমিষেই তোমাকে একটা অন্য যুগে নিয়ে যায়. মনে হয় যে ইট ফিলস লাইক আই এম ট্রাভেলিং ইন টু দ্য টাইম অ্যান্ড আই এম গোয়িং টু দ্য পাস্ট টু হ্যাভ দ্যাট এক্সপিরিয়েন্স জাস্ট লাইক দেম, দ্য পার্সনস, দ্য কালচার, দ্য সিভিলিয়ান্স হু লিভড ওয়ান্স আপন আ টাইম অন দ্যাট প্লেস. ঠিক আছে, অ্যান্ড এই জায়গার অন্যতম হাইলাইটেবল ফ্যাক্টস হচ্ছে নবগঙ্গা নদীর পারে রাতের যে নিস্তব্ধতা সেটা উপভোগ করা, রাতের পাশাপাশি বিকেলেরও একই সঙ্গে, একই সাথে প্রাচীন জমিদার বাড়ির ভগ্নাবশেষের ঐতিহাসিক রূপ দেখা এবং গ্রামীণ প্রকৃতির শান্ত বাতাসে হারিয়ে যাওয়া. সো এই ব্যাপারগুলো অন্যতম হাইলাইটেবল ফ্যাক্টস এই জায়গার. এবং একই সঙ্গে কীভাবে যাওয়া যায় ওই জায়গাটাতে, ঢাকা থেকে বাসে করে সরাসরি মাগুরা শহরে নামতে হবে. মাগুরা বাস টার্মিনাল বা নতুন বাজার থেকে লোকাল সিএনজি বা ইজি বাইক নিয়ে খুব সংক্ষেপে শ্রীপুর উপজেলা ও নবগঙ্গা নদীর তীরবর্তী এই ঐতিহাসিক স্থানে পৌঁছে যাওয়া যায়। সো দ্যাটস হাউ ইউ ক্যান গো ওভার দেয়ার হ্যাভ সাম ফান উইথ ফ্যামিলি অর ফ্রেন্ডস উইথ হু এভার ইউ জাস্ট ওয়ান্ট টু গো ওভার দেয়ার অ্যান্ড হ্যাভ সাম ফান। ঠিক আছে, আমি একটু মেনশন করে দিব আমার সঙ্গে কারা কারা যুক্ত হয়ে গেছো. অলরাইট, সো আমি দেখতে পাচ্ছি আমার সঙ্গে যুক্ত হয়ে গেছো রোহিত আলম, ঠিক আছে, যুক্ত হয়ে গেছো আরও অনেকে আমি দেখতে পাচ্ছি, আমার সঙ্গে আফ্রিদা যুক্ত হয়ে গেছো, অ্যান্ড যুক্ত হয়ে গেছো হচ্ছে আমার সঙ্গে রাখি ঘোষ, যুক্ত হয়ে গেছো মোহাম্মদ ইমরান, যুক্ত হয়ে গেছো মিস্টার এমডি রঞ্জুমিয়া, যুক্ত হয়ে গেছো শারিয়ার হক সাদ অর্থাৎ অন্তর, এবং রোহিত লিখেছো হ্যালো কিং কং, ফ্রিকোয়েন্সিতে প্লে করা যাবে তোমার স্পর্শে, তোমার গানই প্লে করো। আচ্ছা ঠিক আছে, আমার গান বাজাবো। অ্যান্ড লিচু আরেকটি গান শুনতে চাই, অবস্থান বাই অর্ণব। আচ্ছা ঠিক আছে, এবং আফ্রিদা লিচু হাই ভাই কেমন আছেন, হঠাৎ এরকম গরম পড়লো কেন বলেন তো, আমিও এটাই ভাবছিলাম, বাট এক হিসেবে ভালোও হয়েছে বিকজ আমাদের বাসার যতগুলো আসলে কম্বল ছিল, লেপ ছিল, সেগুলো এখন আসলে একদম গরম পানি দিয়ে ধুয়ে এই টক মানে কি বলে এই টকবগে রোদের মধ্যে আসলে শুকোতে দিয়েছি, যার ফলে এই যে
শীতের আগে যতগুলো আসলে কম্বল থেকে যায়, তারপর লেপ থেকে যায়, সেগুলো ধোয়া হয়ে গেলে অ্যাটলিস্ট সারা শীত একটা পরিষ্কার কম্বল দিয়ে পার হয়ে যায়, ঠিক আছে? বা যতগুলো কম্বল আছে সবগুলো পরিষ্কার পরিচ্ছন্নভাবেই আসলে পার হয়ে যায় একদম পুরো শীত জুড়ে। সো তোমরাও কিন্তু চাইলে এটা করতে পারতে। অ্যান্ড আমি এখন যেটা করবো সেটা হচ্ছে গানে চলে যাবো, গান কমার্শিয়ালের পর ফিরে আসবো। আবারও সাথেই থাকো, সুন্দর থাকো রেডিও 3 রাত 93.6 FM।

0: Alright, welcome back once again. Shunshu Radio, the Indra 3.6 FM, and Cholshir Revive Presents Lamppost. Far Achi, Tomar Shonge Thik, 10ta Baje 34 Minute, Ebong Shomoy Hoye Gelo. Phone call speak kora, and let's see amake kara kara phone call korte chao. Wait a bit. Ha, tumra phone call definitely korte paro, you don't have to worry about that. I'm just doing my stuff, alright? সো আমি দেখতে চাই আমাকে কারা কারা ফোন করছো, বিকজ আমি এখনো কারো ফোন পাইনি, এই এখন ফোন পেয়ে গেলাম, সো লেটস সি আমাকে কে কে ফোন করছো। রাইট, হ্যালো, আসসালামু আলাইকুম।
1: হ্যালো, আসসালামু আলাইকুম ভাইয়া।
0: ওয়া আলাইকুম আসসালাম। আয়েশা, কেমন আছো?
1: আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। আপনি কেমন আছেন?
0: এই তো আল্লাহর রাখছে, আলহামদুলিল্লাহ ভালো। তোমার বাসায় ভালো আছে?
1: আলহামদুলিল্লাহ বাসায় সবাই ভালো। আপনার বাসায় সবাই?
0: হ্যাঁ আলহামদুলিল্লাহ বাসায় সবাই খুব ভালো আছে। তারপর দিনকাল কেমন কাটছে বলো?
1: আজকের দিনটা পুরাই
0: বাজে,
1: আলসামো করে কাটছে।
0: আলসামো করে? আলসামো করে কেন?
1: অন্যান্য দিন তো রবিবার আমি কলেজে থাকি, মানে একটা রেগুলার একটা শিডিউল থাকে, বাট আজকে
0: একদম মানে হচ্ছেই না, একদম মানে পুরো যাচ্ছে তাই ভাবে আর কি দিনটা পার হলো। আমি যেভাবে আর কি মোটেও চাইনি, তাই তো? তোমার রোমিওর কি অবস্থা?
1: রোমিওর পড়াশোনা নিয়ে ব্যস্ত, রায়স নিয়ে ব্যস্ত।
0: ও, রোমি এখন তোমাকে আর সময় দেওয়ার সময় পাচ্ছে না?
1: রোমিওকে আমি সময় দিই না, রোমিওর চিন্তা বাদ আমার মাথা থেকে।
0: ও, এখন আবার রোমিওর চিন্তা বাদ হয়ে গেছে মাথা থেকে? কেন?
1: অবশ্যই
0: বাচ্চাটা একটু বড় হয়ে গেছে। বলো, কোন গানের রিকোয়েস্ট আছে?
1: হ্যাঁ অবশ্যই।
0: বলো কি গান?

0: পলিশ হচ্ছে পিকুরি লেচ্ছি কে আছে আমার সঙ্গে। হ্যালো, আসসালামু আলাইকুম। ওমা, যাই হোক, কলটা কেটে গেছে আনফর্চুনেটলি। সো চলে যাই গানে, গান কমার্শিয়ালের পর ফিরে আসি। আবারও সাথেই থাকো, শুনতে থাকো রেডিও দিন রাত 93.6 FM, টু লাইট আপ ইওর ওয়ার্ল্ড।
1: হাই রে হাই রে হাই ওমুজা, খালি গান গাইতে থাকো, সারা সিলেটর লাগিয়ে একটা গান গাও না হানে বা।
2: You know, I like that idea.
3: Yeah? I like

Alright, welcome back to the end of the first hour. শুনছো রেডিও দিন রাত 93.6 FM and চলছে রিভাইভ প্রেজেন্স ল্যাম্প পোস্ট. ফাহাদ আছি তোমার সঙ্গে. ঠিক প্রথম ঘন্টা শেষটায় আমরা চলে যাবো দ্বিতীয় ঘন্টায়. সেই ঘন্টাও কথা হবে, আড্ডা হবে আবারও, ঠিক আছে? তো সে অবধি তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমার সাথেই থাকতে হবে আর শুনতে থাকতে হবে রেডিও দিন রাত 93.6 FM to light up your world.

Alright, welcome back to the second hour of Revive Presents Lamp Post. Fahad, achi tomar shonge ajker ajoner ditiyo ghontar thik shurutay ebong shobaike shagoto korchi ajker adder ekdom ei muhurto ta tar eki shonge shobaike jeta shoron kore dite chai seta hocche tumi ki ki bhabe amake shunte paro ki bhabe amar shonge jukto hote paro. So definitely frequency the 93.6 megahertz e shunte paro. Er pashapashi amader official apps tio tumi Google Play Store othoba অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করে শুনতে পারো। তার পাশাপাশি আমাদের অফিসিয়াল ওয়েবসাইট www.radiodinrat.fm, এখানে যে তুমি লাইভ স্ট্রিমে আমাকে শুনতে পারো আর যুক্ত হতে পারো। ঠিক হচ্ছে তিনটা ভাবে আমাকে ফোন কল করতে পারো, 0287159 85 এই নম্বরটাতে, 0287159 85 এই নম্বরটাতে। এছাড়া পেয়ে যাবে আমাকে হচ্ছে তুমি WhatsApp and WhatsApp text করতে পারো 01777077769 এই নম্বরটাতে, 01777077769 এই নম্বরটাতে। এছাড়া পেয়ে যাবে আমাকে ফেসবুক, আমাদের অফিসিয়াল ফেসবুক ফ্যান পেজ রেডিও দিন রাত 93.6 FM এ গেলে সেখানে আমার লেটেস্ট পেয়ে যাবেন। সেই পোস্টেও লাইক কমেন্ট করে আজকের আড্ডা যুক্ত হতে পারো। আমি তোমাকে ওয়েলকাম করছি। অ্যাট দ্য সেম টাইম একটা রিকোয়েস্টের গান বাজাবো এই মুহূর্তে, ঠিক আছে? সো চলে যাব রিকোয়েস্টের গানে, গান কমার্শিয়ালের পর ফিরে আসবো আবারও, ঠিক আছে? সো সে অবধি যেটা করতে হবে সেটা হচ্ছে আমার সাথেই থাকতে হবে আর শুনতে থাকতে হবে রেডিও দিন রাত 93.6 FM টু লাইট আপ ইওর ওয়ার্ল্ড।

0: এক্সপিরিয়েন্স করুন মেরিল মিল্ক সোপার। এর মিল্ক লোশন প্রতিবার গোসলের পর আমার ত্বক রাখে নরম ও মসৃণ। মেরিল মিল্ক সোপার, দুধ দিয়ে গোসল হোক প্রতিদিন।
1: Video, did ya?

দুর্যোগকালীন সময়ে অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ও স্বাস্থ্য সচেতনতায় নানা রকম স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। জরুরি সকল ওষুধ নিরাপদ ও পানিরোধক ব্যাগে সংরক্ষণ করতে হবে। প্রেসক্রিপশন যত্ন সহকারে সাথে রাখতে হবে। খাবার পরিমিত পরিমাণে গ্রহণ করতে হবে। বিশুদ্ধ পানি পান করতে হবে। তাপ প্রবাহজনিত অসুস্থতা হিটস্ট্রোক প্রতিরোধে পর্যাপ্ত পানি পান করতে হবে। অপ্রয়োজনে রোদে বের হওয়া থেকে বিরত থাকতে হবে এবং হালকা পোশাক পরিধান করতে হবে। হাঁপানি, অ্যাজমা রোগীদের ক্ষেত্রে ইনহেলার ও প্রয়োজনীয় ওষুধ সবসময় সঙ্গে রাখতে হবে। আতঙ্কিত না হয়ে পরিবারের সদস্য ও প্রতিবেশীদের সাথে যোগাযোগ রাখতে হবে। অতিরিক্ত দুশ্চিন্তা করা থেকে বিরত থাকতে হবে এবং মন শান্ত রেখে একে অপরকে সাহস যোগাতে হবে। সর্বোপরি সকলে মিলে পরিস্থিতি করতে হবে।

0: কি দারুণ ঘ্রাণ, পোলাও নাকি?
1: হ্যাঁ পোলাও,
0: কিন্তু আজ হঠাৎ স্পেশাল কিছু আছে নাকি?
1: চাষি চিনি গুঁড়া চাল থাকলে ঘ্রাণেই দিনটা স্পেশাল হয়ে যায়।
0: ঠিক তোমার মতোই, পাশে থাকলে স্পেশাল।
2: চাষি সুগন্ধি চিনি গুঁড়া চাল, ঝরঝরে আর স্বাদে ঘ্রাণে দারুণ।
3: স্কোয়ার ইনোভেশন জুই মাল্টিভিটামিন কোকোনাট অয়েল, এতে নারিকেল তেল ও 14টি হার্বসের সাথে আছে মাল্টিভিটামিন ক্যাপসুল। চুলের ভিটামিন জুই মাল্টিভিটামিন কোকোনাট অয়েল।
4: হার্টবিটটা ঠিক আছে তো? ওজনটা কি একটু কম? ঠিক মতো খাওয়া পাচ্ছে তো? বাবুর স্কিনটা ঠিক আছে তো?
5: বাবুর স্কিন বড়দের থেকে 5 গুণ বেশি পাতলা হওয়ায় দ্রুত শুষ্ক হয়ে যায়, তাই দরকার মিল্ক অ্যান্টিবায়োটিক, যা বেবি স্কিনের মাইক্রোবায়োম ব্যালেন্স করে আর্দ্রতা ঠিক রাখে। মেরিল বেবি মিল্ক অ্যান্ড প্রোবায়োটিক লোশন, শুরু থেকেই নাজুক ত্বকের সুরক্ষা।
6: রেডিও দিনরাত 93.6 FM, your ultimate folk station.

Alright, welcome back once again. Shunshu Radio 3.6. Amanda Chulshe. Revive presents Lamppost. Yes, Fahad Achi, Tomar Shonge. Thik. 11টা বেজে 18 মিনিটে এবং সময় হয়ে গেল তোমার সঙ্গে দ্বিতীয় ঘন্টার আড্ডা শুরু করে। এবং দ্বিতীয় ঘন্টায় আজকে আমরা একটা কি বলে এটাকে, যে ডার্ক ফ্যান্টাসি জনরার একটা সিনেমা নিয়ে কথা বলতে চাই, ঠিক আছে? এবং যেই সিনেমাটা নিয়ে আসলে কথা বলার ইচ্ছে আমার অনেকদিন ধরেই ছিল, কিন্তু হয়তো সিনেমা সরি বুক বুক বুক বুক বুক বুক নিয়ে কথা বলার ইচ্ছা ছিল, ঠিক আছে? যেটা নিয়ে হয়তো আমার অনেকদিন ইচ্ছা থাকা সত্ত্বেও আসলে কথা বলা হয়ে ওঠেনি, বাট আমার কাছে মনে হলো যে আজকে আমি বলে ফেলি সেই বইটা নিয়ে কথা, ঠিক আছে? সেই বইটার নাম হচ্ছে দ্য ওয়ে অফ কিংস। বইটা লিখেছে ব্র্যান্ডন স্যান্ডারসন এবং এইটা পৃথিবীর ইতিহাসের অন্যতম একটা সেরা কালজয়ী ডার্ক ফ্যান্টাসি মাস্টারপিস, ঠিক আছে? বইটার ব্যাকগ্রাউন্ডটা ঠিক এমন যে রসার নামের এমন এক জাদুকর, তিনি পৃথিবী মানে জাদুকরি পৃথিবী যেখানে নিয়মিত ঝড় বয়ে যায়, যে ঝড় সব কিছু ধ্বংস করে দেয়, সেই পৃথিবীতে শত শত বছর আগে হারিয়ে যাওয়া জাদুকরি অস্ত্র বর্মের লোভে রাজ্যগুলোর মধ্যে চলছে অন্তহীন যুদ্ধ। তো একসময় মহামান্বিত থাকা নাইটস রেডিয়েন্ট তার অর্ডার ধ্বংস হয়ে যাওয়ার পর পৃথিবীতে নেমে এসেছে চরম অন্ধকার। তো গল্পে কালারডিন নামের এক সাধারণ দাস সেনার চরম আত্মত্যাগ, মানসিক লড়াই এবং কাল্পনিক অন্ধকার শক্তির বিরুদ্ধে ঘুরে দাঁড়ানোর রোমাঞ্চকর এই ইতিহাস ফ্যান্টাসি সাহিত্যপ্রেমীদের মগজে ঝড় তোলে, ঠিক আছে? এবং এটা কিভাবে আসলে ঝড় তুললো, এই বইটা কেন পড়া উচিত, এই বইটার মেইন মেসেজটা কি, সেটা নিয়ে আমরা কথা বলবো গান কমার্শিয়ালের পর ফিরে এসে। বাট তার আগে আমি দেখতে পাচ্ছি আমার সঙ্গে যুক্ত হয়ে গেছো জহুরা, যুক্ত হয়ে গেছো হচ্ছে সাইমা, ঠিক আছে? ইফ আই এম নট টেলিং এনি মিস্টেক, রাইট? ইয়া সাইমা, বিকজ আমি তোমার নামটা সবসময় গুলিয়ে ফেলি। সো আমি দেখতে পাচ্ছি জহুরা আমাকে লিখেছো যে আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম জহুরা, আলহামদুলিল্লাহ ভেরি গুড, ওর অ্যাবাউট ইউ জানিয়ে দিও। এবং ইংলিশে আপনার বাসার সবাই কেমন আছে? বাসার সবাই আলহামদুলিল্লাহ ভালো আছে। আর একই সঙ্গে তোমার বাসার সবার কি অবস্থা বলে দেবো ইংলিশে। হ্যাঁ, ডিনার আমি আজকে বাসার সবাইকে নিয়ে সন্ধ্যাবেলা বাইরে গিয়েছিলাম খেতে। সো ওদের সঙ্গে আজকে অনেক কিছু খেলাম, পাস্তা খেলাম, থাই স্যুপ খেলাম, বাফেলো চিকেন উইংস খেলাম, চাউমিন খেলাম, দেন জিরা পানি খেলাম, অনেক কিছু খেয়ে আমার পেট মোটামুটি একদম লোডেড হয়ে আছে। সো যার কারণে আমি ডিনার করিনি সন্ধ্যাবেলা খাওয়ার কারণে, হয়তো বাসায় যেয়ে ডিনার করবো আজকে আশা করা যায়। ওকে, সাইমা লিখেছো, সাইমা ফ্রম মিরপুর, আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম সাইমা, আলহামদুলিল্লাহ ভেরি গুড, ওর অ্যাবাউট ইউ জানিয়ে দিও। অ্যান্ড সাইমা আমাকে লিখেছো যে ইনশাল্লাহ শুনছি আপনাকে, শেষ অবধি পর্যন্ত আপনার সাথেই আছি ইনশাল্লাহ ইনশাল্লাহ। এবং লিখেছো ভাই ফারিস্তাকে দেখতে চাই, কোথায় গেলে দেখতে পারি? দেখতে পারবে, দেখতে পারবে। বলেছো ভাইয়া আপনি একটা লেখকের নাম বলেছিলেন কাজী ম্যাক, সো কি কেন কি কি কেন একটা নাম লেখকের নামটা বলবেন প্লিজ, আমি তার বই পড়তে চাই। কাজী ম্যাক, কিউ ইউ এ জেড আই এম এ সি ম্যাক, কাজী ম্যাক, ঠিক আছে? সো ও ফ্যান্টাস্টিক একজন রাইটার। এবং নিচে বাটন ফোনে আপনার কথাগুলো রেকর্ড করছি, ইয়া করতে পারো, ইটস ইউজ। অ্যান্ড হোয়াট আই এম গোনা ডু ইজ রাইট নাও, ইয়া ডেফিনেটলি আই এম গোনা প্লে সাম বিউটিফুল সংস ফর ইউ গাইজ, অ্যান্ড দেন আই এম গোনা কাম, সো টিল দেন সাথেই থাকো, সুন্দর থাকো, রেডিও 3.6 FM টু লাইট আপ ইওর ওয়ার্ল্ড।

0: সড়ক দুর্ঘটনা এড়াতে ট্রাফিক আইন মেনে চলার কোনো বিকল্প নেই। ওভার স্পিডিং বা অতিরিক্ত গতিতে গাড়ি কিংবা মোটরসাইকেল চালানো, মোড় ঘোরানোর সময় ওভারটেকিং করা এবং লেন পরিবর্তনের সময় ইন্ডিকেটর লাইটে না জ্বালানো, এখান থেকে হতে পারে কোনো গুরুতর সড়ক দুর্ঘটনা। ট্রাফিক আইন মেনে চললেই কমে আসে দুর্ঘটনার সম্ভাবনা। আসুন ট্রাফিক আইন মেনে চলি, সুস্থ থাকি, সুন্দর থাকি, নিরাপদ থাকি। জনস্বার্থে রেডিও দিনরাত 93.6 FM।
1: Lamp Post brought to you by Revive.

Alright, welcome back once again. Chulche Radio, 93.6 FM, and Chulche Revive Prison Slam Post. Fahad Atsi, tomar shonge thik 11টা বাজে 34 মিনিট এবং সময় হয়ে গেল এই বইটা কেন পড়া উচিত এবং এই বইয়ের মেইন মেসেজটা কি সেটা নিয়ে কথা বলার। এই বইটা এই কারণেই পড়া উচিত কারণ ডার্ক ফ্যান্টাসি জনরার এমন বিশাল ক্যানভাস, গভীর মনস্তাত্ত্বিক চরিত্র এবং রহস্যময় জাদুর জগৎ এই পুরো গোটা বিশ্ব সাহিত্যেই বিরল। এবং রূপকথার অন্ধকার সত্তা আর মানুষের ভেতরে লড়াইয়ের নিখাত যে মিশ্রণ, সেটা তোমাকে বইয়ের পাতায় পাতায় আটকে রাখতে হেল্প করবে। এবং মেইন মেসেজটা হচ্ছে যে সবচেয়ে অন্ধকার সময়েও মানুষের ভেতরের সম্মান, টিকে থাকার লড়াই আর আত্মবিশ্বাসই তাকে আবার নতুন করে বাঁচতে শেখায়। এবং দ্যার ইজ দ্য ফ্যাক্ট অফ দিস বুক, দ্য বুক ইজ লিটারালি ওয়ান টু গিভ ইউ, ঠিক আছে। অ্যান্ড একই সঙ্গে বইটা নিয়ে তো কথা হয়ে গেল, রাইট নাও যেই বিষয়টা নিয়ে কথা বলতে চাই সে যে বিষয়টা বলছি কি মানে আমি যে টেক্সটগুলো আসলে পেয়েছি সেই টেক্সটগুলো আমি একটু রিড আউট করে দিতে চাই, ঠিক আছে। সো আমি যে টেক্সটগুলো রিড আউট করতে চাই এর মধ্যে দেখতে পাচ্ছি আমার সঙ্গে নতুন করে অনেকে যুক্ত হয়ে গেছো, সো দ্যাটস আ গ্রেট থিং টু সি। অ্যান্ড আমাকে আফ্রিদা ওসমান গনি ভাই আমার সঙ্গে যুক্ত হয়ে গেছো, কিছু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ডিয়ার গনি ভাই, কি অবস্থা, কেমন আছো? অ্যান্ড আফ্রিদা লিখছো ভাই জাবুই মেট মুভি থেকে একটা গান প্লে করতে পারবেন? অফকোর্স, ওয়াই নট, এইটা তো আমি তোমার জন্য প্লে করতেই পারি, ঠিক আছে, বিকজ আই লাভ দোজ সংস ফ্রম জাবুই মেট সিনেমা। সো ইয়া, ডেফিনেটলি প্লে দোজ সংস ফর ইউ। অ্যান্ড রাইট নাও চলে যাই গানে, গান কমার্শিয়ালের পর ফিরে আসছি আবারও, সাথেই থাকো, শুনতে থাকো রেডিও 93.6 FM, দ্য লাইট অফ ইয়োর ওয়ার্ল্ড।

Alright, welcome back to the end of the second hour. Shunsho Radio Dindra 33.6 FM and Cholche Revive presents Lamppost. Fahad Atsi, Tomar Shonge, Thik. Ekdom Aajker Aajone Shish Porjay. So, Aajker Mato Ekhan, Ehi Ghanta Thekhe Bidai Nii Aamra Chole Jabo Tritiyo Ghanta, Shei Ghanta Aamra Kotha Bolbo Aadda Dibo Aabaro. Tabe Tara Ge, Aami Jeta Korte Chai, Sheta Hoche Tumadir Ke Bolte Chai, Je Shab Kichu Thik Thak Thakle, Aajke তৃতীয় ঘন্টায় যেটা হবে সেটা হচ্ছে আজকে ফেসবুক লাইভ হবে, ঠিক আছে? ফেসবুক লাইভ, সো যারা যারা ফেসবুক লাইভের জন্য ওয়েট করছিলে, ইউ গাইজ আর মোস্ট ওয়েলকাম টু জয়েন উইথ মি অন দ্য ফেসবুক লাইভ, বিকজ আজকে ফেসবুক লাইভ ইজ গোয়িং টু বি সুপার অ্যামেজিং, সো দ্যাটস ওয়াই আই জাস্ট লিটারালি ওয়ান্ট টু সি অল অফ ইউ গাইজ অন মাই ফেসবুক লাইভ টুডে, ঠিক আছে? সো এখন জাস্ট এইটাই দেখার পালা যে তোমরা কতক্ষণে আমার সঙ্গে ফেসবুক লাইভে জয়েন করবে, ঠিক আছে? সো ফেসবুক লাইভে কথা হবে, আড্ডা হবে, সব কিছু হবে, ঠিক আছে? সো সেবদি যেটা করতে হবে সেটা হচ্ছে আমার সাথেই থাকতে হবে, ঠিক আছে? তাই সাথেই থাকো, শুনতে থাকো রেডিও দিন রাত 93.6 FM টু লাইট আপ ইওর ওয়ার্ল্ড।

0: এখন সময় রাত ১২টা।
1: রেডিও দিন রাত 93.6 FM. Lamp Post brought to you by Revive.

Alright, welcome back in a new hour and a new day as well. Shunchu Radio Dinrat 93.6 FM and Cholche Revive Presence Lamppost. আর ফাহাদ আছি তোমার সঙ্গে। ঠিক আজকের আয়োজনের তৃতীয় ঘন্টায় তার পাশাপাশি তৃতীয়বারের মতো সবাইকে স্মরণ করিয়ে দিই আরও একবার যে তুমি কী কীভাবে আমাকে শুনতে পারো। সো ডেফিনেটলি ফ্রিকোয়েন্সিতে 93.6 মেগাহার্টজে শুনতে পারো, এর পাশাপাশি আমাদের অফিসিয়াল অ্যাপসটিও তুমি গুগল প্লে স্টোর অথবা অ্যাপসটা থেকে ডাউনলোড করে শুনতে পারো, তার পাশাপাশি আমাদের অফিসিয়াল ওয়েবসাইট www.radiodinrat.fm এখানে যে তুমি লাইভ স্ট্রিমে আমাকে শুনতে পারো আর যুক্ত হতে পারো। ঠিক হচ্ছে তিনটা ভাবে আমাকে ফোন কল করতে পারো, 02871 5985 এই নম্বরটাতে, 02871 5985 এই নম্বরটাতে। এছাড়া পেয়ে যাবে আমাকে হচ্ছে তুমি হোয়াটসঅ্যাপে, অ্যান্ড হোয়াটসঅ্যাপে টেক্সট করতে পারো 01777077769 এই নম্বরটাতে, 01777077769 এই নম্বরটাতে। এছাড়া পাবে আমাকে হচ্ছে তুমি ফেসবুক, আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ রেডিও দিনরাত 93.6 FM এগুলি, সেখানে আমার একদম লেটেস্ট পোস্ট পেয়ে যাবেন, সেই পোস্টেও লাইক কমেন্ট করে আজকের আড্ডায় যুক্ত হতে পারছো। আমি তোমাকে ওয়েলকাম করছি। অ্যাট দ্য সেম টাইম রাইট নাও আই এম গোনা টেল ইউ গাইজ ইজ ডেফিনেটলি আজকে ফেসবুক লাইভ হবে, ঠিক আছে, আজকে ফেসবুক লাইভ হবে। সো ইয়া, আই এম প্রিটি এক্সাইটেড টু অ্যানাউন্স দ্যাট টু ইউ গাইজ দ্যাট আজকে ফেসবুক লাইভ হবে, এবং দিস ফেসবুক লাইভ ইজ গোয়িং টু বি সুপার ডুপার এক্সাইটিং, ঠিক আছে। বিকজ আমি সবসময় চেষ্টা করি তোমাদের সঙ্গে এমন টপিকগুলো নিয়ে আসা যেটা দিয়ে আসলে খুব ইন্টারাক্ট করা যায়, ঠিক আছে। সো সেই জায়গা থেকে আসলে ইটস খুব ইম্পর্টেন্ট, এটা খুবই গুরুত্বপূর্ণ আসলে। অ্যান্ড আমি দেখতে পাচ্ছি জোহর আমাকে দিচ্ছে আমাদের বাসায়, আমার বড় খালারা আসছে রংপুর থেকে, তাদেরকে নিয়ে বিজি ছিলাম, মাত্র ফ্রি হয়েছি, ফ্রাইডে পর্যন্ত খালারা আমাদের বাসায় থাকবেন। আচ্ছা আচ্ছা, অলরাইট। So right now what I'm going to tell you guys that definitely jeto facebook live hocche, so facebook live ta kokhon ashbe just ekta gaan ebong kichu commercial er por, thik ache. So tomake jeta korte hobe seta hocche wait korte hobe till I'm coming to the facebook live. You just have to keep your eyes on our official facebook fan page radio dinrat 6fm and just you have to keep your patience until I come to the facebook live. All right. So chole jai gaane gaan commercial er por phirchi facebook live e, sathei thako, shundho thako radio dinrat 3.6 fm to light up your world.

0: ছত্রাক বা ফাঙ্গাসের সংক্রমণ থেকে সুরক্ষিত থাকতে আমাদের যেসব সাবধানতা মেনে চলতে হবে, ত্বক শুষ্ক এবং পরিষ্কার রাখুন, নিয়মিত আপনার ব্যবহৃত মোজা ও অন্তর্বাস পরিবর্তন এবং পরিষ্কার করুন, যে কোনো পশু পাখি স্পর্শ করার পরে হাত ভালো করে ধুয়ে নিন, ব্যবহৃত কাপড় সূর্যের আলোতে ভালো করে শুকিয়ে নিন, নিয়মিত গোসল করুন, অন্যের ব্যবহৃত গামছা জুতা চিরুনি ব্যবহার করবেন না, বাথরুমে খালি পায়ে প্রবেশ করবেন না, ঢিলে ঢালা অথবা সুতি কাপড় পরিধান করুন, আক্রান্ত স্থানে নখ কিংবা ধারালো কিছু দিয়ে চুলকাবেন না, ত্বকে কোনো সংক্রমণে ডাক্তারের পরামর্শ ব্যতীত কোনো ঔষধ গ্রহণ করবেন না। জনস্বার্থে স্কয়ার ফার্মাসিউটিক্যালস PLC এবং রেডিও দিনরাত 93.6 FM।
1: প্রতিদিন আমাদের চারপাশে চলতে থাকে হাজার রকমের শব্দের তীব্রতা, গাড়ির হর্ন, লাউডস্পিকার, নির্মাণ কাজের আওয়াজ, আরো কত কি, যা কেবল বিরক্তির কারণই নয় ভয়ঙ্কর ক্ষতিরও কারণ। শব্দদূষণ আমাদের শ্রবণ শক্তি হ্রাস করে, ঘুমের সমস্যা তৈরি করে, এমনকি হৃদরোগ আর মানসিক চাপও বাড়ায়, সেই সাথে শিশুর শারীরিক ও মানসিক বিকাশেও ফেলে নেতিবাচক প্রভাব। তাই আসুন সবাই সচেতন হই, অপ্রয়োজনে হর্ন না বাজাই, লাউডস্পিকার সীমিতভাবে ব্যবহার করি, আর শব্দ দূষণ রোধে এগিয়ে আসি। আমাদের অঙ্গীকার হোক শান্ত পরিবেশ, সুস্থ জীবন। জনস্বার্থে রেডিও দিনরাত 93.6 FM।

0: কি দারুণ ঘ্রাণ, পোলাও নাকি?
1: হ্যাঁ পোলাও,
0: কিন্তু আজ হঠাৎ স্পেশাল কিছু আছে নাকি?
1: চাষি চিনি গুঁড়া চাল থাকলে ঘ্রাণেই দিনটা স্পেশাল হয়ে যায়।
0: ঠিক তোমার মতোই, পাশে থাকলে স্পেশাল।
2: চাষি সুগন্ধি চিনি গুঁড়া চাল, ঝরঝরে আর স্বাদে ঘ্রাণে দারুণ।
3: হার্টবিটটা ঠিক আছে তো? ওজনটা কি একটু কম? ঠিক মতো খাওয়া পাচ্ছে তো? বাবুর স্কিনটা ঠিক আছে তো?
4: বাবুর স্কিন বড়দের থেকে 5 গুণ বেশি পাতলা হওয়ায় দ্রুত শুষ্ক হয়ে যায়, তাই দরকার মিল্ক অ্যান্ড প্রোবায়োটিক, যা বেবি স্কিনের মাইক্রোবায়োম ব্যালেন্স করে আর্দ্রতা ঠিক রাখে। মেরিল বেবি মিল্ক অ্যান্ড প্রোবায়োটিক লোশন, শুরু থেকেই নাজুক ত্বকের সুরক্ষা।
5: দূর সময়ে অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ও স্বাস্থ্য সচেতনতায় নানা রকম স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। জরুরি সকল ওষুধ নিরাপদ ও পানিরোধক ব্যাগে সংরক্ষণ করতে হবে। প্রেসক্রিপশন যত্ন সহকারে সাথে রাখতে হবে। খাবার পরিমিত পরিমাণে গ্রহণ করতে হবে। বিশুদ্ধ পানি পান করতে হবে। তাপ প্রবাহজনিত অসুস্থতা, হিটস্ট্রোক প্রতিরোধে পর্যাপ্ত পানি পান করতে হবে। অপ্রয়োজনে রোদে বের হওয়া থেকে বিরত থাকতে হবে এবং হালকা পোশাক পরিধান করতে হবে। হাঁপানি, অ্যাজমা রোগীদের ক্ষেত্রে ইনহেলার ও প্রয়োজনীয় ওষুধ সবসময় সঙ্গে রাখতে হবে। আতঙ্কিত না হয়ে পরিবারের সদস্য ও প্রতিবেশীদের সাথে যোগাযোগ রাখতে হবে। অতিরিক্ত দুশ্চিন্তা করা থেকে বিরত থাকতে হবে এবং মন শান্ত রেখে একে অপরকে সাহস যোগাতে হবে। সর্বোপরি সকলে মিলে পরিস্থিতি মোকাবেলা করতে হবে।
6: এক ঘন্টায় গেস্টরা চলে আসবে, এর মধ্যে রান্না শেষ হবে?
1: অবশ্যই হবে।
6: বাজার ঘুরে সব রকম মশলা কি কমসে কম 2 ঘন্টা?
1: 2 সেকেন্ড
6: কি বলো?
1: দোকানে গিয়ে রাধুনি রেডি মিক্স দিন, বলতে 2 সেকেন্ডই তো লাগে।
6: রাধুনি রেডি মিক্সে সব হয়?
1: সব উপাদান ঠিকঠাক মাপে থাকে, তাই স্বাদ দারুণ হয়।
2: রাধুনি রেডি মিক্স, ঝটপট দারুণ রান্না।
7: এক্সপেরিয়েন্স করুন মেরিল মিল্ক সোপার। এর মিল্ক লোশন প্রতিবার গোসলের পর আমার ত্বক রাখে নরম ও মসৃণ। মেরিল মিল্ক সোপার, দুধ দিয়ে গোসল হোক প্রতিদিন।
8: স্কোয়ার ইনোভেশন জুই মাল্টিভিটামিন কোকোনাট অয়েল, এতে নারিকেল তেল ও 14টি হার্বসের সাথে আছে মাল্টিভিটামিন ক্যাপসুল। চুলের ভিটামিন জুই মাল্টিভিটামিন কোকোনাট অয়েল।
9: বেড়েই চলেছে ডেঙ্গুর প্রকোপ, সময় হয়েছে আরো বেশি সচেতন হবার। জ্বর হওয়া, অতিরিক্ত মাথা ব্যথা, চোখের চারপাশে ব্যথা, পেশিতে ও হাড়ের গিটে ব্যথা, বমি বমি ভাব, ত্বকে লাল ছোপ ছোপ দাগ, নাক থেকে রক্তপাত, এসবই ডেঙ্গু জ্বরে আক্রান্ত হবার লক্ষণ। যদি এই লক্ষণগুলো 7 থেকে 10 দিনের মধ্যে দেখা যায়, তাহলে দেরি না করে চিকিৎসকের পরামর্শ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা উচিত। জনস্বার্থে রেডিও দিনরাত 93.6 FM।
10: সড়ক দুর্ঘটনা এড়াতে ট্রাফিক আইন মেনে চলার কোনো বিকল্প নেই। ওভার স্পিডিং বা অতিরিক্ত গতিতে গাড়ি কিংবা মোটরসাইকেল চালানো, মোড় ঘোরানোর সময় ওভারটেকিং করা এবং লেন পরিবর্তনের সময় ইন্ডিকেটর লাইট না জ্বালানো, এখান থেকে হতে পারে কোনো গুরুতর সড়ক দুর্ঘটনা। ট্রাফিক আইন মেনে চললেই কমে আসে দুর্ঘটনার সম্ভাবনা। আসুন ট্রাফিক আইন মেনে চলি, সুস্থ থাকি, সুন্দর থাকি, নিরাপদ থাকি। জনস্বার্থে রেডিও দিনরাত 93.6 FM।

0: কি দারুণ ঘ্রাণ, পোলাও নাকি?
1: হ্যাঁ পোলাও,
0: কিন্তু আজ হঠাৎ স্পেশাল কিছু আছে নাকি?
1: চাষি চিনি গুঁড়া চাল থাকলে ঘ্রাণেই দিনটা স্পেশাল হয়ে যায়।
0: ঠিক তোমার মতোই, পাশে থাকলে স্পেশাল।
2: চাষি সুগন্ধি চিনি গুঁড়া চাল, ঝরঝরে আর স্বাদে ঘ্রাণে দারুণ।
3: ঠিক আছে তো, ওজনটাকে একটু কম, ঠিক মতো খাওয়া পাচ্ছে তো, বাবুর স্কিনটা ঠিক আছে তো?
4: বাবুর স্কিন বড়দের থেকে 5 গুণ বেশি পাতলা হওয়ায় দ্রুত শুষ্ক হয়ে যায়, তাই দরকার মিল্ক অ্যান্ড প্রোবায়োটিক, যা বেবি স্কিনের মাইক্রোবায়োম ব্যালেন্স করে আর্দ্রতা ঠিক রাখে। মেরিল বেবি মিল্ক অ্যান্ড প্রোবায়োটিক লোশন, শুরু থেকেই নাজুক ত্বকের সুরক্ষা।
5: প্রতিকারের চেয়ে প্রতিরোধী উত্তম। ডেঙ্গু জ্বরে যেন আক্রান্ত না হই, সেজন্য আমাদের উচিত কিছু জরুরি বিষয় সম্পর্কে জেনে রাখা। জনবসতিপূর্ণ এলাকায় না থাকা, ঘুমানোর সময় মশারি ব্যবহার করা, মশা তাড়ানোর ঔষধ ব্যবহার করা, বাইরে যাওয়ার সময় ফুলহাতা জামা ব্যবহার করা, মোজা পরা, জানালায় নেট লাগানো অথবা দরজা জানালা বন্ধ করে রাখা। জেনে রাখা ভালো, সাধারণত দিনের বেলা ও সন্ধ্যার সময় ডেঙ্গু মশা কামড়ায়। জনস্বার্থে রেডিও দিনরাত 93.6 FM।

0: Radio Dinra 93.6 FM. Light up your world.
1: Lamppost brought to you by Revive.
2: Alright, so শুরু হয়ে গেছে Revive Presents Lamp Post Facebook Live. Yes, ফাহাদ আছি তোমার সঙ্গে আজকের Facebook Live আড্ডায়। সো সবাইকে স্বাগত করছি আজকের আয়োজনে। তার পাশাপাশি একদম একদম একদম শুরু থেকেই আমার সকল বন্ধুদেরকে দেখে ফেলতে চাই। সো বন্ধুদেরকে দেখে ফেলতে চাওয়ার সাথে সাথেই দেখলাম রোহিত আমার সঙ্গে যুক্ত হয়ে গেছে। সো থ্যাংক ইউ সো মাচ রোহিত ফর জয়নিং উইথ মি রাইট নাও। হোয়াট আই এম গোনা ডু ইজ বিফোর স্টার্টিং আওয়ার কনভারসেশন, ডেফিনেটলি আই উড লাভ টু শেয়ার দ্য ফেসবুক লাইভ and then I will start the conversation with you guys. All right, to tumra totokkhone amake tomader moner kotha gulo likhe pathate thako, tomader ki obostha kemon acho sobai seta janate thako, totokkhone ami facebook live ta share korte thaki. Thik ache, so facebook live share kore dicchi and it is getting almost done. Thik ache, so arektu shomoy lagbe tahole amar puro puri bhabe facebook live share kora hoye jabe. Thik ache, সো ফেসবুক লাইভটাকে শেয়ার করে দিই, তারপরে হচ্ছে আমরা কথাবার্তা শুরু করব। সো ইয়া, ইটস অলমোস্ট ডান অ্যান্ড ডান ডান ডান ডান ডান ওকে ওকে, সো ইয়া ইটস ডান অ্যান্ড রাইট নাও আই ক্যান স্টার্ট দ্য কনভারসেশন উইথ ইউ গাইস। সো শুরু হয়ে গেছে রিভাইভ প্রেজেন্স ল্যাম্প পোস্টে ফেসবুক লাইভ। ইয়েস, ফাহাদ আছি তোমার সঙ্গে, ঘড়ি কাটা বলছে 12:19 এবং সবাইকে স্বাগত করছি আজকের আড্ডায়। ঠিক আছে, আর একই সঙ্গে একদম আয়োজনের শুরুতে যেটা সবাইকে স্মরণ করিয়ে দিতে চাই সেটা হচ্ছে তুমি কী কীভাবে আমাকে শুনতে পারো, কীভাবে আমাকে আমার সঙ্গে যুক্ত হতে পারো। সো ডেফিনেটলি ফ্রিকোয়েন্সিতে 93.6 মেগাহার্টজে শুনতে পারো। এর পাশাপাশি আমাদের অফিসিয়াল অ্যাপসটিও তুমি গুগল প্লে স্টোর অথবা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করে শুনতে পারো। তার পাশাপাশি আমাদের অফিসিয়াল ওয়েবসাইট www.radiodinrat.fm, এখানে যে তুমি লাইভ স্ট্রিম আমাকে শুনতে পারো আর যুক্ত হতে পারো। ঠিক হচ্ছে, দুটোভাবে এই মুহূর্তে হোয়াটসঅ্যাপে টেক্সট করতে পারো 01777077769। এই নম্বরটাতে 01777077769 এই নম্বরটাতে, এছাড়া পেয়ে যাবো আমাকে ফেসবুক, আমাদের অফিসিয়াল ফেসবুক ফ্যান পেজ রেডিও দিনরাত 93.6 FM এ গেলেই সেখানে আমার লেটেস্ট ফেসবুক লাইভটা পেয়ে যাবেন। সেই লাইভের কমেন্ট বক্সে এসে তোমার মনের কথাগুলো লিখে আজকের আড্ডা যুক্ত হতে হয়ে যেতে পারো। সো আমি তোমাদের সবাইকে স্বাগত করছি, একই সঙ্গে সবাইকে যেটা বলতে চাই সেটা হচ্ছে তোমরা ফেসবুক লাইভটা শেয়ার করে দিও। ঠিক আছে, বিকজ এই যে শুরু থেকে যে এঙ্গেজমেন্টটা থাকে সেটা একদম লাস্ট পর্যন্ত স্টে করে, এবং একই সঙ্গে ফেসবুক লাইভের যে এঙ্গেজমেন্টটা দরকার হয় সেটা একদম প্রপারলি এখানে এক্সিস্ট করে। ঠিক আছে, সো ফেসবুক লাইভ শেয়ার করে দিও। ঠিক আছে, আর আমি একটু তোমাদের সঙ্গে আগে চিটচ্যাট শুরু করি, দেন হচ্ছে আমরা টপিকে চলে যাবো। রাইট, সো আমি একদম শুরুতে দেখতে পাচ্ছি আমার সঙ্গে যুক্ত হয়ে গেছো রোহিত আলম, লিখেছো স্বাগতম, কেমন আছো প্রিয় ওস্তাদ? আমি নাকি ওস্তাদ? ওকে, থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড তোমাকে ধন্যবাদ আমাকে স্বাগতম জানানোর জন্য। এবং রোহিত লিখেছো আমি অনেক ভালো আছি অ্যান্ড তোমাকে পেয়ে আরও ভালো লাগছে। থ্যাংক ইউ সো মাচ ফর লেটিং মি নো দ্যাট আমাকে পেয়ে তোমাদের এখন আরও বেশি ভালো লাগছে। আর সেই ভালো লাগাটা আরও একটু বেশিতে নিয়ে যাওয়ার জন্য আমার কাছে মনে হয় তোমরা ফেসবুক লাইভটা শেয়ার করে দিতে পারো, তাহলে ভালো লাগা ভালোবাসা দুটোই আসলে আরও বেশি বেশি করে বেড়ে যাবে। ঠিক আছে, ওকে, হাফিজাকে দেখতে পাচ্ছি আমার সঙ্গে যুক্ত হয়ে গেছে, লিখেছে আসসালামু আলাইকুম, কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম হাফিজ, আলহামদুলিল্লাহ ভেরি গুড, তোমার কি অবস্থা? এবং রোহিত লিখেছি ইউর সাউন্ড ইজ ক্লিয়ার অ্যান্ড অল ইজ ওয়েল, থ্যাংক ইউ সো মাচ ফর লেটিং মি নো দ্যাট। রোহিত লিখেছো ক্রিস্টাল ক্লিয়ার, ও মাই গড, তাই নাকি? ওকে, জহুরা লিখেছো আসসালামু আলাইকুম ভাই, ওয়ালাইকুম আসসালাম ডিয়ার জহুরা, কি অবস্থা, কেমন আছো? হাফিজ লিখেছো এসে পড়ছি গো, থ্যাংক ইউ গো চলে আসার জন্যে। অ্যান্ড রোহিত লিখেছো থ্যাংক ইউ সো মাচ টু ইউ অ্যাজ ওয়েল ফর অলওয়েজ বিং দেয়ার উইথ আস, অ্যান্ড আশা করি তোমার দিনকাল খুব ভালো যাচ্ছে। দিনকাল আলহামদুলিল্লাহ সব মিলায়মিশায় ভালো মন্দ মিলায়মিশায় দিনকাল সবার যায়, আমারও সেইম। সো আলহামদুলিল্লাহ আমি সবসময়ই হ্যাপি দ্যাট আল্লাহ যেভাবে রাখছে আলহামদুলিল্লাহ। ঠিক আছে, জহুরা লিখেছো ওয়ালাইকুম আসসালাম আপু, কেমন আছেন? ওকে, এবং হাফিজা লিখেছো ফেসবুক আপডেট করছে, আই ডোন্ট নো, আমি এখনও দেখি নাই। এবং লিখেছো আলহামদুলিল্লাহ, তোমাদের কি খবর? ইয়া, আমাদের সবার অবস্থা খুব ভালো। ওকে, জহুর লিখেছো আলহামদুলিল্লাহ ভালো আছে, এবং হাফিজা লিখেছো তুমি কি ইদানিং বিজি আছো মিস্টার? প্রচণ্ড প্রচণ্ড, বিকজ আই এম এঙ্গেজড উইথ সাম আদার স্টাফস অ্যান্ড দ্যাটস ওয়াই আমি প্রচুর বিজি। ওকে, মিম ইসলাম আমার সঙ্গে যুক্ত হয়ে গেছো, হচ্ছে মিম হচ্ছে জহুরার বোন মোস্টলি, অ্যান্ড মিম আমাকে লিখছে আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম মিম, আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি, তোমার কি অবস্থা বলে দিও। অ্যান্ড আমার সঙ্গে যুক্ত হয়ে গেছো লিখেছো, হেই জানুই, আই এম ব্যাক, থ্যাংক ইউ সো মাচ সারা ফর জয়নিং উইথ মি। আর লিখেছো, খেয়েছো জানুই? হ্যাঁ, আমি আজকে সন্ধ্যাবেলাতেই অনেক বেশি ভুরি ভোজন করে ফেলেছি, যার কারণে আমি আসলে রাতে আমার খাওয়ার প্রয়োজন হয়নি। হয়তো বাসায় গিয়ে হয়তো টুকটাক খাবো যদি আমি মনে করি যে আমার আসলে, বা আমার কাছে ফিল হয় যে আমার ক্ষুধা লেগে গেছে। ঠিক আছে, বাই দ্য ওয়ে, তোমরা এতজন বন্ধুরা যুক্ত হয়ে গেছো ফেসবুক লাইভে, সো ডেফিনেটলি আই উড লাভ টু সি দ্যাট তোমরা ফেসবুক লাইভ শেয়ার করে দিয়েছো। রাইট, ওকে, জৌরা লিখেছো ওয়ালাইকুম আসসালাম বনু, ওকে, রোহিত লিখেছো শেয়ার ডান, থ্যাংক ইউ সো মাচ রোহিত ফর শেয়ারিং দ্য ফেসবুক লাইভ। তোমরাও যারা যারা আছো ফেসবুক লাইভ শেয়ার করে দিও। ওকে, এমডি আশরাফুল ইসলাম শান্ত আমার সঙ্গে যুক্ত হয়ে গেছো, লিখেছো ফাহাদ ভাই কেমন আছেন, আমি আপনার ই ফুটবল আইডি পাই নাই। আরে তাহলে আর কি বলবো বলো, যেহেতু পাওই নি তাহলে তার কিছু বলারও নাই। রোহিত লিখেছো সারা, হ্যালো সারা আপু, ওকে। আয়ান হোসেন খান আমার সঙ্গে যুক্ত হয়ে গেছো, লিখেছো হাই ভাইয়া আমি আজকে নতুন, থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং উইথ মি ফর দ্য ভেরি ফার্স্ট টাইম এভার আয়ান, অ্যান্ড আই হোপ দ্যাট ইউড লাভ টু স্টে উইথ আস till to the end of this Facebook live, and definitely I can say to you that definitely if you stay long for the long time in this Facebook live until it goes to its end, definitely you'd love to, and to me you will just fall in love in our Facebook live. ঠিক আছে, ওকে। হাফিজা লিখছো, এ এমন কি কথা বলছে যে এত হাসা লাগবে, মানে আচ্ছা আমি কি হাসলেও, আমি কি খালি তোমার জোকসে হাসবো নাকি, মানে আই হ্যাভ টু বি ভেরি স্পেসিফিক অ্যাবাউট লাফিং অন দ্য ফেসবুক লাইভ, সো আমাকে একটু বলে দিও। ঠিক আছে, ওকে। রোহিত লিখেছো আয়ান ওয়েলকাম, ওকে। সারা লিখছো হাই ভাইয়া, ওকে। এবং হাফিজা লিখেছো ওয়াহ তুমি আমাকে ফার্স্ট টাইম বললাগো, ও আচ্ছা ঠিক আছে, আই ওয়াজ জাস্ট রিপিটিং অন ইয়র টেক্সট, ঠিক আছে, নাথিং স্পেশাল। ওকে, রোহিত লিখেছো কি, ওকে তুমি কত বিজি থাকো, হ্যাঁ একটু মোটামুটি বিজি আছি। এবং হাফিজা লিখছো, দেখছো তোমার ফেস দেখেই বুঝে গেছি তুমি যে ইদানিং বিজি আছো, হ্যাঁ মোটামুটি বলা যায়। ঠিক আছে, ওকে। এবং হাফিজা লিখছো মিম জহুরার আপন বোন, আমি জানি না বাট ওর কাজিন হয় আর কি, ওকে। এবং রোহিত লিখেছো অলসাইদ সাব্বির আছো, আসো, আচ্ছা ঠিক আছে চলে আসবে ইনশাল্লাহ। হাফিজা লিখছো রিকোয়েস্ট করি টপিকে ঢুকো, এখন বেশিক্ষণ কথা বললো না, কমেন্ট পড়ো বেশি প্লিজ। আচ্ছা কমেন্টস তো পড়ছি, ওকে। সো আমরা একটু এবার কন্টেন্টে চলে যাই, আমরা যেই ব্যাপারটাতে আসলে কথা বলতে চাই ফেসবুক লাইভে, ঠিক আছে, সেটা হচ্ছে যে কতভাবেই তো আসলে গল্প করা যায়, যেমন আমরা ফেসবুক লাইভে গল্প করছি, হয়তো তুমি কোনো একটা বন্ধুকে ফোন করে গল্প করছো, বা কারোর সঙ্গে হয়তো মেসেঞ্জারে বা হোয়াটসঅ্যাপে টেক্সট করে কথা বলছো, গল্প করছো, আড্ডা দিচ্ছ, অথবা স্কুলে গিয়ে, কলেজে গিয়ে, ইউনিভার্সিটিতে গিয়ে গল্প করছো। স্বাভাবিকভাবে বিভিন্ন ওয়েতে উই ক্যান গসিপ টুগেদার, রাইট? বাট পরিবারের সবাই মিলে আসলে শেষ কবে একসাথে মন ভরে গল্প করেছিলে, এই ব্যাপারটা না খুবই খুবই নস্টালজিক একটা ব্যাপার। কারণ আমি আমি যখন মানে অডিও বুকস শুনি, আমার কাছে মনে হয়, আমি আমি খুব মনে করতে পারি যে ছোটোবেলায় আমি আমার বিশেষ করে যখন নানা বাড়িতে যেতাম, সো আমার নানা বাড়িতে আমার যে নানা থাকতেন, যদিও আমার আপন যিনি নানা তিনি ঢাকায় থাকতেন, বাট আমার নানার যে ভাই তিনি হচ্ছে গ্রামের বাড়িতে থাকতেন, ঠিক আছে। সো ওনাদের বাসায় গেলে যেটা হতো যে উনি তো অনেক বয়স্ক ছিলেন, তো ওনার অভিজ্ঞতা, বিশেষ করে রাতের বেলা মাছ ধরার অভিজ্ঞতা, সন্ধ্যাবেলা ধান ক্ষেত থেকে আসলে সবজি বা কি বলে এটাকে যে ওই দিক দিয়ে বাজার করে আসার অভিজ্ঞতা, তারপরে মাঝে মাঝে দেখা যেত এদিক ওদিক যাওয়ার অভিজ্ঞতা, তারপর একই সঙ্গে কি বলে এটাকে যে নানান রকম অভিজ্ঞতা তার হতো এবং তার হয়েছিল তার পুরো জীবন জুড়ে, সো সেই অভিজ্ঞতার গল্পগুলো আমাদেরকে শোনাতো। তখন আই ক্যান ফিল লাইক দ্যাট, আমার বয়স তখন কত, মোস্টলি 7 or 8 এরকম, তো তখন আমি যখন গ্রামে যেতাম তো আমরা তো আরও কাজিনরা ছিলাম, আমরা সবাই মিলে সেই নানার সঙ্গে বসতাম, তিনি একটা মাচার খাটে বসতেন, আমরা ছোট ছোট ছোট ছোট টুল দিয়ে বসতাম, ঠিক আছে, মানে মাচার বানানো টুল এগুলোতে। সো তখন রাতের বেলা দেখা যেত কুপি জ্বালানোর পরে, মানে বিশেষ করে তখন তো গ্রামের ইলেকট্রিসিটি, এখন হয়তো অনেক উন্নত হয়েছে, তখন গ্রামের ইলেকট্রিসিটি এমন ছিল যে কালে ভদ্রে ইলেকট্রিসিটি আসতো, যেত সবসময় কালে ভদ্রে আসতো, এটা হচ্ছে গ্রামের রিচুয়াল ছিল, ঠিক আছে। সে তাদের সঙ্গে বসে দেখা যেত অনেক গল্প শোনা হতো, তারা মানে বিশেষ করে আমার নানা যান অনেক অনেক গল্প শোনাতে, এবং সেই গল্পগুলোর মধ্যে বেশিরভাগ গল্পই থাকতো ভৌতিক বা থ্রিলিং, ঠিক আছে, বা মিস্টেরিক্যাল বা হচ্ছে সাসপেন্স রিলেটেড গল্প, মানে যেগুলো তার লাইফের এক্সপিরিয়েন্স সেগুলো আমাদেরকে শোনাতেন অ্যাজ আ গল্প, এবং আমরা ভীষণ মজা পেতাম। এই কালচারটা আমরা ঢাকায় ততটা পাইনি যতটা আমরা গ্রামে পেয়েছি। আমি জানি না ঢাকাতে তোমাদের বাড়িতে এই কালচারটা আছে কি না, যে এখনও পর্যন্ত নানা নানি বা দাদা দাদির কাছ থেকে সেই সকল গল্পগুলো শোনা হয় বা তাদের জীবনে এরকম যত অভিজ্ঞতা রয়েছে সবই যে হরর অভিজ্ঞতা হতে হবে, সবই যে আসলে কি বলে এটাকে যে থ্রিলিং হতে হবে এমন না। অনেক অনেকের জীবনে অনেক সুন্দর সুন্দর গল্প থাকে, অনেক দুঃখ ভরা গল্পও থাকে, সেই গল্প আমরা কিন্তু শুনে শুনে বড় হয়েছি। তো যার কারণে সেই গল্প যে শোনার অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতাটা এখন খুব মিস করি, কিন্তু তারপরেও আবার মনে হয় যে মিস করি না এই কারণে যে কারণ আমাদের কাছে তো অডিও বুক আছেই, সো আমরা অডিও বুক শুনে শুনে সেই গল্প শোনার সেই ক্ষুধাটা সেটা মিটাতে পারি। কিন্তু পরিবারের সঙ্গে গল্প করার ক্ষুধা তো আসলে বইয়ে মেটে না। ওই যে একটা কথা আছে যে দুধের স্বাদ তো আসলে ঘোলে মেটে না। সো এইটার মানে কি বলে জিস্টই একরকম, ওইটার জিস্ট হচ্ছে টোটালি ডিফারেন্ট। সো পরিবারের সঙ্গে গল্প করা, যেমন আমার বাসাতে আমরা যারা যারা থাকি আমরা কিন্তু অ্যাজ ইউজুয়ালি সবসময় চেষ্টা করি যে গল্প স্বল্প করার, আড্ডা সাড্ডা দেওয়ার। এবার আজকে আমরা গল্প করতে করতে বাইরে গেলাম, খাওয়া দাওয়া করলাম, সো দ্যাটস আ পার্ট অফ আওয়ার ফ্যামিলি রিচুয়াল। সো তোমাদের বাসাতেও কি এই জিনিসটা হয় কি না, তোমরাও এটার সঙ্গে এখনও ইউজ টু আছো কি না, নাকি সেটা অনেক আগের কোনো স্মৃতিচারণার স্মৃতিচারণের মধ্যে আসলে থেকে যায়, সেটা কি নস্টালজিয়া হয়ে গেছে কি না, সেইটা কিন্তু ডেফিনেটলি আমাকে জানাতে পারো, বিকজ আই ওয়াজ প্রিটি এক্সাইটেড টু নো অ্যাবাউট দ্যাট ফ্যাক্ট। ঠিক আছে, সো এখন কিন্তু আমরা সেইটা নিয়ে কথাবার্তা বলতে পারি। ঠিক আছে, সো আমি দেখতে পাচ্ছি আমাকে হচ্ছে কি বলে যে শান্ত আমাকে লিখেছে আপনার আইডি এটা না ফাহাদ নড, না ফাহাদ নিচে দাগো, ঠিক আছে, এন ডাবল ও বি, ঠিক আছে, নুব, অলরাইট, এটা লিখলে পাবা। ওকে, জহুরা লিখছো আপু মিম আমার কাজিন হয়, এক্স্যাক্টলি আই ওয়াজ টেলিং দ্যাট কাজিন। ওকে, মুস্কান আমার গেছে লিখছো হাই ভাই, হ্যালো রিয়া, কি অবস্থা, কেমন আছো। হাসিব আলম ফরদিন আমার সঙ্গে যুক্ত হয়ে গেছে, লিখছে হ্যালো ফাহাদ ভাই, আমি আজকে নতুন, থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং উইথ মি ফর দ্য ভেরি ফার্স্ট টাইম এভার, অ্যান্ড আই উড রিয়েলি লাভ টু সি দ্যাট তুমি ফেসবুক লাইভটা শেয়ার করে দিয়েছো। ঠিক আছে, মুস্কান লিখছো ভাইয়া, হ্যাঁ ভাইয়া শুনছি, কি অবস্থা বলো, কেমন আছো। ওকে, হাফিজা লিখেছো আজকেও তো সবাই মিলে গল্প করলাম, বাহ, দেন ইউ আর সো ব্লেসড বিকজ স্টিল ইউ হ্যাভ দ্যাট ব্লেসিংস ইন টু ইউর ফ্যামিলি, দ্যাট তোমরা সবাই মিলে গসিপ করতে পারো, আনন্দ উল্লাস করতে পারো, বা বিভিন্ন রকম আগের অনেক ইতিহাস অনেক এক্সপিরিয়েন্স তাদের কাছ থেকে, বিশেষ করে তোমার আম্মু আব্বু বা তোমার নানা নানু বা দাদা দাদুর কাছ থেকে সেই অভিজ্ঞতাগুলো শুনতে পারো গল্প আকারে। ঠিক আছে, এইটা ইটস সাচ এ ব্লেসিং। ঠিক আছে, এইটা সবার থাকে না, আমার যেমন নাই, বিকজ আমার নানা নানু দাদা দাদু সবাই মারা গেছেন অনেক অনেক আগেই, সো এখন হয়তো সেই এক্সপিরিয়েন্সটা করা হয় না আম্মু আব্বুর কাছ থেকে। বিশেষ করে আমি লাস্ট টাইম আজকে থেকে প্রায় কত 8-9 বছর আগের কথা, আচ্ছা 8-9 মাস আগের কথা বলছি, যখন আব্বুর সঙ্গে শেষ আমার বসে গল্প করা হয়েছিল, এবং আব্বু আমার বয়সে থাকার গল্প আমাকে শোনাচ্ছিল, এবং দোজ স্টোরিজ ওয়ার সো ফানি। ঠিক আছে, আমার বাবা আসলে কী কী করেছে, কীভাবে কী করেছে, কখন কী করেছে সেই গল্প শোনাচ্ছিল, এবং দোজ স্টোরিজ ওয়ার সো ফানি। ঠিক আছে, আই স্টিল রিকল দ্যাট, আমার আব্বুর হয়তো অনেক রকমের গল্প আছে যদি আমার সময় হয় না শুনতে যাওয়া। ঠিক আছে, সো হয়তো কখনো আবার বসা হবে, সেই গল্পগুলো করা হবে। ঠিক আছে, সো এইটা যাদের আছে ইটস রিয়েলি আ ব্লেসিং। ঠিক আছে, ওকে, আয়ান যুক্ত হয়ে গেছে আমার সঙ্গে, লিখছে হ্যালো ভাইয়া, হাউ আর ইউ, আলহামদুলিল্লাহ আয়ান, আম ভেরি গুড, তোমার কি অবস্থা, পড়াশোনা কেমন যাচ্ছে, পিকনিক হয়েছে কিনা জানাই দিও। ঠিক আছে, রোহিত লাইক দিয়ে দিয়েছো, থ্যাংক ইউ সো মাচ, এবং মিম লিখেছো আমার ফ্রাইডেতে সবাই একসাথে আড্ডা দেই, জহুরা ভাইয়া ভাবি আমার আম্মু, মানে মোটামুটি সবাই। তো লাস্ট ফ্রাইডেতে এমন ভার্সিটিতে প্রেজেন্টেশন দিছে, সো ওইটার পিপিটি ফাইল বানানো নিয়ে অনেক মজা হয়েছে ভাইয়া, আপনার কথা শুনে এটা মনে পড়ছে তাই শেয়ার করলাম, যাক জোস জোস জোস। দেখেছো, এই যে প্রত্যেকটা বাসাতেই কিন্তু দের আর সামথিং অ্যাকচুয়ালি যেটাকে খুব ইন্টারেস্টিং ওয়েতে তারা এক্সপিরিয়েন্স করে এবং খুবই আসলে ব্লেসিং টাইপ অফ একটা মোমেন্টাম ক্রিয়েট করে, ঠিক আছে? সো এটা কিন্তু খুব দরকার আছে, বিকজ ফ্যামিলি বন্ডিংটা না এভাবেই বেঁচে থাকে। কারণ দেখবা তুমি অ্যাজ ইউজুয়াল কথাবার্তা বলতে গেলে তোমার বাসার যারা মুরব্বীরা আছে তারা হয়তো অনেক বেশি মজা পাবে না, বাট তাদের কাছ থেকে তুমি যখন কোনো একটা কথা শুনতে চাইবা সেই কথা বলে তারা খুব স্বাচ্ছন্দ্য বোধ করবে। এবং আমার কাছে মনে হয় যে আমরা এই সময়টাতে, বিশেষ করে এই জেনারেশনের যে সময়টা, এই সময়টাতে আমরা আসলে শোনার চাইতে বেশি বলতে স্বাচ্ছন্দ্য বোধ করি, কিন্তু শুনতে খুব কম চাই। বাট আমার কাছে মনে হয় যে আমরা আসলে যদি শুনতে পারি, আমরা যদি আসলে নিজেরটা বলার পাশাপাশি তাদেরকেও বলার সুযোগ করে দিতে পারি, তাহলে ফ্যামিলি বন্ডিংটা জাস্ট ও মাই গুডনেস লেভেলে চলে যায়। এবং সেটা যে কত বড় ব্লেসিং সেটা যাদের আছে তারা জানে যে এটা কত বড় একটা ব্লেসিং, ঠিক আছে? রোহিত লিখেছো, মোহাম্মদ আয়ম হ্যালো, কী অবস্থা, কেমন আছো? ওকে। এবং ওকে জোহরা লিখেছো, ঠিক বলছিস মিম, এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। ওকে হাফিজ লিখেছো, হরির, সরি ইট ওয়াজ স্লিপ অফ টাং। ওকে সো, এবং রোহিত লিখেছো, মিম ইসলাম একদম ঠিক বলেছো, এক্স্যাক্টলি। এবং আয়ন লিখে, আন্ডারস্ট্যান্ড দ্য লাস্ট পার্ট, ওটা তোমার বোঝা লাগবে না। ওকে আয়ন লিখেছো, আই ট্রাই টু চ্যালেঞ্জ মাই ব্রাদার ইন ই ফুটবল অ্যান্ড হি ডিড 7-1, 7 গোলস টু মি অ্যান্ড আই ডিড ওনলি 1 গোল। ওকে, এবং রোহিত লিখেছো, আমি ফ্যামিলির সাথে গল্প করি প্লাস এইটা বলো, মানে এইটা বলো, আচ্ছা এটা বলো যে হয়ে থাকে ফ্যামিলি সার্কেল। হ্যাঁ হ্যাঁ, এটা একটা ফ্যামিলি সার্কেল, এক্স্যাক্টলি। ওকে আমি তো লিখছি, শুধু দাদু ছিল, এখন দাদুও নাই, আরে ইটস ভেরি স্যাড। ওকে রোহিত, রোহিত লাইক দিয়েছে এবং হাফিজ লিখছে, নাথিং স্পেশাল, ওকে ইউ ডোন্ট হ্যাভ টু গেট সেন্টি, ঠিক আছে? সেন্টি কার কিচ্ছু নাই। ওকে সারা লিখেছে, জানো তুমি এমন কেন, আচ্ছা আমি এতদিন আসি নাই, তুমি তো জিজ্ঞেস করতে পারতা আমি কেন এতদিন আসিনি। ছি জানো আল্লাহ, মানে এত কষ্ট পাওয়ার কী আছে? মানে তুমি যদি না এসে থাকো ডেফিনেটলি হয়তো তুমি কোনো একটা কিছুতে ব্যস্ত ছিলে যার কারণে তোমার আসা হয়নি, আমি সেটা ভেবে নিয়েছি। সো আমি তো তোমাকে জিজ্ঞেস করলাম যে তুমি কেমন আছো, তাই না? ওকে আয়ন লিখেছো, হাফিজা, ওকে। এবং জেমি যুক্ত হয়ে গেছে আমার সঙ্গে, লিখছে, হ্যালো ভা, হাই ডিয়ার জেমি, কী অবস্থা, কেমন আছো, তুমি আজকেও লেট, ওয়াও, তুমি তোমার যে সেটা কিন্তু ধরে রেখেছো। ওকে রোহিত লিখেছো, সারা তুমি কোথায় ছিলে, এক্স্যাক্টলি। এবং রোহিত লিখেছো, শাউট আউট টু জেমি, হ্যাঁ। ওকে আয়ন লিখেছো, কি পিকনিক, অফকোর্স মাই পিকনিক হ্যাপেন্ড, ইট ওয়াজ ক্রেজি অ্যাজ হেল, আই লিটারালি ওয়েন্ট অন দিস 1 রোলার কোস্টার অ্যান্ড দেন আফটার আই জাস্ট লিটারালি ভমিটেড। ওর কথা শুনে আমার, আমি যখন ছোটোবেলা মাদ্রাসায় ছিলাম আমার সেই কথা মনে পড়ে গেল। সো মাদ্রাসা থেকে আমাদেরকে ফ্যান্টাসি কিংডমে নিয়ে গিয়েছিল পিকনিকে। সো মাদ্রাসার ড্রেস তো ছিল এরকম যে পাঞ্জাবি পায়জামা টুপি। সো রোলার কোস্টারে আমি তো তখন অনেক ছোট, আমি তো তখন 2 পড়ি মাত্র। সো ফ্যান্টাসিতে যাওয়ার পরে যখন রোলার কোস্টারে উঠলাম, সো রোলার কোস্টারটা তো বাঁকা হয়, সো বাতাসে এবং বাঁকা হওয়ার কারণে আমার টুপি যে কোথায় উড়ে চলে গিয়েছিল, আই জাস্ট লিটারালি লস্ট মাই টুপি। অ্যান্ড আফটার, মানে অল অফ আ সাডেন আমার এক বন্ধু এসে বলতেছে, দোস্ত আমি একটা টুপি পাইছি। ও আবার আমাদের ব্যাচেরই, ঠিক আছে? সো আমি বলতেছি যে কোন টুপি, দেখি তো একটু, আমার টুপি হারাই গেছে। পরে দেখতেছি ওর কাছে আমার টুপি। সো ভাগ্যিস আমি বমি করিনি, বাট তুমি জাস্ট কি বলে এটাকে, জাস্ট আল্লাহ আল্লাহ আল্লাহ। তুমি সুস্থ আছো তো আয়ান, এখন ঠিকঠাক আছো তো, এটা একটু জানাও, ঠিক আছে? রোহিত লিখেছো, হ্যালো আপু, ওকে রোহিত। এবং আচ্ছা ওকে আয়ান লিখেছো, হুজ জেমি, সাইমা জান্নাত মোস্টলি, হ্যাঁ। ওকে সারা লিখছে, অনেক জ্বর ছিল, অনেক সিক ছিল, আরে আল্লাহ ইন্নালিল্লাহ, যাক তুমি এখন সুস্থ হয়েছো কিনা সেটা কিন্তু জানাই দিও। ওকে আয়ান লিখছে, ইয়া ব্রো দ্যাট রাইড ওয়াজ ক্রেজি, ইভেন মাই ফ্রেন্ড ভমিটেড, আল্লাহ কি বলো তোমরা এগুলো আয়ান। ওকে জোহরা লিখেছো, লাস্ট ফ্রাইডে রাতে আসলেই অনেক মজা করছি আমরা, দেখছো ভালো সময় পার করো ঠিকই, অথচ আমার কাছে এসে শোনো ডিপ্রেশনের গল্প। ওকে জেমি লিখছো, ভাই কেমন আছো, আলহামদুলিল্লাহ জেমি, আই এম ভেরি গুড, হোয়াট অ্যাবাউট ইউ, জানিয়ে দিও। এবং মিম লিখছো, রোহিত আলম, এটা আমাদের ফ্যামিলিতে এভরি ফ্রাইডেতে হয়, ওয়াহ ক্যা বাত ক্যা বাত জোস। ওকে অসমাপ্ত জীবন আমার সঙ্গে যুক্ত হয়ে গেছো, লিখেছো, আসসালামু আলাইকুম, কেমন আছো, এই আলহামদুলিল্লাহ ফার্স্ট অফ অল, ওয়ালাইকুম আসসালাম, আমি খুব ভালো আছি, তোমার কি অবস্থা, জানিয়ে দিও। এবং রোহিত লিখেছো, মিম ইসলাম দ্যাট সো নাইস, ওকে মিম ইসলাম লিখেছো, রোহিত আলম অ্যান্ড এভরি ওয়ান এনজয় দেম, স্বাভাবিক না? ওকে জেমি লিখেছো, আমি লেট করতে চাই না বাট হয়ে যায়, ফোনটা নিতে নিতে লেট হয়ে যায়, করবো, বুঝতে পারছি, ওকে আই আন্ডারস্ট্যান্ড দ্যাট ফ্যাক্ট। ওকে, এবং জোহরা লিখেছে মিমের প্রেজেন্টেশনের পিপিটি ফাইল বানাইতে পারতেছিল না, পরে আমার ভাইয়াকে বলছে বানাই দিতে, তখন আমরা সবাই অনেক মজা করছি আমরা, আচ্ছা তাই নাকি? এবং রোহিত লিখেছে শুনো মিম ইসলাম এইটা বলা হয়ে থাকে ফ্যামিলি সার্কেল, আচ্ছা। এবং হাফিজা লিখেছো তো তুমি ফার্স্ট গো বলছো আমাকে, আমি একটু খুশি হইলাম, তোমার কিছু নাই যায় মানে যেতে আসতে পারে এভাবে বলে খুব ভালো লাগলো, তাই না? আচ্ছা, আমি জাস্ট কি তোমার কথায় তাল মিলালাম, ইটস নর্মাল, নাথিং স্পেশাল। মানে বেচারা একটা কথা নিয়ে কত বেশি বেশি সেন্টি খেয়ে যাচ্ছে, ও মাই গড, আমি তো এটা হজমই করতে পারছি না, ও মাই গড। আচ্ছা যাই হোক, ওকে রোহিত লিখেছো আচ্ছা মিম আপু তোমার প্রোফাইল চেঞ্জ হয়ে গেছে, হতেই পারে, ও যদি চেঞ্জ করে তাহলে তো এটা হবেই স্বাভাবিক রোহিত, তাই না? মিম লিখেছো রোহিত আলম কই, আমারও তো প্রশ্ন সেটা কই, আমিও তো দেখতে পাচ্ছি সেমই আছে।

হলেও তো প্রতিদিন আসি, তাও অ্যাবসেন্ট হই না ক্লাসে। ওকে, হাফিজ আলী তো সেন্টি তো খাবোই, সরিও বলো না, আচ্ছা সরি। ওকে, এবং হাফিজ আলী অসমাপ্ত জীবন, বাবার রাজকন্যা, একমাত্র ছেলে, অ্যাটিটিউড কুইন, সিগমা বয়। বাবা রে বাবা। রোহিত লিখেছো জেমি লেট অ্যাটেন্ডেন্স। ওকে, জেমি লিখেছো আপু আমার ফোন নাই নিজের, সো ফোনটা নিতে নিতে লেট হয়। ইয়া, আই আন্ডারস্ট্যান্ড দ্যাট ফ্যাক্ট। ওকে, স্যার লিখছো হ্যাঁ চর ঠিক হয়েছে, অ্যান্ড কি ইনবক্সে রিপ্লাই দিয়েও চলে যাই, ঘুমাবো বাই, জানোই গুড নাইট, গুড নাইট টু ইউ অ্যাজ ওয়েল, অ্যান্ড আমি পেজে অবশ্যই ভিজিট করলে আই উইল গিভ ইউ রিপ্লাই, ঠিক আছে। ওকে, হাফিজা লিখেছো কি আমার 14-20 মিনিট পরেও নোটিফিকেশান আসে, ইন্নালিল্লাহ। কি বলে এত লেট করে নোটিফিকেশান কেন যায়? মানে আমি তো জাস্ট ফেসবুক লাইভ শুরু হওয়ার সাথে সাথেই সবাইকে কি বলে মানে সবাইকে জাস্ট আমাদের যারা টপ ফ্যান্স আছে তাদেরকে আমরা মেনশন করে ফেলি। সো এরপরও 14-20 মিনিট পরে নোটিফিকেশান যায়, এটা তো এটা তো খুব চিন্তার বিষয়, ঠিক আছে। ওকে, রোহিত লিখেছে ইয়েস এইটা স্কুল এইটা কলেজ বলা হয় উস্তাদ। আচ্ছা, তুমি আমার নতুন নাম দিছো নাকি উস্তাদ? ওকে, হাফিজ আলী ইটস ওকে মাই মিস্টার। ওকে, অসমাপ্ত জীবন হয়েছে আজকাল তোমাকে অনেক চকচকে লাগে মাশাল্লাহ, যাক থ্যাংক ইউ সো মাচ। ওকে, এবং হাফিজ আলী কিছু আমি তো এটাই ভাবি এত লেট কেন আসে, এক্স্যাক্টলি আই ওয়াজ অলসো থিঙ্কিং ফর দ্যাট, এবং আমি এটা পার্টিকুলারলি অনেকদিন চিন্তা করেছি, বাট আজকে এটা রিয়েলিটি ফাস হলো যে ওর আসলে মোবাইল নিতে নিতেই লেট হয়ে যায়, এই জন্য আসলে ও লেট করে ফেলে। সো এটা হয়, এটা হয়, এটা আমার ক্ষেত্রে হতো যখন আমিও ছোট ছিলাম, আমার যখন ফোন ছিল না, সো দেখা যেত আম্মুর ফোন নিতে নিতে অনেক দেরি হয়ে যেত, যার কারণে ভূত এফ এম এ জয়েন করতে আমার খুব লেট হয়ে যেত। তারপরে হচ্ছে হ্যালো 8920 যখন শুনতাম ওইটা তো জয়েন করতে অনেক লেট হয়ে যেত। তারপরে হচ্ছে ভালোবাসা রিলেটেড শো আমি খুব কম শুনতাম, সো ওইটাতে আমার খুব একটা জয়েন করা হইতো না। আর একটা শো ছিল হচ্ছে কিবরিয়া ভাইয়ের, এই শোটার নাম ছিল সম্ভবত ডর, হ্যাঁ ডরই তো ছিল, ডর বা এই টাইপ অফ সামথিং। সো ওইটাতেও জয়েন করতে দেখা যেত আমার খুব লেট হয়ে যেত, থার্সডে নাইটে হতো, ঠিক আছে। সো ও বাবা রে বাবা কি যে ভয়ঙ্কর শো ছিল, ও মাই গড। আয়ান লিখেছি ইয়াস আই এম ফাইন বিকজ দ্য রাইড ইজ লিটারালি ক্রেজি অ্যান্ড ইট ওয়াজ সো ফাস্ট অ্যান্ড ক্রেজি অ্যান্ড দেয়ার ওয়াজ ওয়ান বুট রাইড দ্যাট ওয়েন্ট 90 ডিগ্রি অ্যাঙ্গেল অ্যান্ড অল মাই ফ্রেন্ডস ওয়েন্ট অন দ্যাট রাইড টুগেদার অ্যান্ড মাই ফ্রেন্ড, আমি লিটারালি ক্রাইড বিকজ অফ দ্য হাইট অ্যান্ড আই ওয়াজ ট্রাইং টু কমফোর্ট হিম বাট ইয়া but he and Amy, my other friend, keep saying Bismillah, Ya Rab, I don't wanna die or a every ride except one ride I lost. Ayan basically English ka thai bhabhi bole, thik achi, it sounds like Arabian. And minus 1000 aura, but plus 100,000 aura for me and I am the sigma. Oh baba re baba. Oh jodi english ta read korte ebhabe porto, yes I'm fine because that ride is literally crazy and it was so fast and crazy and there was one boot ride that went 90 degree angle and all my friends went on that ride together. And my friend Ami literally cried because of the height. Oh my god, I'm going to put this in. Jai Hook. Okay, Hafiz Ali, this is Fahad's school and college. This is Fahad's school and college. Okay. Really, why are you a ustad? What's wrong with that? আমি তো নিজেকে ওস্তাদ কখনো ভাবি না। এবং হাফিজ আলী আরে লেট নোটিফিকেশান আসার কথা বললা, জেমির কথা না, লেট নোটিফিকেশানের কথাই বলছি। ওকে, জেমি লিখেছো ফাদ স্কুল অ্যান্ড কলেজে আমি ব্যাক বেঞ্চার। ওকে, রোহিত লিখেছো মোহাম্মদ আয়ান, ও মাই গুডনেস। ওকে, রোহিত লিখেছো এখানে অনেকগুলো এফ এম আছে, হ্যাঁ। এবং হাফিজ লিখেছো অরা আউরা। আচ্ছা, হ্যাঁ লিখেছো আমি ফার্স্ট বেঞ্চার, হ্যাঁ ওইটা সবাই জানে। ওকে, জেমি লিখেছো হ্যাঁ এটাই আমার বাটন ফোনে শুনি অলওয়েজ আগে থেকে, আর লাইভে আসার জন্য গিয়ে ফোন আনি আবার রেখে আসি। আচ্ছা, প্যারাময় জীবন থাকে, এটা এটা এটা মুছে যাবে ইনশাল্লাহ, ঠিক আছে। ওকে, জহুরা লিখছো আসলে আপু আমার কাছে অনেক দেরিতে নোটিফিকেশান আসে, রোহিত লিখছো আয়ান এই লাইন অনেক ফাইন, অসমাপ্ত জীবন লিখছো থুথু দিলে হবে না গো নজর লাগবে।

না মাশাল্লাহ বলেছি, যাক থ্যাংক ইউ সো মাচ ফর টেলিং মাশাল্লাহ। ওকে সারা লিখেছো, আমারও নিজের ফোন নাই, কষ্ট। আরে বাচ্চাগুলো দিন দিন যখন বড় হয়ে যাবে তখন সবার হাতেই ফোন চলে আসবে, ঠিক আছে? তো তোমরা আরও একটু বড় হও মা বাবার কাছে, তখন তোমাদের হাতে ফোন চলে আসবে। ওকে হাফিজ আলী শো রোল নাম্বার ওয়ান, রোল নাম্বার ওয়ান হচ্ছে রোহিত। ও কোনোদিন ফেসবুক লাইভে সেকেন্ড হয় না, যেটাতে আসে না সেটাতে আসেই না, যেটাতে আসে সেটাতে কোনোদিন সেকেন্ড হয় না। সো রোল নাম্বার ওয়ান হচ্ছে ও, রোল নাম্বার টু হচ্ছে তুমি, নাম্বার থ্রি হচ্ছে জহুরা, ঠিক আছে? ওকে জেমি লিখেছো সিগমা সিগমা বয় আয়ান সিগমা বয়। শান্ত লিখেছে ভাই পাই নাই, আপনার আসে মানে আপনারটা আসে না কেন, কোন আমি কি সমস্যা, কোনো সমস্যা হয়েছে? আশরাফ ডট এফ টি, এটা আমার আইডিয়া আছে, ঠিক আছে আমি খুঁজে নিব। ওকে হাফিজ লিখেছে ওয়াতেন ইংলিশ, হ্যাঁ লিখেছে আমি ব্যাক বেঞ্চার, এটা আমরা সবাই জানি। ওকে জেমি লিখেছে রোল নাম্বার হান্ড্রেড। ওকে আমার ক্লাসে 100 জন মানুষই আছে এবং ওর 100 জনের মধ্যে ও হচ্ছে 100 নাম্বার, ঠিক আছে? ওকে হাফিজ আলী অনেকদিন পর দেখলাম তোমাকে এভাবে হাসতে। ওকে রোহিত লিখেছে ফাহাদের ল্যাম্পোস্ট স্কুল অ্যান্ড কলেজ, আচ্ছা ঠিক আছে। এবং আমি লিখেছি জেমি ইয়েস ইয়েস আই এম সিগমা বয় অ্যান্ড আই এম মিস্টার অরা, আচ্ছা তাই। ওকে এবং রোহিত লিখেছে জেমি মোর লাইক রোল নাম্বার জিরো, হ্যাঁ। ওকে এবং রোহিত লিখছে সিগমা বয় হোয়াট, ওকে আই লিখছে ইটস মি, ওকে যে সিগমা বয় কাম অন টু ই ফুটবল, ঠিক আছে? তুমি দেখি কত সিগমা প্লেয়ার হয়েছো, ঠিক আছে আয়ান ই ফুটবলে আসো দেখতেছি। ওকে এবং জেমি লিখছে আমার নিজের ফোন হলে আমি দেখো সবার আগে তোমার লাইভ, হ্যাঁ ঠিক আছে। আমরা দোয়া করি তুমি যেন সবার আগে ফোন নিয়ে তোমার মানে তোমার ফোন হাতে পেয়ে আমার ফেসবুক লাইভে জয়েন করতে পারো, ঠিক আছে? ওকে রোহিত লিখছে আমার রোল নাম্বার ওয়ান আমি, হ্যাঁ ও আচ্ছা। ওকে থ্যাংক ইউ সো মাচ। ওকে এবং অসমত জীবন হয়েছে তোমার কথা শুনলে মন খারাপ হলেও ভালো হয়ে যায়, যাক মাশাল্লাহ। এইটা এইটা অনেক বড় একটা কমপ্লিমেন্ট ফর মি, যে একটা মানুষের মন খারাপ থাকলে আসলে আমার কথা শুনলে তার মনটা ভালো হয়ে যায়, ইটস হিউজ কমপ্লিমেন্ট ফর মি, ঠিক আছে? ওকে হাফিজ আলী তুমি আরেকজনের বলছো না রোল নাম্বার ওয়ান, এত কিছু করেও আমি কোনো ক্রেডিট নাই। ওকে আমার আর থাকা লাগবে না, হ্যাঁ বাচ্চাটা রেগে যাচ্ছে কেন, কিডো ডোন্ট বি অ্যাংরি। ওকে জেমি লিখেছো হ্যাঁ আমি হান্ড্রেডে হান্ড্রেড। ওকে বাবা টেক্সট কোথায় চলে গেল, মাত্র এটা পড়তেছিলাম, আচ্ছা। ওকে আয়ন লিখেছো নো নো নো নো ই ফুটবল আই এম ভেরি ব্যাড, আয়ন লিখেছো মাই টিম পাওয়ার ইজ ওনলি 3139, আমার ওনলি 3198, ঠিক আছে? ওকে বাই দেবে আজকের মতো ফেসবুক লাইভ এখানেই শেষ করে দিতে হবে বিকজ ইটস অলমোস্ট ডান। অ্যান্ড শান্ত লিখেছো ভাই আমি আপনার লাইভে প্রথম, এতদিন বাটন ফোনে শুনে, আচ্ছা যাক থ্যাংক ইউ সো মাচ প্রথম আমার সঙ্গে যুক্ত হয়েছো, আশা করি তোমাকে আমি হতাশ করিনি, তোমার মনটা ভালো হয়ে গেছে। ওকে রোহিত লিখেছে হাফিজ অ্যাংরি না, হাফিজ অনেক ড্রামেটিক, আমি জানি না ঠিক, এটা ও ভালো বলতে পারে। যাই হোক আজকের মতো ফেসবুক লাইভ এখানেই শেষ করে দিই, সবাইকে বলতেছি ফেসবুক লাইভ শেষ হলেও শেষ হচ্ছে না, কিন্তু আজকের আয়োজন থাকছে রাত 1 থেকে 2 অবধি ওনলি অন 93.6 এফএম, অলরাইট? সো সেখানেও কথা হবে, আড্ডা হবে আবারও। আজকের মতো এখান থেকে টাটা, আল্লাহ হাফেজ, অ্যান্ড সি ইউ ইন দ্য নেক্সট ফেসবুক লাইভ, বাই বাই।

guys, welcome back to the last hour of Revive Presents Lamp Post. Yes, Fahad আছি তো ঠিক আজকের আয়োজনের সর্বশেষ ঘন্টায় তার পাশাপাশি সর্বশেষবার মতো সবাইকে স্মরণ করে দিই আরো একবার যে তুমি কি কি ভাবে আমাকে শুনতে পারো। সো ডেফিনেটলি ফ্রিকোয়েন্সিতে 93.6 মেগাহার্টজে শুনতে পারো, পাশাপাশি আমাদের অফিশিয়াল অ্যাপসটিও তুমি গুগল প্লে স্টোর অথবা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করে শুনতে পারো, তার পাশাপাশি আমাদের অফিশিয়াল ওয়েবসাইট www.radindrath.fm এখানে যে তুমি লাইভ স্ট্রিমে আমাকে শুনতে পারো আর যুক্ত হতে পারো। ঠিক হচ্ছে, তিনটা ভাবে আমাকে ফোন কল করতে পারো, 0287159985 এই নম্বরটাতে, 0287159985 এই নম্বরটাতে। এছাড়া পেয়ে যাবে আমাকে হোয়াটসঅ্যাপে টেক্সট করতে পারো 01777077769 এই নম্বরটাতে, 01777077769 এই নম্বরটাতে। এছাড়া পেয়ে যাবে আমাকে হচ্ছে তুমি ফেসবুকে, আমাদের অফিসিয়াল ফেসবুক ফ্যান পেজ রেডিও দিনরাত 93.6 এফএম এ গেলেই সেখানে আমার লেটেস্ট পোস্ট পেয়ে যাবে। লেটেস্ট পোস্ট বলতে ফেসবুক লাইভটা পেয়ে যাবেন, সেই ফেসবুক লাইভের নিচে আমার আমার হচ্ছে পোস্টটা পেয়ে যাবে, শো পোস্ট, অ্যান্ড সেই পোস্ট করে আজকে আর যুক্ত হতে পারো। সো আমি তোমাকে ওয়েলকাম করছি। অ্যাট দ্য সেম টাইম রাইট নাও আমি ডু ইজ ডেফিনেটলি আমি প্লে সাম বিউটিফুল সংস ফর ইউ গাইজ, অ্যান্ড দেন আমি কাম সো টিল দেন সাথেই থাকো, শুনতে থাকো রেডিও দিনরাত 93.6 এফএম টু লাইট আপ ইওর ওয়ার্ল্ড।

0: গাড়ি বা মোটরসাইকেল চালানোর সময় মোবাইল ফোনে কথা বলা থেকে বিরত থাকুন। আপনার এক মুহূর্তের অসতর্কতা থেকেই হতে পারে কোনো গুরুতর সড়ক দুর্ঘটনা। মনে রাখবেন, সড়ক দুর্ঘটনা এড়াতে সতর্কতার কোনো বিকল্প নেই। জনস্বার্থে রেডিও দিনরাত 93.6 FM।
1: সারা বিশ্বে প্রধান অসংক্রামক রোগগুলোর মধ্যে রয়েছে হৃদরোগ, ডায়াবেটিস, দীর্ঘমেয়াদী শ্বাসতন্ত্রের রোগ, ক্যান্সার এবং মানসিক সমস্যা। বিশ্বের 80% অকাল মৃত্যু ঘটে এই রোগগুলোর কারণে। উন্নয়নশীল দেশগুলোতে প্রতি 10টি মৃত্যুর মাঝে 7টির কারণ হবে অসংক্রামক রোগ, যার প্রায় অর্ধেক মৃত্যু ঘটবে 70 বছর পূর্ণ হবার আগে। নানা উপায়ে এই অসংক্রামক রোগগুলো প্রতিরোধ করা যায়। নিয়মিত স্বাস্থ্যকর খাদ্য গ্রহণ করুন, খাদ্যাভ্যাসে লবণ ও চিনির পরিমাণ সীমিত করুন, ধূমপান ও তামাকজাত দ্রব্য পরিহার করুন, অ্যালকোহল এবং নেশাজাতীয় দ্রব্য থেকে দূরে থাকুন, নিয়মিত শারীরিক পরিশ্রম বা ব্যায়াম করুন, ওজন নিয়ন্ত্রণে রাখুন, নিয়মিত রক্তচাপ পরীক্ষা করুন, অতিরিক্ত দুশ্চিন্তা থেকে দূরে থাকুন, সর্বোপরি নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অভ্যাস করে তুলুন।

0: স্কোয়ার ইনোভেশন জুই মাল্টিভিটামিন কোকোনাট অয়েল। এতে নারিকেল তেল ও 14টি হার্বসের সাথে আছে মাল্টিভিটামিন ক্যাপসুল। চুলের ভিটামিন জুই মাল্টিভিটামিন কোকোনাট অয়েল।
1: এক্সপিরিয়েন্স করুন মেরিল মিল্ক সোপার। এর মিল্ক লোশন প্রতিবার গোসলের পর আমার ত্বক রাখে নরম ও মসৃণ। মেরিল মিল্ক সোপার, দুধ দিয়ে গোসল হোক প্রতিদিন।
2: চাষি সুগন্ধি চিনি গুঁড়া চাল, ঝরঝরে আর স্বাদে ঘ্রাণে দারুন।
3: হার্টবিটটা ঠিক আছে তো? ওজনটা কি একটু কম? ঠিক মতো খাওয়া পাচ্ছে তো? বাবুর স্কিনটা ঠিক আছে তো?
4: বাবুর স্কিন বড়দের থেকে 5 গুণ বেশি পাতলা হওয়ায় দ্রুত শুষ্ক হয়ে যায়, তাই দরকার মিল্ক অ্যান্ড প্রোবায়োটিক, যা বেবি স্কিনের মাইক্রোবায়োম ব্যালেন্স করে আর্দ্রতা ঠিক রাখে। মেরিল বেবি মিল্ক অ্যান্ড প্রোবায়োটিক লোশন, শুরু থেকেই নাজুক ত্বকের সুরক্ষা।

Alright, welcome back once again. Chulchu Radio Dino 33.6 FM. Chulchu Revive Prison Slam Post. Fahad Achi, tomar shonge thik ajker ayojoner shorboshesh khonta thik moddho bhagtay ghori kara bolche 1:18. Thik ache. এবং আমি দেখতে পাচ্ছি এদিকে আরও কিছু টেক্সট জমে গেছে, বাট টেক্সটগুলো পড়ে দেওয়ার আগে আমি যেটা করবো সেটা হচ্ছে আমি একটু কিছু কল পিক করবো। লেটস সি আমাকে কারা কারা ফোন কল করছো, ঠিক আছে? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। লাবিবা, কেমন আছো? আমি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। তোমার পাশ থেকে কি তুমি কি পাশে বিড়াল পালো নাকি? না বলতে চাচ্ছিলে কেন? মেয়াও শব্দটা শুনে একটু আটকে উঠলাম। আমি তো এর আগে কখনো তোমার বাসা থেকে এরকম বিড়ালের শব্দ পাইনি। নতুন কিনেছো? তা হুট করে বিড়াল পালার শখ জাগলো কেন? এবং যে বাসায় বিড়াল থাকে ওই বাসায় মানুষের অনেক সুন্দর ঘুম হয়। হ্যাঁ, এবং এটা আমি আমার পার্সোনাল অভিজ্ঞতা থেকে বলছি। আমার যখন বাসায় খুব বাজে ঘুম হতো তখন আমি আমার বন্ধুর বাসায় চলে যেতাম, কারণ ওর বাসায় তিনটা চারটা বিড়াল ছিল। বাসায় ঘুমালে তো ভাল লাগতো সকালবেলা ঘুম থেকে ওঠার পরে, এটা বলে বোঝাতে পারবো না, ঠিক আছে? কারণ বিড়াল সারা রাত জুড়ে জেগে থেকে মানুষের শরীরের যত নেগেটিভ এনার্জি আছে সেটা শুষে নেয়, ঠিক আছে? সো যার কারণে ঘুম থেকে ওঠার পর অনেক ভালো লাগে। হ্যাঁ, সো বিড়াল ইটস আ ব্লেসিং ফর এনি কাইন্ড অফ হোম, ঠিক আছে? সো খুব সাবধানে কি বলে কেয়ার করো বিড়ালের, ঠিক আছে? যাতে সবসময় ভালো থাকে। ওকে, থ্যাংক ইউ সো মাচ লাবিবা ফর কলিং মি আউট। ইনশাআল্লাহ আবার কথা হবে। ওকে, হ্যাঁ বলো, কি গান বলো? আচ্ছা ঠিক আছে, পরশু যে কোনো একটা গান বাজিয়ে দেওয়ার চেষ্টা করবো। ওকে, আচ্ছা, ওকে, ঠিক আছে, আল্লাহ হাফেজ। সো কথা হয়ে গেল লাবিবার সঙ্গে। আরও যারা কল করতে চাও, ইউ গাইজ আর অলসো ওয়েলকাম টু কল মি রাইট নাও। আমি দেখতে পাচ্ছিলাম আমার সঙ্গে এমডি আশরাফুল ইসলাম শান্ত যুক্ত হয়ে গেছে, হাফিজা যুক্ত হয়ে গেছে, এবং শান্ত লিখছে ফাদ ভাই কেমন আছেন, আমি আপনার ই ফুটবল আইডি পাইনি, তো ফেসবুক লাইভে বলেছে। ওকে, এবং হাফিজা লিখছে জানো যে আপু কাজ করে, আপু আমার রুমে নক মানে না নক করেই আসলে ঢুকছে, আম্মু তো শেষ বলতেছে হ্যান ত্যান, আমি যদি রেগে যাই পরে আপু হাসতেছে। আচ্ছা, আর আম্মু বলতেছে কি যেন বললো ওয়ার্ডটা, আপু বলে না না না হাফিজা এইটা হইলেও মন অনেক ভালো। আচ্ছা কি সেটা সেটা জানিয়ে দিও, ঠিক রাইট নাও। চলে যাই গানে, গান কমার্শিয়ালের পর ফিরে আসে, আবারও সাথেই থাকো, শুনতে থাকো রেডিও 3.93.6 FM টু লাইট আপ ইওর ওয়ার্ল্ড।

0: হার্টবিটটা ঠিক আছে তো? ওজনটাকে একটু কম, ঠিক মতো খাওয়া পাচ্ছে তো? বাবুর স্কিনটা ঠিক আছে তো? বাবুর স্কিন বড়দের থেকে 5 গুণ বেশি পাতলা হওয়ায় দ্রুত শুষ্ক হয়ে যায়, তাই দরকার মিল্ক অ্যান্ড প্রোবায়োটিক, যা বেবি স্কিনের মাইক্রোবায়োম ব্যালেন্স করে আর্দ্রতা ঠিক রাখে। মেরিল বেবি মিল্ক অ্যান্ড প্রোবায়োটিক লোশন, শুরু থেকেই নাজুক ত্বকের সুরক্ষা। স্কোয়ার ইনোভেশন জুই মাল্টিভিটামিন কোকোনাট অয়েল, এতে নারিকেল তেল ও 14টি হার্বসের সাথে আছে মাল্টিভিটামিন ক্যাপসুল। চুলের ভিটামিন জুই মাল্টিভিটামিন কোকোনাট অয়েল।
1: দুর্যোগকালীন সময়ে অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ও স্বাস্থ্য সচেতনতায় নানা রকম স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। জরুরি সকল ওষুধ নিরাপদ ও পানিরোধক ব্যাগে সংরক্ষণ করতে হবে। প্রেসক্রিপশন যত্ন সহকারে সাথে রাখতে হবে। খাবার পরিমিত পরিমাণে গ্রহণ করতে হবে। বিশুদ্ধ পানি পান করতে হবে। তাপপ্রবাহজনিত অসুস্থতা, হিটস্ট্রোক প্রতিরোধে পর্যাপ্ত পানি পান করতে হবে। অপ্রয়োজনে রোদে বের হওয়া থেকে বিরত থাকতে হবে এবং হালকা পোশাক পরিধান করতে হবে। অ্যাজমা রোগীদের ক্ষেত্রে ইনহেলার ও প্রয়োজনীয় ওষুধ সবসময় সঙ্গে রাখতে হবে। আতঙ্কিত না হয়ে পরিবারের সদস্য ও প্রতিবেশীদের সাথে যোগাযোগ রাখতে হবে। অতিরিক্ত দুশ্চিন্তা করা থেকে বিরত থাকতে হবে এবং মন শান্ত রেখে একে অপরকে সাহস যোগাতে হবে। সর্বোপরি সকলে মিলে পরিস্থিতি মোকাবেলা করতে হবে।
2: হ্যালো, হ্যাঁ শোনো, জানো তো সব মশলার নাম মনে থাকে না, মাছ রান্নার জন্য কি কি মশলা লাগবে বলো।
3: রাধুনি রেডি মিক্স আর লাগবে, ও হ্যাঁ রাধুনি রেডি মিক্স।
2: মজা করছো, শুধু রাধুনি রেডি মিক্স?
3: হ্যাঁ, কারণ এতে সব উপাদান ঠিকঠাক মাপে থাকে, সব মশলা মনে রাখার দরকারই নেই।
4: রাধুনি রেডি মিক্স, ঝটপট দারুন রান্না।
5: এক ঘন্টায় গেস্টরা চলে আসবে, এর মধ্যে রান্না শেষ হবে?
6: অবশ্যই হবে,
5: বাজার ঘুরে সব রকম মশলা কিনতেই তো কমসে কম 2 ঘন্টা।
6: 2 সেকেন্ড
5: কি বলো?
6: কেন গিয়ে রাধুনি রেডি মিক্স দিন, বলতে 2 সেকেন্ডই তো লাগে।
5: রাধুনি রেডি মিক্সে সব হয়,
6: সব উপাদান ঠিকঠাক মাপে থাকে, তাই স্বাদও দারুণ হয়।
4: রাধুনি রেডি মিক্স, ঝটপট দারুণ রান্না।
7: শুনছেন রেডিও দিনরাত।

0: দেখি।
1: হ্যাঁ পোলাও,
0: কিন্তু আজ হঠাৎ স্পেশাল কিছু আছে নাকি?
1: চাষি চিনি গুঁড়া চাল থাকলে ঘ্রাণেই দিনটা স্পেশাল হয়ে যায়।
0: ঠিক তোমার মতোই, পাশে থাকলে স্পেশাল।
2: চাষি সুগন্ধি চিনি গুঁড়া চাল, ঝরঝরে আর স্বাদে ঘ্রাণে দারুণ।
3: রেডিও দিন রাত 93.6 FM.
4: Lamp Post brought to you by Revive.

0: Alright, welcome back once again. Shunshu Radio, the Indra 93.6 FM. Revive Presents Lamppost. So far, that's it. I'm going to take a minute. I'm going to take a phone call. Phone call. Pick and let's see. I'm going to take a phone call. Hello. There is some troubles. Dekhir pore ke phone korcho. Hello, assalamu alaikum.
1: Hello, assalamu alaikum.
0: Wa alaikum assalam, ke bolcho?
1: Reena.
0: Reena, kemon acho?
1: Bhalo.
0: Yeah, tomar bashoy bhalo ache?
1: Ha, ache tomar bashoy.
0: Alhamdulillah, bhalo. Bolo dinkal kemon katche?
1: Bhaloi katteche.
0: Bah. তুমি তো ফোন দিলেই যে কোনো একটা দুঃখের সংবাদ শোনাতে আসো, তো এখন আবার ভালো কাটছে শুনে ভালো লাগলো, যাক মাশাআল্লাহ।
1: দুঃখের সংবাদ আছে?
0: দুঃখের সংবাদ আছে। আচ্ছা, কি
1: কালকে আবার গেস্ট আসছে?
0: ও কালকে আবার গেস্ট আসছে? এটা দুঃখের কি হলো?
1: দুঃখে মানে আমার একদম অপছন্দ।
0: কি অপছন্দ?
1: মানে ওই গেস্টটাকে আমার অপছন্দ।
0: ও আচ্ছা, মানে গেস্ট তোমার অপছন্দ না, বাট যে গেস্ট হয়ে আসতেছে তাকে তোমার অপছন্দ।
1: হ্যাঁ।
0: আচ্ছা আচ্ছা, ওকে আমি ধরতে পারলাম। তো আমি এটা জানতে চাইবো না যে তাকে অপছন্দ হওয়ার কি কি কারণ, সেটা আমার জানার কোনো ইচ্ছা নেই। বাট আমার কথা হচ্ছে যে আমাদের তো আসলে সকল পরিস্থিতিতেই মানিয়ে নিতে হয়, তাই না? তো তুমিও কি বাসায় কালকে মানিয়ে নিবে নাকি বাসা থেকে বের হয়ে যাবে কালকের জন্যে? মানায় নিবে না? যাক, তাহলে তোমার অনেক ধৈর্য আছে মাশাল্লাহ, তুমি খুব ধৈর্যশীল, এবং যার কারণে আসলে তুমি এরকম একটা পরিস্থিতির মধ্যেও আসলে মানিয়ে নিতে চাইছো, যেটা আমি হলে মোটেও পারতাম না। কারণ আমি আসলে বাসায় এরকম মেহমান আসলে, মানে আমি মেহমান খুব পছন্দ করি, খুব ভালোবাসি, এবং আমি চাই আমার বাসায় অল টাইম আল্লাহর রহমতে মেহমান আসেও। কিন্তু এরকম কোনো মানুষ যাদেরকে আমি আসলে অপছন্দ করি, তারা আসলে আমি বাসায় বেশি একটা থাকি না। মানে যতটুকু আসলে একদম নেসেসারি না থাকলে নয়, যেমন ঘুমাতে তো হবে বাসায়, তাই না? তখন আসি বাসায়। এক্স্যাক্টলি। তো যাই হোক, থ্যাংক ইউ সো মাচ রিনা ফর কলিং মি আউট। অনেকদিন পরে তোমার সঙ্গে কথা হয়ে ভীষণ ভালো লাগলো। আজকের মতো বাই
1: বাই।
0: ওয়ালাইকুম আসসালাম। সো কথা হয়ে গেল রিনার সঙ্গে, কিছু টেক্সট পড়ে ফেলি। জহুরা লিখেছো, ভাইয়া এই সপ্তাহের কথা বলতে পারবো না, আমি মনে হইলে অনেক খারাপ লাগছে সাহার। এবং হাফিজা লিখেছো, আজকে ক্লাসে একটা মেয়ে, ওই যে তোমাকে বলেছিলাম না যে বাজে একটা ম্যাম, তারই আত্মীয় হয়তো ডায়না ম্যাম, অসহ্যকর ম্যাম, রাগারাগি করার মাঝখানে ওনাকে পাম দিয়ে যে আপনি এত বয়স হওয়ার পরেও এত স্ট্রং বলে চুপ করায় দিছে। আচ্ছা, সবাই চোখাচোখি করে সাইলেন্ট হাসতেছিলাম। আচ্ছা, নিউ অ্যাডনো বোরিং হয়ে গেছি মিস্টার। আচ্ছা ঠিক আছে, আমারও কিছু গেস্ট আসলে শরীরে রক্ত মাথায় উঠেছে, মানে আচ্ছা। এবং লিখেছো যে বাসায় অলওয়েজ মেহমান থাকে আমার বাসার মতো, সেটা নাকি আল্লাহর রহমত? হ্যাঁ, আমার বাসায় অলওয়েজ মেহমান থাকে আলহামদুলিল্লাহ, এখন ইভেন এখনও আমার বাসায় মেহমান। এবং লিখেছো তোমারও অপছন্দের মেহমান আসে, এটা মানে হুজুকে, ঠিক আছে, মানে খুবই মানে কি বলে যে ইনকনভিনিয়েন্ট কিছু সিচুয়েশনের মধ্যে এটা হয়ে যায়। যাই হোক, আরেকটা ফোন পিক করেন, দ্যাট ইজ গোয়িং টু বি দ্য লাস্ট ফোন কল ফর টুডে। লেটস কে ফোন করছো? হ্যালো, আসসালামু আলাইকুম। মারিয়াম গতকালকে আমাকে ফোন করেছিলে, রাইট?
1: হ্যাঁ।
0: তুমি তো রেগুলার হয়ে যাচ্ছ, তো রেগুলার হয়ে যাওয়ার পেছনে ভালো লাগার কারণটা কি?
1: আপনাকে তো আমার অনেকদিন থেকেই ভালো লাগে।
0: আচ্ছা, আমাকে মানে আমাকে নাকি আমার শোকে, কোনটা?
1: ওই তো আপনার শো, আপনাকে।
0: ও আচ্ছা, উভয়কেই ভালো লাগে, যাক মাশাআল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। বাট তার ভালো লাগার পেছনে অন্যতম কারণটা কি, মানে একটা স্পেসিফিক রিজনটা থাকে যে এই কারণে আসলে আপনার শো আমার খুব ভালো লাগে শুনতে?
1: এমনি
0: ভালো লাগে। ওই যে একটা কথা আছে না যে পেয়ার মে কোই লজিক নেই হতা হ্যায় সিরফ হতা হ্যায়, সো এইটা হচ্ছে এরকম, তাই না? আচ্ছা আচ্ছা, যাক, থ্যাংক ইউ সো মাচ ফর লেটিং মি নো দ্যাট। বাট তুমি যে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ডিনার করেছি অনেক আগে, ডিনার অনেক আগে করেছি। আমার জাস্ট একটা জিনিস জানার ইচ্ছা যে তুমি যে এত রাত করে আমাকে শুনছো, তো তোমার আম্মু আব্বু কি এটা জানে?
1: না।
0: ও আচ্ছা, লুকিয়ে লুকিয়ে শুনছো?
1: মাই দিদি জানে। পড়াশোনা না করে,
0: হ্যাঁ সেটা তো আমারও কথা, তুমি পড়াশোনা না করে এই শো শুনছো?
1: পড়াশোনা করতে তো ভালো লাগে না।
0: না পড়াশোনা করতে ভালো লাগে না, পড়াশোনা আমারও ভালো লাগে না, বাট স্পেসিফিক টাইম যদি মেনটেন করতে পারো যে আমি আসলে এই সময় থেকে এই সময় পর্যন্ত পড়বো, এরপরে আমার যা ইচ্ছে তা করবো, তখন দেখবে আসলে পরিবার তুমি যেটাই করো সেটাতে কখনো কোনো বাধা দিবে না। এরপর তুমি রেডিও শুনো, যা ইচ্ছে তাই করো, তুমি আসলে তখন কোনো বাধা দিবে না। তোমার যদি পড়াশোনাটা ঠিক থাকে, স্পেশালি স্কুল অ্যান্ড কলেজ লাইফ পর্যন্ত, তুমি কখনো কোনো কাজে পরিবারের কাছ থেকে বাধা পাবা না। জাস্ট এইটা মাথায় রেখো, ঠিক আছে? সো পড়াশোনাটা একদম টাইমলি জাস্ট করে ফেলবা, চোখ বন্ধ করে, দেন তুমি যা করো তাই হোক, কোনো সমস্যা নাই, ঠিক আছে? এখন আমার দোষ বলো, তুমি শুনোনি। যাই হোক, তোমার জন্য আরো সুন্দর গান বাজাবো, ঠিক আছে?

0: 라디오 된 랏 93.6 FM
1: 램포스트 brought to you by Revive.

Alright, welcome back for the last time for today. Shuncho Radio, the 33.6 FM চলছে এতটা সময় জুড়ে রিভাইভ প্রেজেন্স ল্যাম্প পোস্ট ফাদ আছি এবং ছিলাম তোমার সঙ্গে পুরোটা আয়োজন জুড়ে। Alright, এবং বিদায় নেওয়ার আগে বলতে চাই ঠিক রাত দুটো ঘন্টা তোমাদের জন্য থাকছে একটা স্পেশাল সেগমেন্ট উইচ ইজ কল ক্যাসেট প্লেয়ার, সো ডেফিনেটলি সেই সেগমেন্ট এবং অনেকগুলো টেক্সট জমে গেছে। হাফিজ অনেকগুলো টেক্সট করেছো এবং হাফিজের টেক্সটগুলো পড়ে দিব, জোহরার টেক্সটগুলো পড়ে দিব, তারপরে বিদায় নিব। হাফিজে লিখেছো দারোগা নাকি কি যেন বললো মিস্টার, জানো? আচ্ছা, এবং লিখেছো এটা পড়ে দিছি, এগুলো পড়ে দিছি, এগুলো পড়ে ফেলছি, এবং লিখেছো ওকে রিডিংয়ের মতো পড়বা না, প্রত্যেকটা রিপ্লাই করবা, বয় উইথ লাভ গানটা। আচ্ছা ধরো সব প্রায় ঠিকঠাক। আচ্ছা আমি যদি তোমার সাথে বিয়ে হওয়ার আগেই আন্টির সাথে প্রায় কলে কি খুশ গল্প করি, এটা কেমন দেখায়, মানে এটা কেমন এক্সাম্পল আমি বুঝলাম না। ঠিক আছে, যাই হোক, এবং লিখছো না মানে আম্মুকে কল দিয়ে দিয়ে গল্প করে, আব্বু আপিরা ভাইয়াও জানে, এ কি অ্যাসথেটিক বিয়ে, আমার মাথায় ক্যাচ করে না। জানা কথা তো, এবং লিখেছো আমার রিকোয়েস্ট প্লে করলে তো তোমার সর্বনাশ হয়ে যাবে। মানে কোন রিকোয়েস্ট প্লে করলে, গানের রিকোয়েস্ট? আমি তো তোমার গানের রিকোয়েস্ট বাজানোর চেষ্টা করি যেটা আমি বাজাতে পারি তোমার জন্য। ঠিক আছে, বলিছো সাবধানে বাসায় যেও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ডিয়ার হাফিজা। এবং জহুরা আমাকে লিখেছো ভাইয়া আমাদের বাসাতে অনেক গেস্ট আসে, কালকে গেস্ট গেছে আর আজকে আবার গেস্ট আসছে। জান ভাই আজকে লাইভ মিম যখন ফার্স্ট কমেন্ট করেছিল এরপরে ওই লাইভ থেকে বের হয়ে গিয়েছিল, পরে আমি মিমকে টেক্সট করছি যে ফাদ ভাই তোরে চিনতে পারছে মিম, পরে ও বলতেছে যে ওয়াও দাঁড়াও আমি আরও কমেন্ট করতেছি। অ্যান্ড লিখেছেও যে সাবধানে বাসা যাবেন ভাইয়া, ইনশাআল্লাহ দোয়া করো, এবং লিখছে আল্লাহ হাফেজ ভাইয়া, ভাইয়া তোমার স্পর্শে গানটা প্লে করবেন প্লিজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা ঠিক আছে, তোমাদের রিকোয়েস্টের গান বাজিয়েই আজকের আয়োজন থেকে বিদায় নিচ্ছি। সো চলে যাই রিকোয়েস্টের গানে, গান কমার্শিয়ালের পর, মানে গান কমার্শিয়ালের পর আজকে আর ফিরছি না, ফিরছি একদম আগামীকালকে রাতে ইনশাআল্লাহ। টিল দেন সবাইকে জানাই গুড নাইট, সকলে ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো, আর মোস্ট ইম্পর্ট্যান্টলি সবসময় সবসময় সবসময় শুনতে থাকো রেডিও দিন রাত 93.6 FM টু লাইট আপ ইয়োর ওয়ার্ল্ড। I am Rahul, I am Akshay, I am Akshay, I am Akshay, I am Akshay, I am Akshay, I am Akshay, I am Akshay, I am Akshay, I am Akshay, I am Akshay, I am Akshay, I am Akshay, I am Akshay, I am Akshay, I am Akshay, I am Akshay, I am Akshay, I am Akshay, I am Akshay, I am Akshay, I am Akshay, I am Akshay, I am Akshay, I am Akshay, I am Akshay, I am Akshay, I am Akshay, I am Akshay, I am Akshay, I am Akshay, I am Akshay, I am Akshay, I am Akshay, I am Akshay, I am Akshay, I am Akshay, I am Akshay, I am Akshay, I am Akshay, I am Akshay, I am Akshay, I am Akshay, I am Akshay, I am Akshay, I am Akshay, I am Akshay, I am Akshay, I am Akshay, I am Akshay, I am Akshay, I am Akshay, I am Akshay, I am Akshay, I am Akshay

0: এখন সময় রাত 2টা।
1: রেডিও দিন রাত 93.6 FM।
2: ক্যাসেট প্লেয়ার। এখন শুনবেন প্রথম গান।

0: কি দারুণ ঘ্রাণ, পোলাও নাকি?
1: হ্যাঁ পোলাও,
0: কিন্তু আজ হঠাৎ স্পেশাল কিছু আছে নাকি?
1: চাষি চিনি গুঁড়া চাল থাকলে ঘ্রাণেই দিনটা স্পেশাল হয়ে যায়।
0: ঠিক তোমার মতোই, পাশে থাকলে স্পেশাল।
2: চাষি সুগন্ধি চিনি গুঁড়া চাল, ঝরঝরে আর স্বাদে ঘ্রাণে দারুণ। 93

0: শুনছেন দিন রাত রেডিও দিন রাত রেডিও দিন রাত 93.6 FM
1: হরি গুণ গাও রে পাগলা একবার কৃষ্ণ

0: এক্সপিরিয়েন্স করুন মেরিল মিল্ক সোপার মিল্ক লোশন, প্রতিবার গোসলের পর আমার ত্বক রাখে নরম ও মসৃণ। মেরিল মিল্ক সোপার, দুধ দিয়ে গোসল হোক প্রতিদিন।
1: স্কোয়ার ইনোভেশন জুই মাল্টিভিটামিন কোকোনাট অয়েল, এতে নারিকেল তেল ও 14টি হার্বস এর সাথে আছে মাল্টিভিটামিন ক্যাপসুল। চুলের ভিটামিন জুই মাল্টিভিটামিন কোকোনাট অয়েল।
2: রেডিও দিনরাত 93.6 FM, টু লাইট আপ ইওর ওয়ার্ল্ড।

0: এখন সময় রাত 3টা।
1: রেডিও দিন রাত 90.6 FM।

0: হার্টবিটটা ঠিক আছে তো? ওজনটাকে একটু কম, ঠিক মতো খাওয়া পাচ্ছে তো? বাবুর স্কিনটা ঠিক আছে তো? বাবুর স্কিন বড়দের থেকে 5 গুণ বেশি পাতলা হওয়ায় দ্রুত শুষ্ক হয়ে যায়, তাই দরকার মিল্ক অ্যান্ড প্রোবায়োটিক, যা বেবি স্কিনের মাইক্রোবায়োম ব্যালেন্স করে আর্দ্রতা ঠিক রাখে। মেরিল বেবি মিল্ক অ্যান্ড প্রোবায়োটিক লোশন, শুরু থেকেই নাজুক ত্বকের সুরক্ষা।
1: ও তাই ছেড়ে দে।

শুনছেন দিন রাত রেডিও দিন রাত রেডিও দিন রাত 93.6 FM 6 FM 6 FM 6 FM 6 FM

0: রেখে নরম ও মসৃণ মেরেল মিল্ক সোপার, দুধ দিয়ে গোসল হোক প্রতিদিন।
1: রেডিও দিনরাত 93.6 FM, your ultimate folk station.

0: হার্টবিটটা ঠিক আছে তো? ওজনটাকে একটু কম, ঠিক মতো খাওয়া পাচ্ছে তো? বাবুর স্কিনটা ঠিক আছে তো? বাবুর স্কিন বড়দের থেকে 5 গুণ বেশি পাতলা হওয়ায় দ্রুত শুষ্ক হয়ে যায়, তাই দরকার মিল্ক অ্যান্ড প্রোবায়োটিক, যা বেবি স্কিনের মাইক্রোবায়োম ব্যালেন্স করে আর্দ্রতা ঠিক রাখে। মেরিল বেবি মিল্ক অ্যান্ড প্রোবায়োটিক লোশন, শুরু থেকেই নাজুক ত্বকের সুরক্ষা।
1: রেডিও দিনরাত 93.6 FM, to light up your world.

0: Antenne Radio Dinwa 93.6 FM Light up your world.
1: Ramzan Mash. এ মাসেই মানুষের হেদায়েতের জন্য মহাগ্রন্থ আল কোরআন অবতীর্ণ করা হয়েছে। আল কোরআন

নিশ্চয় আমি কোরআন নাজিল করেছি শবে কদরে। আপনি কি জানেন শবে কদর কি? শবে কদর হল হাজার মাস অপেক্ষা উত্তম। এরাতে ফেরেশতাগণ ও রূহ অবতীর্ণ হয় তাদের পালনকর্তার নির্দেশে। এতে রয়েছে নিরাপত্তা যব্যাহত থাকে সুভে সাদিক পর্যন্ত। আল কোরআন।

রমজান মাস, এ মাসেই মানুষের হেদায়েতের জন্য মহাগ্রন্থ আল কোরআন অবতীর্ণ করা হয়েছে। আল কোরআন

0: Radio Dinrat 93.6 FM, your ultimate folk station.
1: দেখে আমরা মেয়ে ছেলে কত কষ্টের জীবন, হ্যাঁ, এই পুরুষে এবং এই মায়ায় মিলে পরিশ্রম করি, শ্রম দেই, কিন্তু দেখা যায় যে পুরুষের বেশি আর মেয়ের বেলায় কম। তাই এইটা আবার কোন বিচার? এই বিচারটুকুই আমি আজও কারো কাছে পেলাম না। তাই কত কষ্ট।

স্কোয়ার ইনোভেশন জুই মাল্টিভিটামিন কোকোনাট অয়েল, এতে নারিকেল তেল ও 14টি হার্বস এর সাথে আছে মাল্টিভিটামিন ক্যাপসুল। চুলের ভিটামিন জুই মাল্টিভিটামিন কোকোনাট অয়েল।

0: এখন সময় ভোর ৫টা।
1: আপনারা শুনছেন রেডিও দিনরাত 93.6 FM।

এক্সপিরিয়েন্স করুন মেরিল মিল্ক সোপার। এর মিল্ক লোশন প্রতিবার গোসলের পর আমার ত্বক রাখে নরম ও মসৃণ। মেরিল মিল্ক সোপার, দুধ দিয়ে গোসল হোক প্রতিদিন। আমাকে চিনিতে

শুনছেন দিনরাত রেডিও, দিনরাত রেডিও, দিনরাত 93.6 FM, 6 FM, 6 FM, 6 FM, 6 FM.

0: হার্টবিটটা ঠিক আছে তো? ওজনটাকে একটু কম, ঠিক মতো খাওয়া পাচ্ছে তো? বাবুর স্কিনটা ঠিক আছে তো? বাবুর স্কিন বড়দের থেকে 5 গুণ বেশি পাতলা হওয়ায় দ্রুত শুষ্ক হয়ে যায়, তাই দরকার মিল্ক অ্যান্ড প্রোবায়োটিক, যা বেবি স্কিনের মাইক্রোবায়োম ব্যালেন্স করে আর্দ্রতা ঠিক রাখে। মেরিল বেবি মিল্ক অ্যান্ড প্রোবায়োটিক লোশন, শুরু থেকেই নাজুক ত্বকের সুরক্ষা।
1: রেডিও দিনরাত 93.6 FM, your ultimate folk station.

0: সড়ক দুর্ঘটনা এড়াতে ট্রাফিক আইন মেনে চলার কোনো বিকল্প নেই। ওভার স্পিডিং বা অতিরিক্ত গতিতে গাড়ি কিংবা মোটরসাইকেল চালানো, মোড় ঘোরানোর সময় ওভারটেকিং করা এবং লেন পরিবর্তনের সময় ইন্ডিকেটর লাইটে না জ্বালানো, এখান থেকে হতে পারে কোনো গুরুতর সড়ক দুর্ঘটনা। ট্রাফিক আইন মেনে চললেই কমে আসে দুর্ঘটনার সম্ভাবনা। আসুন ট্রাফিক আইন মেনে চলি, সুস্থ থাকি, সুন্দর থাকি, নিরাপদ থাকি। জনস্বার্থে রেডিও দিনরাত 93.6 FM।
1: Radio Dinrat 93.6 FM, your ultimate folk station.

0: সারা বিশ্বে প্রধান অসংক্রামক রোগগুলোর মধ্যে রয়েছে হৃদরোগ, ডায়াবেটিস, দীর্ঘমেয়াদী শ্বাসতন্ত্রের রোগ, ক্যান্সার এবং মানসিক সমস্যা। বিশ্বের 80% অকাল মৃত্যু ঘটে এই রোগগুলোর কারণে। উন্নয়নশীল দেশগুলোতে প্রতি 10টি মৃত্যুর মাঝে 60টির কারণ হবে অসংক্রামক রোগ, যার প্রায় অর্ধেক মৃত্যু ঘটবে 70 বছর পূর্ণ হবার আগে। নানা উপায়ে এই অসংক্রামক রোগগুলো প্রতিরোধ করা যায়। নিয়মিত স্বাস্থ্যকর খাদ্য গ্রহণ করুন, খাদ্যাভ্যাসে লবণ ও চিনির পরিমাণ সীমিত করুন, ধূমপান ও তামাকজাত দ্রব্য পরিহার করুন, অ্যালকোহল এবং নেশাজাতীয় দ্রব্য থেকে দূরে থাকুন, নিয়মিত শারীরিক পরিশ্রম বা ব্যায়াম করুন, ওজন নিয়ন্ত্রণে রাখুন, নিয়মিত রক্তচাপ পরীক্ষা করুন, অতিরিক্ত দুশ্চিন্তা থেকে দূরে থাকুন, সর্বোপরি নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অভ্যাস করে তুলুন।
1: রেডিও দিনরাত 93.6 FM, your ultimate folk station.

0: এখন সময় সকাল ৬টা।
1: স্কোয়ার ইনোভেশন জুই মাল্টিভিটামিন কোকোনাট অয়েল, এতে নারিকেল তেল ও 14টি হার্বস এর সাথে আছে মাল্টিভিটামিন ক্যাপসুল, চুলের ভিটামিন জুই মাল্টিভিটামিন কোকোনাট অয়েল।
2: সোল ফ্যাক্টরি ব্রট টু ইউ বাই জুই।